আকাশবাণী বিলোনিয়া, আজ সোমবার 24 আগস্ট 2026, ইংরেজি 6ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘরতে এখন সময় সকাল 6:03 হয়ে 45 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন অমৃতবাণী। আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে পাঠ।

0: চিন্তা শক্তি এবং কল্পনা শক্তি জীবনযাত্রা নির্বাহের পক্ষে দুটি অত্যাবশ্যক শক্তি। যদি মানুষের মতো মানুষ হইতে হয় তবে ওই দুটি পদার্থ জীবন হইতে বাদ দিলে চলে না। আমাদের বর্তমান শিক্ষায় সে পথ এক প্রকার রুদ্ধ। আমাদিগকে বহুকাল পর্যন্ত শুদ্ধমাত্র ভাষা শিক্ষায় ব্যাপৃত থাকিতে হয়। ইংরেজি এতই বিদেশীয় ভাষা এবং আমাদের শিক্ষকেরা সাধারণত এত অল্প শিক্ষিত যে ভাষার সঙ্গে সঙ্গে ভাব আমাদের মনে সহজে প্রবেশ করিতে পারে না। এজন্য ইংরেজি ভাবের সহিত কিয়ৎ পরিমাণে পরিচয় লাভ করিতে আমাদিগকে দীর্ঘকাল অপেক্ষা করতে হয় এবং ততক্ষণ আমাদের চিন্তা শক্তি নিজের উপযুক্ত কোনো কাজ না পাইয়া নিতান্ত নিশ্চেষ্টভাবে পড়িয়া থাকে। শিশুকাল হইতেই কেবল স্মরণশক্তির উপর সমস্ত ভর না দিয়া সঙ্গে সঙ্গে যথা পরিমাণে চিন্তা শক্তি ও কল্পনা শক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে। আমাদের নিরস শিক্ষায় জীবনের সেই মহেন্দ্রক্ষণ অতীত হইয়া যায়। আমরা বাল্য হইতে কৈশোর এবং কৈশোর হইতে যৌবনে প্রবেশ করি কেবল কতকগুলো কথার বোঝাটা নিয়ে। সরস্বতীর সাম্রাজ্যে কেবলমাত্র মজুরি করিয়া মরি। বাল্যকাল হইতে যদি ভাষা শিক্ষার সঙ্গে সঙ্গে ভাব শিক্ষা হয় এবং ভাবের সঙ্গে সমস্ত জীবনযাত্রা নিয়মিত হইতে থাকে, তবেই আমাদের সমস্ত জীবনের মধ্যে একটা যথার্থ সামঞ্জস্য স্থাপিত হইতে পারে। আমরা বেশ সহজে মানুষের মতো হইতে পারি এবং সকল বিষয়ের একটা যথাযথ পরিমাণ ধরতে পারি। যারা আবিষ্কার করিতেছেন, সৃষ্টি করিতেছেন, প্রকাশ করিতেছেন, তাঁরাই যেখানে শিক্ষা দিতেছেন সেখানে শিক্ষা জড় শিক্ষা নয়। সেখানে কেবল যে বিষয়গুলিকেই পাওয়া যায় তা নয়, সেই সঙ্গে দৃষ্টিশক্তি, মননের উদ্যম, সৃষ্টির উৎসাহ পাওয়া যায়। এমন অবস্থায় পুঁথিগত বিদ্যার অসহ্য জুলুম থাকে না। গ্রন্থ হইতে যেটুকু লাভ করা যায় তারই মধ্যে একান্তভাবে বদ্ধ হইতে হয় না। আমাদের দেশেও পুঁথিকে মনের রাজা না করিয়া মনকে পুঁথির উপর আধিপত্য দিবার উপায় একটু বিশেষভাবে চিন্তা ও একটু বিশেষ উদ্যোগের সহিত সম্পন্ন করিতে হইবে। যা পরিচিত তাকে সম্পূর্ণরূপে যথার্থভাবে আয় করিতে শিখিলে তবে যাহা অপ্রত্যক্ষ, যাহা অপরিচিত, তাহাকে গ্রহণ করবার শক্তি জন্মে। নিজের চারদিককে, নিজের দেশকে ভালো করিয়া জানিবার অভ্যাস হইলে অন্য সমস্ত জানিবার যথার্থ ভিত্তিপত্তন হইতে পারিবে। তাছাড়া নিজের দেশকে ভালো করিয়া জানা চর্চা, নিজের দেশকে যথার্থভাবে প্রীতির চর্চা একমাত্র চর্চার অঙ্গ। শুধু যে দেশকে জানাই চরম লক্ষ্য তা আমি বলি না। যেখানেই হোক না কেন, মানব সাধারণের মধ্যে যা কিছু ক্রিয়া প্রতিক্রিয়া চলিতেছে তাহা ভালো করিয়া জানারই একটা সার্থকতা আছে। পুঁথি ছাড়িয়া সজীব মানুষকে প্রত্যক্ষ পড়িবার চেষ্টা করাতেই একটা শিক্ষা আছে। তাতে শুধু জানা নয়, কিন্তু জানিবার শক্তির এমন একটা বিকাশ হয় যে কোনো ক্লাসের পড়ায় তা হইতে পারে না।
1: শুনলেন অমৃতবাণী, আজ শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে পাঠ, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন সুরঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

এতক্ষণ সুরঞ্জলি অনুষ্ঠান শুনলেন ভক্তিগীতি, শিল্পী ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে ককবরকের তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ুংনি খরাং।

2019 বিশ্ব আমেরিকানি খরকসে বরক ভিক্টর ভেস্কোভ হনই ব অংখা সংসারনি পইলা বরক যে তৈমা নি কুথুকুক থাইয় থাঙ্গি সগিনাই অবনকারী বব সংসারনি কাইচি কন্টিনেন্ট ব থাং সগিকা তেগেশে তঙ্গ 2011 বিশ্ব চাইনিজ নি সাইন্টিস্ট রক রুতুকমানি বিশিংতি ভারত হা কতরনি যে কাইনৈ তৈশা আবংখা ব্রহ্মপুত্র তে ইন্দাস তৈশা বরনি সিমি চ্যাং আবনি বুকুক সাইমানকা অমাইকে 1969 বিশ্ব ভিভি গিরি মুঙ্গৈ খরকসা বরক ব ভারতনি বড় ফোর্থ রাষ্ট্র বক্রক অংখা তে 2009 বিশ্ব হাইমুনাঙ্গৈ সাইন্টিস্ট রক বরক রুতকমানি বিশিংতি সাইমানখা যে তাল তৈ তংমানি তৈ তঙ্গ হনে অবহাইকে 2006 বিশ্ব সঙ্গ যে প্লুটো প্ল্যানেট হেনে আব প্ল্যানেট অংশুকিয়া ফিয়াবা আব কাছে চিকন সা প্ল্যানেট হেনে নাই বরক সাকলাইখা ফাইডি অংশকন সঙ্গ লাইবুমানি কক রক খানাওয়ানো যেন অজরা খানালাইনি সা খামগ্রাইনি কক সা খামগ্রাই যেন খানানাই বহকনি ক্যান্সার রংমানি তাবো ক্যান্সার গবাং মা বেরামনি ক্যান্সার তঙ্গ আবনি বিশুঙ্গ যেন তিনি বহকনি খানালাইনাই তাবো বহক এবার আবন গ্যাস্ট্রিক ক্যান্সার ব হনজাগ তে আব বহকনি জেসা ফাইচিঙ্গ বঙ্গি মানো গাই বহক অংখা যে মানই চিনি বিশিঙ্গ যে অর্গ্যান এবার মানই যে চামুং ন নারগ তে হজম খ্লাইনানি সামুং ন খ্লাইও বহক নিব কাই বা লেয়ার তঙ্গহিনী সাজাগ গাই জেফ্রু ক্যান্সার চিনি অ জেসা কাইসা বহকনি লেয়ার অঙ্গ আব বেলায় কুথুগ অঙ্গহীন সাও গাই তাবুক বহকনি ক্যান্সার ব কাইব্রেই জুদা জুদা কাইব্রেই তঙ্গহনি সাও ফিয়াব কাইব্রেইন নানি থাঙ্গিয়া চেন তাবুক অবহাইকে নাইলে 2021 বিশিব যে কাইসেলিনয় স্টেট ক্যান্সার রেজিস্ট্রি আহাপাংনি বিশিংতি খাই সাইমানখা অবহাইকে কতাল বরক রুতুকমানি পরিমাণী বিশিংতি যে গবাং কুক চেলা রক নমানজাগ ফিয়াবা বড়ি রকব গবাং মানানি তঙ্গ ফিয়াবামনি সিলাই সাকাং 2021 বিশিব বড়ি রংনি সিলাই তে কিসেসা গবাং চেলা রকনি বিশিঙ্গ মান নুকজাখানি সাজাখা তে তাবু কমহাইকে বহকনি অ ক্যান্সার রংমানি বেমার রংমানি উকলগ তামং না কাইসাংখা ব্যাকটেরিয়াল ইনফেকশন একবা ইয়ংসা কুকসা নি বিশিংতি যে ব্যাকটেরিয়া মানমানি বিশ আবংখা আর ব্যাকটেরিয়া নিবুমংখা হেলিকোব্যাক্টার পাইলোরি হিনে গাই জরা জরাও চং অমাহাইকে চামুং নুমুং তে ইয়াক রক সাপ সুতরাকে তনিয়ানি বাগে ব চং অমাহাই ব্যাকটেরিয়া রক চাজাক তৈ হাবি মানুষের বুকুকনি বিশিংতি তেই অ ব্যাকটেরিয়া নি বিশিংতি কাইসে মানে মানো তে কাইসে অংখা টবাকো ইয়াক বা বিড়ি সিগারেট দুমা রংমানি রক বিশিংতি তে খনি সাদা অমাহাই জেসা যে চিনি বহকনি বাকে হামিয়া আবো চামানি বিশিংতি গঙ্গব তে কিসংখা চামুং নুমুং তাবুক বেলাই হাংজাক হারংজাক চামুং রক গে বেলাই সমকপ্রাপ গাই জরা জরাও চং পিকল পিকল খ্লাইজাক চামুং রক চাখাং গাইব অঙ্গ গাই বেলাই বসাংনি ওজন নাংমানি সেলাই বারে খেব আবং ইমানো গাই জরা জরাও বাক্সা বড় রক তে কুবনি বেমার মানজাগি বহকনি সার্জারি এবার অপারেশন খ্লাইজাক বরক বো মানজাগি মানো এঙ্কাই সাজাগো টাইপ এ একবা এ যে বড় রকনি টাইপ এ ব্লাড তঙ্গ গাই বরক ন কুসু মানজাক নানি গবাং কুক শেপ এবার তঙ্গহিনী সাজাগো এঙ্কাই অবনা বাক্সাঙ্কাই অমাহাইকে উমর নাইনে থাকা হংকাই উমর বাচি উমরনি সাকাও সাকানি বড় রক নক গবাং কক মানজাগো গাই তুমুং তে কাশে আংখা চুমুং নক নুখুঙে বাজাই ইয় জেফ্রু খরকসা তঙ্গ যাইতে গোষ্ঠী বরক
तंखांग अब अब बिशिंग खेब मान जगे।

0: 신이 뒷라는 바가 아숙타 있던 거 가이 니지 뉘 어머니 바가 릉마리엔카 그래서 나나나이 제사 스트리머 아바 제사 유니버시티니 그래서 프라스카직 나나나이 কয়লের নুনি পাই থাক সাল ও আগস্টানি সাল নিচি সিনি সাল নি বিশিঙ্গ ও কয়লাই মার নাই
1: মাইকে ত্রিপুরা ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড এবার টিএল বিও ওর কাছে ইন্টারভিউ না যাক নানি বাকে সাকলাই যাক খা ওর বিশি টু থাউজেন্ড টুয়েন্টি সিক্স নি বাকে তে ওর কাইনি তঙ্গ এবং কাইসংখ্যা লাইসেন্স টু ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার্স তে কাইসংখ্যা ডিও গাই অর পাইথাগ্রানি সালমারিং খা সেপ্টেম্বর তালনি থাম সালমারি জরাও ফারি ও জরাও নবরতিবার সাকলাই জাকা তিনি হাই নহাই জমি গিসা কবল জাক তুনাই গ্রং গ্রং জাকাও ওয়াতে তে ফেরাং কগিনক গ্রুমসাই ওয়াই মানো সাকনি টংমারি টংনাই থামচি বা ফোটা নই ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি টংনাই নইচি বা ফোটা চার ডিগ্রি সেলসিয়াস নবরতি হকনি শিবুকমারি টংগো সাকাও চুকু চি চুকু পার্সেন্ট তে খামাও দকচি থাম পার্সেন্ট ওয়াতে ও মলি সুজাখা দক মিলিমিটার
0: আও হাইনো খরনি জরা বা পাই ফেগাবা সং পাইতেগো দিলীপ দেবনমনি রিসাব মুং খলাঙ্গরি সিনি ও হাইনো খরনি পান্দনো সংগতলাইছেনে তিনি হাইনো খরনি পান্দাব কম থাকা আং নরুতম আন লাগি তঙ্গো
1: খাকচাংতি
0: আঞ্জাতন সালকাহম হেগে পাইতেবা খনাবাইদি দিলীপ দেবনমনি রিসাব মুং

আসুজ রাখানাকা কক্রক পান্ডা হাইনুখ্রাং আকাশবাণী আগরতলা অবলম্বন পাখায় তিনি ফুঙ্গি কক্রক পান্ডা যতন সরকাহাম।

এতক্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল এফএম উজ্জয়ন্তীর, মাফ করবেন, রিলে করে শোনানো হল ককবরকের তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ুনি খরাং। আকাশবাণী বিলোনিয়া, এখন অনুষ্ঠান পরিচিতি। শ্রোতা বন্ধুরা,

একটু পরে সকাল 7টায় শুনবেন প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান। আজ সকালে 7:25, 7:35 এবং 7:40 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনতে পাবেন। 7:45 গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী দেবব্রত বিশ্বাস। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত শুনবেন সকাল 8টায়। 8:15 আজকের কবিতা অনুষ্ঠানে কবিতা আবৃত্তি শোনাবেন বিলোনিয়া বিদ্যাপীঠ হাই সেকেন্ডারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ইরিকা দেবনাথ। এই অনুষ্ঠানের পরে দোলনচাপা অনুষ্ঠানে নজরুল গীতি শিল্পী ধীরেন বসু। 8:30 চিলড্রেন্স কর্নারে শুনবেন স্কুল ক্যাম্পাসে শিশু মেলা, শুনবেন দেবদারু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসের শিশু মেলা, সংযোজনায় সুপর্ণা সাহা। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান, সকাল 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 10:05 দেশ ও বন্দনা শুনবেন, 10:30 সরগম অনুষ্ঠানে শাস্ত্রীয় গায়ন শিল্পী বিদুষী ধুন্দুতাই কুলকার্ণী, শিল্পী পরিবেশন করবেন রাগ কাবেরী ভৈরব। সকাল 11টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 আগরতলা কেন্দ্র থেকে FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 আবারও FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ, 2:15 সাহিত্য পাঠের আসরে শুনবেন গল্প পাঠ, গল্প দুই বন্ধু এবং নতুন পণ্ডিত সুকুমার রায়ের, পাঠে সুদীপ্ত চক্রবর্তী। 2:30 আমিনারিতে শুনবেন সুরমালিকা বাংলা গানের অনুষ্ঠান। বিকেল 3টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 বিবিধভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। পাঁচটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 5:10 শুনবেন জীবনের গল্প অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ ইংলিশ মিডিয়াম হাই স্কুলের শিক্ষক সঞ্জয় দাসের জীবন গল্প। এই অনুষ্ঠানের পরেই শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছায়াছবির গান। 5:45 লোকসঙ্গীত শুনবেন সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান, 6:30 খেতে খামারে, 7টায় অনুষ্ঠান সূচি, 7:05 আমরা করব জয় এই অনুষ্ঠান, অনুষ্ঠানে সাক্ষাৎকার শুনবেন অংশগ্রহণে সুব্রত দত্ত চাকুরিজীবী জয়পুর নলুয়ার, সাক্ষাৎকার গ্রহণে সুদীপ্ত চক্রবর্তী। 7:35, 7:45, 7:55 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 8:05 মনোরঞ্জনী অনুষ্ঠান, 8:30 বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান জানাও জানা, বিষয় এ মাসের বিজ্ঞান বার্তা, সাক্ষাৎকার বিষয়ক অনুষ্ঠান, অংশগ্রহণে PhD স্কলার সারাসীমা থেকে তাপস সেন, সাক্ষাৎকার গ্রহণে নবনীতা মজুমদার। রাত 9:05 শুনবেন বিভিন্ন বাংলা গান, 9:30 রূপক অনুষ্ঠানে শুনবেন আলেখ্য শিল্পী চিরন্তন সন্ধ্যা মুখোপাধ্যায়, রাত 10টায় বিভাবরী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী শ্রীকান্ত আচার্য, 10:30 অনুষ্ঠান সূচি জানিয়ে শেষ হবে অধিবেশন। শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী বিলোনিয়া।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আরো একটি নতুন প্রভাত, নতুন সকাল। আজকের সকালটা মনে হয় অন্যদিনের থেকে একটু আলাদা, কারণ সকাল সকাল সবার কাছে একটু একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। বাতাস রয়েছে, ঠান্ডা হাওয়া রয়েছে। সারাদিন কেমন যাবে সেটা হয়তো আবহাওয়ার উপরে নির্ভর করবে। তো আজকের আপনারা যে যে কাজে বেরোবেন, সবার কাজ যেন সম্পূর্ণ হয়, সফল হয়। আজকের প্রতিটি কাজ যেন আমাদের দেশের উন্নতির জন্য হয়, এই শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের আজ সকালের সঙ্গে আমি হরিপ্রসাদ।

술을 또 분투래? 아즈 24 আগস্ট ইতিহাসের পাতায় আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক ঘটনার সাক্ষী এই তারিখ 24 আগস্ট। দেখে নেওয়া যাক আজকের অতীত ইতিহাসের পাতা। 1608 সালের আজকের তারিখ প্রথম সরকারিভাবে ইংরেজ প্রতিনিধি ভারতের সুরাতে আসেন। ব্রিটিশ সেনাদল ওয়াশিংটন ডিসি অধিকার করে এবং হোয়াইট হাউস জ্বালিয়ে দেয় 1814 সালের এ দিনে। নেদারল্যান্ডসের আধুনিক সংবিধান এই দিনে গৃহীত হয় 1815 সালে। 1914 সালের আজকের দিন প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী নামুর দখল করে। জার্মান সাম্রাজ্য থেকে প্যারিস মুক্ত হয় 1944 সালের এ দিনে। ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন 1966 সালের আজকের দিনে। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে 1991 সালের এ দিনে। আজকের দিনে যাদের জন্ম, তাদের মধ্যে বাঙালি সমাজসেবী শিক্ষাবিদ জয়কৃষ্ণ মুখোপাধ্যায় 1808 সালের এ দিনেই জন্মগ্রহণ করেন। 1893 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কৃষ্ণচন্দ্র দে, বাংলা সঙ্গীতের আদি এবং প্রবাদ পুরুষ, কিংবদন্তি সঙ্গীত শিল্পী। আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী বিপ্লবী অগ্নিকণ্ডা বীণা দাস। 1911 সালে তিনি

জন্মগ্রহণ করেন। ভারতীয় অভিনেত্রী এবং প্রযোজক অঞ্জলি দেবী 1927 সালের আজকে দিনেই জন্মগ্রহণ করেন। ব্রাজিলিয়ান লেখক এবং গীতিকার পাওলো কোয়েলহো 1947 সালের আজকে দিনে জন্মগ্রহণ করেন। ডেভ চ্যাপেল আমেরিকার কৌতুক অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার, জন্মগ্রহণ করেন 1973 সালের আজকে দিনে। ভারতীয় প্রমিলা ক্রিকেটার পুনম যাদব জন্মগ্রহণ করেন 1991 সালের আজকে দিনে। আজকের দিনে যাদেরকে আমরা হারিয়েছি তাদের মধ্যে প্রথম বাঙালি স্থপতি নীলমণি মিত্র, মৃত্যুবরণ করেন 1994 সালের এই দিনে। বাংলাদেশি রাজনীতিবিদ এবং সমাজকর্মী আইভি রহমান 2004 সালের আজকের দিনে ইহলোক ত্যাগ করেন। আমেরিকার অভিনেত্রী জুলি হ্যারিস 2013 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক রিচার্ড অ্যাটেনবারা 2014 সালের আজকের দিনে ইহলোক ত্যাগ করেন। ইংরেজ সঙ্গীতজ্ঞ চার্লি ওয়াটস 2021 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন।

শ্রোতা বন্ধুরা, আজ 24শে আগস্ট 1908 সালের আজকে দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের চরমপন্থী বিপ্লবী হিসাবে পরিচিত নাম শিবরাম হরি রাজগুরু। ব্রিটিশ বিরোধী ডাক দিয়ে একজন ব্রিটিশ পুলিশ অফিসারকে হত্যায় যুক্ত থাকার অভিযোগে তিনি সহ ভগৎ সিং, সুখদেব থাপার সাথে 1931 খ্রিস্টাব্দে 23শে মার্চ একই ফাঁসির মঞ্চে তিনি শহীদ হন। শিবরাম রাজগুরু ব্রিটিশ ভারতের বোম্বাই প্রেসিডেন্সির অধুনা মহারাষ্ট্রের ভীমা নদীর তীরবর্তী খেদ নামক স্থানে এক মারাঠি ব্রাহ্মণ পরিবারে 1908 খ্রিস্টাব্দের 24শে আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হরিনারায়ণ রাজগুরু এবং মায়ের নাম পার্বতী দেবী। মাত্র 6 বছর বয়সে পিতার মৃত্যু হলে সংসারের বিভিন্ন দায়িত্ব এবং অগ্রজ দিনকরের কাঁধে এসে পড়ে। খেদেই তার প্রাথমিক পড়াশোনা শেষ হয় এবং তিনি পুনের নিউ ইংলিশ হাই স্কুলে পরবর্তী শিক্ষা লাভ করেন। রাজগুরু সংস্কৃতে মেধাবী ছাত্র ছিলেন। ছাত্রাবস্থাতেই তিনি দেখেছিলেন ভারতের জনগণের উপর ব্রিটিশদের অন্যায়, বঞ্চনা এবং অত্যাচার। তার এই অভিজ্ঞতা থেকেই তিনি স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে প্রস্তুত হন। চন্দ্রশেখর আজাদের জ্বালাময়ী বক্তৃতা শুনে যে কোনো মূল্যে দেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে ব্রিটিশ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য হন তিনি এবং শুরু করেন বিপ্লবী কর্মকাণ্ড। আজকের তাঁর পবিত্র জন্মদিনে এই বিপ্লবীর প্রতি আমাদের প্রাণের শ্রদ্ধা নিবেদন করছি।

শ্রোতা বন্ধুরা, জীবন অনেকটা সাঁকোর মতো। জীবনে উত্থান পতন সবার জীবনেই থাকে।

এবং সেই জীবনকে সুন্দরভাবে বয়ে নিয়ে যাওয়া প্রত্যেকের কর্মকাণ্ডের মধ্যে প্রতিফলিত হয়। যদি আমরা ভালো করি তাহলে হয়তো জীবনটাও সুন্দর এবং ভালো হয়, আর যদি আমরা খারাপ কাজ করি তাহলে হয়তো ভালো আমরা হয়তো সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে থাকতে পারি, কিন্তু মানসিকভাবে কিন্তু আমরা নিশ্চয়ই শান্তিতে থাকতে পারি না। তাই জন্য জীবনে সবচাইতে বড় প্রাপ্তি যা, সেটা হচ্ছে সুখ এবং শান্তি। সুখ এবং শান্তি পেতে গেলে জীবনে ভালো কাজের দিকে মনোযোগ দিতে হয়। শুনি গান আজকের রবীন্দ্রসঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, শুনলেন রবীন্দ্রসঙ্গীত। যখন আমরা চলে যাব তখন হয়তো আমাদের কাজগুলোই থেকে যাবে, আমাদের সৃষ্টি, আমাদের সৃষ্টিমূলক কাজ, আমাদের ভাবনা, এই সমস্ত কিছুই হয়তো আমাদের সম্পদ হবে, আমাদের জীবন হবে। তাই জন্য ওই যে বললাম, ভালো কাজ সেটা কিন্তু করতে হয়, আর ভালো গান শোনাটাও জরুরি। এই যে গানটা শুনলেন সেটা কিন্তু আকাশবাণীর, আকাশবাণী থেকে আপনারা শুনলেন। আকাশবাণী ভারতের সর্বোচ্চ সম্প্রচার মাধ্যম। ভারত যখন স্বাধীন হয় সে সময় আমাদের দেশে মাত্র 6টা রেডিও স্টেশন ছিল। এগুলো হলো মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, তিরুচিরাপল্লী এবং লখনৌ। আর আজ সারা দেশে আকাশবাণী হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম নেটওয়ার্ক যুক্ত রেডিও সম্প্রচার সংস্থা। 483টা রেডিও স্টেশন থেকে প্রতিদিন 23টি ভাষা, 179টি স্থানীয় উপভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হয়। ভারতের জনসংখ্যার 99.2% মানুষ আকাশবাণীর

অনুষ্ঠান শুনতে পান। মোট ট্রান্সমিটারের সংখ্যা 653টি। নানা ভাষায় প্রচারিত আকাশবাণীর অনুষ্ঠানগুলি শুধুমাত্র রেডিও সেটের যে পাওয়া যায় তা কিন্তু নয়। দূরদর্শনের DTH পরিষেবা, DD ফ্রি ডিশে আকাশবাণীর অনেক রেডিও চ্যানেল সম্প্রচারিত হচ্ছে। মোবাইলে আকাশবাণীর সমস্ত চ্যানেল 24 ঘন্টা শোনা যায়, যা নতুন প্রজন্মকে আকর্ষণ করছে। গুগল প্লে স্টোরে গিয়ে নিউজ অন AIR অ্যাপটা ডাউনলোড করলেই আকাশবাণীর সমস্ত চ্যানেল সহজেই আপনার হাতের মুঠোয় শুনতে পারেন। আকাশবাণীর অনুষ্ঠান যা আপনাকে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, খেলাধুলো, বিজ্ঞান সমস্ত দিকেই আপনাকে পথ দেখাবে।

শ্রোতা বন্ধুরা, শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে হয়তো কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। তাই জন্য স্বাস্থ্যের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। আজকাল অনুষ্ঠানে এবারে মা এবং শিশুর স্বাস্থ্যের বিষয়ে কয়েকটি কথা। প্রসবের পরের সময়টিতে মা এবং শিশুর সঠিক যত্ন অত্যন্ত জরুরি। মাকে পুষ্টিকর খাবার খেতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং মানসিক শান্তি বজায় রাখতে হবে। অন্যদিকে নবজাতককে নিয়মিত দুধের বুকের দুধ খাওয়াতে হবে, তার শরীর উষ্ণ রাখতে হবে এবং নাভি পরিষ্কার এবং শুকনো রাখতে হবে। মায়ের ক্ষেত্রে শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, পর্যাপ্ত জল পান করা অত্যন্ত জরুরি। শিশু যখন ঘুমায় তখন মাকে ঘুমানোর চেষ্টা করতে হবে। শরীরের কাটা স্থান বা সেলাইয়ের জায়গা পরিষ্কার এবং শুকনো রাখতে হবে। অপরদিকে শিশুর ক্ষেত্রে জন্মের প্রথম এক ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াতে হবে এবং দিনে রাতে চাহিদা অনুযায়ী 8-12 বার বুকের দুধ খাওয়াতে হবে। নাভি সবসময় শুকনো এবং পরিষ্কার রাখতে হবে, কোনো মলম বা তেল দেওয়া যাবে না। যে কোনো জরুরি পরিস্থিতিতে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা পারিবারিক চিকিৎসকের সঙ্গে কাল বিলম্ব না করে যোগাযোগ রাখতে হবে।

শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক কর্মখালী সংক্রান্ত তথ্য। পদের নাম ম্যানেজার, টেকনিক্যাল ম্যানেজার রাষ্ট্রায়ত্ত ব্যাংক। শূন্যপদ 206টি। শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি, বিসিএ, বিই, বিটেক ইত্যাদি গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাস। বয়স 23-40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিম্নানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 26 আগস্ট। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র বহিরাজ্যে, তবে কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম সিস্টেম অ্যাসিস্ট্যান্ট হাইকোর্ট অফ ত্রিপুরা। শূন্যপদ 4টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ডিগ্রি, সঙ্গে হার্ডওয়্যার বিষয়ে 1 বছরের ডিপ্লোমা, বিএসসি, সিএস বা বিএসসি আইটি বা বিসিএ, বিই, বিটেক, ইনএসসি, ইনসিএ, আইটি পাস ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 18-40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিম্নানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 26 আগস্ট। লিখিত এবং অন্যান্য পরীক্ষা কেন্দ্র আগরতলায়, তবে তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম ডেপুটি ম্যানেজার কর্পোরেট সেক্টর। শূন্যপদ 135টি। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক ডিগ্রি পাস।

বয়স 20-35 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 26 আগস্ট, বাছাইকৃতদের পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম জুনিয়র অ্যাসোসিয়েট, পদের নাম জুনিয়র অ্যাসোসিয়েট SBI, শূন্য পদ 1538টি, শিক্ষাগত যোগ্যতা BA, BCOM, BSc, BCA, BE, BTEC ইত্যাদি গ্রাজুয়েট ডিগ্রি পাস, নম্বরের কোনো কড়াকড়ি নেই, বয়স 20-28 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 27 আগস্ট। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা আগরতলা সহ সারা দেশে শতাধিক কেন্দ্রে, তবে তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম অ্যাপ্রেন্টিস ট্রেনি কর্পোরেট সেক্টর, শূন্য পদ 134টি, শিক্ষাগত যোগ্যতা BA, BCOM, BSc, BCA, BE, BTEC ইত্যাদি গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাস, বয়স অনূর্ধ্ব 26 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 28 আগস্ট, বাছাইকৃতদের ইন্টারভিউর তারিখ কেন্দ্র সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস SBI, শূন্য পদ 9124টি, শিক্ষাগত যোগ্যতা BA, BCOM, BSc, BCA, BE, BTEC ইত্যাদি গ্রাজুয়েট ডিগ্রি পাস, নম্বরের কোনো কড়াকড়ি নেই, বয়স 20-28 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 31 আগস্ট, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা আগরতলা সহ সারা দেশে শতাধিক কেন্দ্রে, তবে তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। কর্মখালী জানলেন।

শ্রোতা বন্ধুরা, এবারে টুকরো খবরের খবর। ওড়িশার পারাদ্বীপ উপকূলে এক জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। পানামার ওই পণ্যবাহী জাহাজে ছিলেন 24 জন নাবিক। তাদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী। বিদেশ যাত্রার সময় এদেশের বিমানবন্দরের অভিবাসন কেন্দ্রে থেকে আর ছাপ মারা হবে না যাত্রীদের বোর্ডিং পাসে। প্রচলিত নিয়মে এবার বদল আনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ব্যুরো অফ ইমিগ্রেশন। জানা যাচ্ছে আগামী 1 সেপ্টেম্বর থেকে চালু হবে এই নিয়ম। পিটিআই সূত্রে এই খবর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আবারও চিঠি লিখলেন সুনীল গাভাস্কার, কপিল দেব সহ 21 জন প্রাক্তন ক্রিকেটার। তাদের দাবি, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মানবিক চিকিৎসা আজকের রাত সকালে অনুষ্ঠান। আজকে সারাদিন আপনাদের সবার খুব ভালো কাটুক এই প্রত্যাশায়। ভালো থাকবেন, নমস্কার। কিছুক্ষণের মধ্যেই প্রথমে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে 27তম ভারত আসিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে সহ সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 4 দিনের সফরে জাপান যাচ্ছেন। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে তাদের এখন থেকে বিশেষ শুল্ক দিতে হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে গতকাল মত বিনিময় করেন শ্রী মোদি। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে।
1: দুনিয়া ভারত কে স্টার্টআপ কো খোঁজতে হোগি ভাই কোন হ্যায় ইসমে ক্যোঁকি এক জব ব্রেক থ্রু হোতা হ্যায় তো তুরন্ত লোগো কা ধ্যান জাতা হ্যায় বহুত লোগো কো হামে জোড়না হ্যায় হামে এসা এক ঔরা খড়া কর দেনা চাহিয়ে কি ইস ফিল্ড মে দুনিয়া ভর কে লোগো কো জিন্দগি বানানি হ্যায় হিন্দুস্তান যাও ভারত কি কোই স্টার্টআপ সে জুড় যাও ভারত কি কোই স্পেস এজেন্সি সে জুড় যাও মে পক্কা মানতা হুঁ জি পুরা ট্যালেন্ট পুল জো হ্যায় এক ম্যাগনেট কি তরহ আপকে কারণ হাম খিঁচ সকতে হ্যায় অর ওহ হামারি এক বহুত বড়ি তাকত বন সকতা হ্যায়।
0: উল্লেখ্য, দেশজুড়ে গতকাল জাতীয় মহাকাশ দিবস পালিত হয়। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনে বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 অগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরু গ্রামে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। অনুষ্ঠানে কৃষকদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। দুদিনের এই সম্মেলনে হবে ভার্চুয়াল এবং সরাসরি। দেশে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং পুলিশের 850 জনেরও বেশি আধিকারিক এই সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনে সমসাময়িক বিষয় এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা হবে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিকশিত ভারত গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। কলকাতায় গতকাল গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRSE এবং ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেড YIL এর 5টি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। কাদেন্দ্রী শিপ বিল্ডার্স ভবনে এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইতিমধ্যেই রাজ্য সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য BSF কে 1100 একর জমি দিয়েছে। গার্ডেনরি শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRSE এর প্রশংসা করে তিনি বলেন, এই নবরত্ন সংস্থাটি সাম্প্রতিক সময়ে 100 এরও বেশি জাহাজ সরবরাহ করেছে। YIL এর কথা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই সংস্থা অস্ত্র সরবরাহের পাশাপাশি গবেষণা ও উন্নয়নের কাজও করছে। জাহাজ নির্মাণ ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠার উপরেও গুরুত্ব দেন মন্ত্রী।
2: ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেড কি দোনো ফোর্জিং ফ্যাসিলিটি ভারী তোপো নেভাল ওয়েপন্স অর অ্যাডভান্স ডিফেন্স ইকুইপমেন্ট কে লিয়ে হাই কোয়ালিটি মেটাল তৈয়ার করেঙ্গে। ইসসে হামারে নেভি কি অপারেশনাল রেডিনেস অর মেরিটাইম ফায়ার পাওয়ার কো ভি সিধা বল মিলেগা। জব হাম আপনে জাহাজ খুদ বানায়েঙ্গে স্বাভাবিক হ্যায় কি হামারে ফরেন এক্সচেঞ্জ কি বচত হোগি অর সাথ হি সাথ হামারা ইকোনমিক ডেভেলপমেন্ট জো হ্যায় তেজি কে সাথ আগে বড়েগা।
0: তিনি জানান, স্বদেশী অস্ত্র এখন শক্তিশালী। প্রতিরক্ষা মন্ত্রক অপারেশন সিন্ধুরে সেই আত্মনির্ভরতার প্রমাণ স্পষ্ট। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR স্পষ্ট করেছে যে H1N1 ভাইরাসের নতুন কোন স্ট্রেন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হবার কোনো কারণ নেই। বর্তমানে যে ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনগুলো ছড়াচ্ছে সেগুলি উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ভ্যাকসিন স্ট্রেনের

শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোয় ভারত রাশিয়া আন্তঃ সরকার কমিশনের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক 27তম বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। এদিন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় হবে। রুশ ফেডারেশনের প্রথম উপ প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরোভের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে গতকাল মস্কোয় পৌঁছেছেন ডক্টর জয়শঙ্কর। ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, দুই দেশের রাজনৈতিক নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতির মতন বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল চার দিনের সফরে জাপান যাচ্ছেন। শ্রী গোয়েলের নেতৃত্বে ভারতের সর্ববৃহৎ বাণিজ্য প্রতিনিধি দল টোকিও, নাগোয়া এবং ওসাকা সফর করবেন। বাণিজ্য প্রতিনিধি দলে সেমিকন্ডাক্টর, ইস্পাত, অটোমোবাইল, পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন, স্বাস্থ্য পরিষেবা এবং বিনিয়োগ ও স্টার্ট আপ ক্ষেত্র সহ বেশ কয়েকটি ক্ষেত্রের 200 বাণিজ্যিক প্রতিনিধি এই সফরে রয়েছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব পরিলক্ষিত হবে। ভারত এবং জাপান বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে যখন চুক্তিবদ্ধ হতে চলেছে সেই সময় এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোকিওতে শ্রী গোয়েল জাপানের নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি সেদেশে বাণিজ্য ও প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। ইরান জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে তাদের এখন থেকে তেহরানকে বিশেষ শুল্ক দিতে হবে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রিজাই জানিয়েছেন, এই মাশুল এবং সুষ্ঠু নৌ চলাচল, পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হবে। মুখপাত্র আরও জানান, এই মাশুল কাঠামো নমনীয় হবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে পুনরাবৃত্ত কৌশল বলে অভিহিত করে জানান, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের কোনো উপায় নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডিডে অভিযানে শুরু করার কথা বলেছেন। তিনি একে কোনো দেশের ওপর আরোপিত সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলে উল্লেখ করেছেন এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের আহ্বান জানিয়েছেন তেহরানকে বিচ্ছিন্ন করতে। ট্রাম্প জানিয়েছেন, এই পদক্ষেপ তেল পাচার, নেটওয়ার্ক, আর্থিক লেনদেন, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন সহ ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইনকে লক্ষ্য করে করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠক শেষে এক বিবৃতিতে হামাসকে সতর্ক করা হয়েছে যে তারা যদি গাজা ভূখণ্ড থেকে বেলুন ঘুড়ির মাধ্যমে হামলা না থামায় তাহলে নির্দিষ্ট লক্ষ্যে অভিযান চালানো হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে 27তম ভারত রাশিয়া আন্তঃ সরকার কমিশনের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ চার দিনের সফরে জাপান যাচ্ছেন। খবর এখনকার মতো শেষ হলো। এবারে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যের বন্যা সমস্যার সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ নেবে। পাশাপাশি তিনি জানান, সরকার সতর্ক রয়েছে এবং সংশ্লিষ্ট সবাই টানা কাজ করে চলেছেন। গতকাল রাজধানীর বিবেকানন্দ স্কুল, বর্দোয়ালি ও আশ্রম চৌমোহনীর স্বামী দয়ালানন্দ স্কুলের ত্রাণ শিবির ও বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের সঙ্গে কথা বলার পর একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা। মুখ্যমন্ত্রী খোয়াই ও পশ্চিম জেলায় আচমকা জল ঢুকে পড়ার ব্যাপারে অবগত আছেন বলে জানিয়ে বলেন, পশ্চিম জেলায় বড়

মুরা পাহাড়ে ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় জল ঢুকেছে। হাওড়া নদীর জল বিপদসীমা অতিক্রম করেছিল, তবে এখন ধীরে ধীরে জল কমেছে, যা একটি ভালো দিক বলেও তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রাণ শিবির খোলা হয়েছে, সবার জন্য খাবার ও শিশুদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের মহাকাশ বিষয়ক স্টার্টআপগুলি সরকারের উপর বিশ্বাস ও আস্থা দেখিয়েছে। মহাকাশ বিষয়ক স্টার্টআপ সিইওদের সঙ্গে গতকাল এক বৈঠকে তিনি কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তারা তাদের প্রয়াসে ধারাবাহিকতা বজায় রেখে মহাকাশ ক্ষেত্রে এক শক্তিশালী পরিসর তৈরি করলে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাকে আকৃষ্ট করা সম্ভব হবে। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সাফাই ও স্যানিটেশনের কাজে ম্যানুয়াল হস্তক্ষেপ কমাতে আরও বেশি যান্ত্রিক পদ্ধতি ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। নয়ডায় জাতীয় সাফাই কর্মচারী কমিশন প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে গতকাল শ্রী মেঘওয়াল সাফাই কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা, সুরক্ষা সামগ্রী, প্রশিক্ষণ, স্বাস্থ্য বীমা এবং যথাযথ নজরদারির উপরও জোর দিয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে, সোয়াইন ফ্লু ভাইরাস H1N1 এর নতুন কোন স্ট্রেন পাওয়া যায়নি এবং আতঙ্কের কারণ নেই। বর্তমানে সক্রিয় ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনগুলি ভ্যাকসিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং 2025 সাল থেকে সক্রিয় রয়েছে। ICMR এর মতে, ঋতুভিত্তিক ইনফ্লুয়েঞ্জা সাধারণত নিজে থেকেই সেরে যায়। জ্বর, কাশি, মাথা ব্যথা ও শরীরে ব্যথা এর সাধারণ উপসর্গ। শিশু, বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে জটিলতার ঝুঁকি বেশি। পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে ICMR। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137 পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। পাশাপাশি 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। NHM ইউনাইটেড ফোরাম ত্রিপুরার 9 জেলা কমিটির উদ্যোগে গতকাল কৈলাসহরের সচেতনতামূলক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল মাদকের বিরুদ্ধে সচেতনতা, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণের মতো কর্মসূচি। এ উপলক্ষে একটি র্যালি কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। স্থানীয় 9 কলাক্ষেত্রেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাব। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে গতকাল ইস্টবেঙ্গল চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে 4-1 পরাজিত করে। ইস্টবেঙ্গলের হয়ে এডমন্ড লালডিন্ডিকা হ্যাট্রিক করেন, অপর গোলটি করেন বিবিদ সিং। অন্যদিকে মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন মনবীর সিং। এ নিয়ে 17 ডুরান্ড কাপ জিতল ইস্টবেঙ্গল। আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 0.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা নখায়ুংনি ভাবায় ভারতনি স্টার্টআপ রক হাপাংনি শাখাও বরকনি পৈতুতেই খাকামুং ফুনুখা নখায়ুংনি বাবায় স্টার্টআপ সিও রক বাই মিয়া কক লাম্পান্দা কাইসাও মন্ত্রীবক্রক অকক শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী স্টার্টআপ সিও রক্ন দাকিমুং রেখা বরক বরকনি চাইতক মুং রক্ন চয়া ওই খলাই তংনানি তেই নখায়ুংনি বাবায় অবহাই ফান গনাং কাইসা তংকর্সনামুই তিসানানি জেতিকে হায়ুংনি বেবাক বাবাইনি দারা গনাং রক্ন সতরি মান্নাতই কেন্দ্রনি কেরংতে দরবার মন্ত্রী অর্জুন রাম মেঘভাল সাবসূত্রাতে স্যানিটেশন সামুং বাই ইয়াক বাই সামুং তাংমানি খাইরিবুই মেশিন বাই সামুং তাংমানি শাখা ফান বক্সিন খা মিয়া নয়ডাও বসং সাফাই কর্মচারী কমিশন নি সংসামা শাল পালাইমা পান্দাও কক নারকথানি ব অকক শাখা মচাং মেঘভাল সাবসূত্রা খাইনাই রকনি নাই মথাং ফ্রংমুং সাখাম বিমাতেই জাইখে নাইকিনি খাইমানি শাখা ফান বক্সিন খা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ নিবাক্তি সাজাকা সোয়াইন ফ্লু ভাইরাস এইচ

ওয়ান অ্যান্ড ওয়ান নিমংসা কতাল স্টেন্ট মান ইয়াতে আবনতে কিরিনানি ককরই আই সি এম আর নিবাকি সাজাকা অ ইনফ্লুয়েঞ্জা অংমানী বাই থানে সিমিন হামই থাঙ্গু কুচুকমা লুমা খড়ক সামাতে বুসাক সামা অ লুমানী সিনিমং অ বেমার অংমা রগ্নতে নাইচমই তঙ্গো আই সি এম আর মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তেব তৈলম্মা জঙ্গজাল ইয়াকা গ্রনানতে হাস্তে হাপাং তংসকনাই নাংমানী ইয়াপ্রি নাহারানো আবনি লগে লগে মন্ত্রীয়করাতে বসাকা হাপাং হজাক তঙ্গো তৈ অসামংবাই গ্রংজাক যত সাকথারই সামং তাঙ্গই তঙ্গো তৈলম্মা তংহালকনি ফাইসিং মকল কাইজাগৈ তঙ্গো তৈ গ্রংজাক হাঙ্করনি হাঙ্কর নাইকল ফাং তৈ বখাকসে নাইকল ফাং রকনো নাংমানী ইয়াপ্রি রমনানী বাগৈ দাগিজাখা মিয়া রাজাখনি বিবেকানন্দ রংনক বরদুয়ালি তৈ আশ্রম চমোহনী স্বামী দয়ালানন্দ রংনক জুদা জুদা তৈলমজাক আমচাইনি টং ফাইজাক লুকুরক বাই ককলাম সালাইকা তৈ শিবির বেড়াই নাইখা মন্ত্রী অকরা আবনো কারিব খুয়াইতে সালথাং হাঙ্কর আজুমসা তৈ হাপ্পাইমা টং হালকনব সাইমানই নাহারকা হাওড়া তৈমানী তৈ তাবক দশা আরেনি তলাতৈন কচগৈ তঙ্গো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা তাবুকনি হাস্তে হাপাং এল এম বাংরানী সাকা ফানবক সিনই তঙ্গো হাস্তে হাপাংনি এল এম হামক্রাই নাইখুংনি শাকথারমাবাই মিয়া অমরপুরনি আনন্দ দ্বারা তাউন হল হাস্তে বেরেমনি টোল কিট বাকমা মেলন কক নারক থানি ব অ কক সাকা ব সাকা ফ্রংমানি সামুং তাংখে সিমি অংলাক শ্রংমুংমানজাক রকনি ইয়াগো নাংমানি মানৈখনই রেখে বরক বাই থাংনি সামুংনি শেপস নামই মানানো অমরি বিশিংতৈ শিকলা শিকলি রক বাই থাংনি ইয়াকুঙ্গ বা জমানি লগি লগি হাস্তেনি রংথংনি হামক্রাইনি সামুঙ্গ ব ইয়াগ্রুই মানানো অ সালো এল এম হামক্রাই নাইখুংনি বখাকতৈ শ্রংমুংমানজাক সেপমাননাই রকনো জুদা জুদা সামুংনি বাগৈ নাংমানি মানৈ ইয়াফারি রেজাখা পান্ডাব মানজাখা বিধানসভানি খুকফাং রামপদ জমাতিয়া গুমতি জেলা পরিষদনি কাসকু অকরা দেবল দেবরাই এম এল এ রঞ্জিত দাস এম এল এ জিতেন্দ্র মজুমদার গুমতি জেলানি হাঙ্কর নাইকলফাং রিঙ্কু লাঠের আকসং টি টি এ ডিসি নি তাংনক কতর খুমুলঙ্গমিয়া ফিল ব্রিচি থাম টি টি এ ডিসি সংসামা সাল যাই যাই খে বরম রুগুই পালাই যাখা আবনুরুগুই খুমুলঙ্গ কর্মকচা খিম্বত কাইসা কারি যাখা টি টি এ ডিসি নি সংসানানি বাগুই জে রক সামুং তাংলাংখা বরকনি ফাইসিং বরম রুই খুম বকজাখা খুলুমুঙ্গ সংসারজাক মেলো এডিসি নি সামুং চারিনাই আদং অকরা রুনিয়াল দেব বর্মা যতন হামবাই ইয়াফারকা বজ্যতনি বাগৈ টংকচাং বাইয়াবচারিতে হামারি সানখা মেলো এম এল এ রঞ্জিত দেব বর্মা সামুং চারিনাই আদং শিকে জমাতিয়া আগিনী সি এম পূর্ণচন্দ্র জমাতিয়া নখবৈ কুবুনি রক মানজাখা শাখাম তাংকরা কিরণ গিতেমিয়া অমরপুর বখাকসে শাখাম নক বেড়াই নাইখা উলকক তুমা থুমনাই রকনি মেল শাখাম তাংকরা শাখাম নকনি তাবুকনি তংহালক তৈ থিনাংনি ওয়ানসক তাং রকন খুরসাউই সাকা থাংনাই কিসাসক বিশিও অমরপুর বখাকসে শাখাম নকনি বেখরে ফামক্রায় কাহাম ন অংখা শাখাম নক ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি তৈ কতালকুক অপারেশন থিয়েটার নকবই বুমাতে চাই রকনি কাহামকুক সেপসাপ তঙ্গো আবনকারী ঠাই রয়ে তৈ সিবিসি আমজক নানি বাগৈ নাংমানি মেশিন দায়িত্বন চেংরি জাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচি সালমারি ককটিশালনি ফুং দামচি সাবো আকাশবাণী মন কি বাত পান্ডাব হাকতর তাই বুই হাকত নিলুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাত পান্ডানি ফিল সারা থামচি সিনি বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবকমুং নারেখা ডুরান কাপ ফুটবল থংলাইমাবো কলকাতানি ইস্ট বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন অংখা কলকাতানি যুব ভারতী ক্রীড়াঙ্গন মিয়ানি ফাইনাল থংলাইমাবো ইস্ট বেঙ্গল ক্লাব ব্রিশা গোলনি ফেরবাই মোহন বাগান সুপার জায়ান্ন মেচেনখা কপ্লাই বটলনি এডমান লাল রিন্দিকা হ্যাট্রিক লাইকা তেই কাইসা গোল রেখা বিপিন সিং তে বাবাইসা বখা গো মোহন বাগাননি অঙ্গৈ কাইসা গোল রেখা মনবীর সিং নরসিংগড়নি টিআইটি থংখলাগ যুগালিজাক সিনিয়র এলিট ক্রিকেট টুর্নামেন্ট মিয়ানি ম্যাচ সুনামুরা ক্রিকেট বদল উইকেট কাইনি বাই কৈলাসহর বদল মেচেনখা পুইলা ব্যাট খাইনানি অংখরে যত উইকেট কমাওই সারা স্নিচি রান খেলায় উল থানী অংখরে সুনামুরা উইকেট কাইচার বাই নাংমানী রান তিসাউই নাও সুনামুরা বদলনি রাহুল বর্মন ম্যান অব দ্য ম্যাচ চংজাখা তাবুক নবরতিবারনি ককতুমা বসকাং দাম নৈচি ব্রিয় নখা কিচা মনাকজাক তঙ্গানো হাস্তেনি বেবাক হাঙ্কর কবাং ওয়াতৈ ওয়াই মানো হনৈ হজাক মং রেখা নবার তিবার নাইখং তিনি সালনি সাকানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানো তিনি আইচুক বখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাজরা ওয়াতৈ ওয়াখা বুকচা দশমিক দশ মিলিমিটার
কক ব্রক বাই কক তোমা পরিমং তাবুক জরাতে অরণ্য পাইখা উলনি

0: tuma awai inganang shanja dams ni tamai shoti briji bawo.
1: এতক্ষণ পরপর রিলে করে শোনানো হল প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককব্রক সংবাদ, আকাশবাণী বিলোনিয়া। এখন গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবব্রত বিশ্বাস।

0: গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছেন শিল্পী দেবব্রত বিশ্বাস।
1: আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই।

বাঁধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, সে যে চমকে বেড়ায় বৃষ্টি এড়ায় যায় না তারে বাঁধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, আমি ছুটব পিছে মিছে মিছে পাই বা নাহি পাই, আমি আপন মনে মাঠে বলে উধাও হয়ে ধাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে

আমার পুরোহে পুঁজি ভাবিস বুঝি মরে তারি শোকে আমার যা ছিল তা গেল ঘুচে জানে তার ঝোঁকে আমার পুরোহে পুঁজি ভাবিস বুঝি মরে তারি শোকে আমি আছি সুখে হাস্য মুখে দুঃখ।

এতক্ষণ গীতালি অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের শিল্পী ছিলেন দেবব্রত বিশ্বাস। আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে রিলি করে শোনানো হচ্ছে সমাচার প্রভাত।

0: বল তেজে ভরা মন, মানুষ হতে হবে এই তারপন, বিপদ আসিলে কাছে হাও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যা সে কি পরে রয়, সে ছেলেকেই চায় বলো কথায় কথায় আসে যা চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। নমস্কার।
1: এতক্ষণ আজকের কবিতা অনুষ্ঠানে শুনলেন বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী এরিকা দেবনাথের কবিতা আবৃত্তি। এখন দোলন চাপা অনুষ্ঠানে শুনবেন নজরুল গীতি, শিল্পী ধীরেন বসু।

এতক্ষণ দোলন চাপা অনুষ্ঠানে শুনলেন নজরুলগীতি, শিল্পী ছিলেন ধীরেন বসু। আকাশবাণী বিলোনিয়া। এখন চিলড্রেন্স কর্নারে শুনবেন স্কুল ক্যাম্পাসে শিশু মেলা। আজকের ক্যাম্পাস দেবদারু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, দেবদারু, দক্ষিণ ত্রিপুরা। অনুষ্ঠান সংযোজনায় সুপর্ণা সাহা।

0: ওকে,
1: বাহ দারুণ সুন্দর, হাততালি দাও সবাই। ঠিক আছে, আমরা খুব সুন্দর একটা গান দিয়ে অনুষ্ঠানের শুরু করলাম। আমাদের তিনজন ছোট্ট বন্ধু একটি রবীন্দ্রসঙ্গীত আমাদের শোনালো, আমরা এবার কবিতা শুনব। কে করবে প্রথমে? তুমি, কি নাম তোমার বলো?
2: রিপা পাল।
1: বিজিতা পাল?
2: রিপা। রিপা,
1: রিপা, আচ্ছা আচ্ছা, রিপা, ঠিক আছে। রিপা কোন কবিতাটা করবে?
2: সবুজ রবিজেন।
1: হ্যাঁ ঠিক আছে,
2: রবীন্দ্রনাথ ঠাকুর।
1: ঠিক আছে।
2: ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আদমরাদের ঘামের তুই বাঁচা, রক্ত আলোর মদে মাতাল ভরে, আজকে যে যা বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে, পুচ্ছটি তোর উচ্চ তুলে নাচাম, আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা, খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়, আয় তো কিছু নড়ে না রে, ওদের ঘরে, ওদের ঘরের দাওয়ায়, ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুটি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা, অন্ধকারে বন্ধ করা খাঁচায়, আয় জীবন্ত, আয় রে আমার কাঁচা, বাহির বানে তাকায় না যে কেউ, দেখে না যে বান ডেকেছে, জোয়ারের জলে উঠছে প্রবল ঢেউ, চলতে ওরা চায় না মাটির ছেলে, মাটির পরে পরে চরণ ফেলে ফেলে, আছে অচল আসনখানা মেলে, যে যার আপন উচ্চ বাঁশের মাচায়, আয় অশান্ত, আয় রে আমার কাঁচা, তোরে হেতায় করবে সবাই মানা, হঠাৎ আলোয় দেখবে যখন, ভাবে এ কি বিষম কাণ্ডখানা, সংঘাতে তোর উঠবে ওরা রেগে, শয়ন ছেড়ে আসবে ছুটে বেগে, সেই সুযোগে ঘুমের থেকে জেগে, লাগবে লড়াই মিথ্যা ও সাচায়, আয় প্রচণ্ড, আয় রে আমার কাঁচা, শিকল দেবীর ওই যে পূজাবেদি, চিরকাল কি রইবে খারা, পাগলামি তুই আয় রে দুয়ার ভেদি, ঝড়ের মতন বিজয় কেতন নড়ে, অট্টহাসি আসনখানা ছেড়ে, ভোলানাথের ঝোলাঝুলি ছেড়ে, ভুলগুলি সব আনরে বাছা বাছা, আয় প্রমত্ত, আয় রে আমার কাঁচা, আনরে টেনে বাধা পথের শেষে, বিভাগী কর অবাধ পানে, পথ কেটে যাই আজানাদের দেশে, আপদ আছে জানি আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পরাণ নাচে, ঘুচিয়ে দে ভাই পুঁথিপড়ার কাছে, পথে চলার বিধিবিধান যাছা, আয় প্রমুক্ত, আয় রে আমার কাঁচা, চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ছাড়িয়ে দিয়ে, প্রাণ অফুরাণ ছাড়িয়ে, দাদার দেবী সবুজ নেশায় ভোর করেছিস ধরা, ঝড়ের মেঘে তোরই তড়িৎ ভরা, বসন্তের পরাশ অকুল করা, আপন গলায় বকুল্য মাল্য গাছা, আয় রে আমার, আয় রে আমার কাঁচা।
1: বাহ খুব সুন্দর একটি কবিতার আবৃত্তি আমরা শুনলাম। এতক্ষণ ধরে আমরা যেটা শুনলাম, প্রথমে মেয়েরা গান করেছে, মেয়েরা আবৃত্তি করেছে, এবার একটা ছেলেদের কাছ থেকে কিছু শুনতে চাইবো। তোমার নাম বলো?
3: আমার সত্যব্রত মজুমদার।
1: কি শোনাবে?
3: আগামী কবিতা।
1: আচ্ছা, আগামী কবিতা সত্যব্রতর কাছ থেকে আমরা শুনবো। কে লিখেছেন কবিতা?
3: সুকান্ত ভট্টাচার্য।
1: সুকান্ত ভট্টাচার্যের লেখা আগামী কবিতা, তাহলে শুরু হোক।
3: আগামী লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। জড় নয় মৃত নয়, নয় অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে মেরেছি।

0: সন্নিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি তুচ্ছ পটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শৈলী গোপনে মন্মধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত জানি, কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা, উদাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাব মাথা। তারপর দীপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। সংহত কঠিন ঝড়ে দৃঢ়প্রাণ প্রত্যেক শিকর, শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারও আহ্বানে, জানি তারা মুখরিত হবে নবরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহদের দলে, জয়ধ্বনি কিশো লইয়ে সম্বর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। সেদিন ছায়া এসো হানো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাত ছানি দেব বারে বারে। ফল দেব ফুল দেব, দেব আমি পাখির কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন।
1: খুব সুন্দর কবিতা। এই যে কবিতাটা আমরা শুনলাম, খুব সুন্দর কবিতা। এই কবিতা সুকান্ত ভট্টাচার্য কি বলেছেন, তুমি কি বুঝেছো?
0: বলেছেন কবি যে একজন ক্ষুদ্র বীজ যদি মাটির ভিতরে থাকে, ক্ষুদ্র হলেও তাই একদিন বৃহৎ বটবৃক্ষের সমাজে সে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে।
1: বা দারুন, খুব সুন্দর করে সে বলেছে। এই যে এখন তোমরা সবাই খুব ছোট, সবাই খুব ছোট আছো, এমন একটা সময় আসবে তোমরাও ক্ষুদ্র বীজ যেরকম আশা করছে অনেক বড় হবে, বড় গাছে পরিণত হবে, আমরাও আশা করব তোমরাও বড় হয়ে প্রতিষ্ঠিত হবে, অনেক বড় কাজ করবে দেশের জন্য, দশের জন্য, সবার জন্য কাজ করতে পারবে, এবং কি দেশের সামগ্রিক উন্নতির জন্য চেষ্টা করবে। তোমার নামটা বলো।
2: আমার নাম ভূমিকা পাল।
1: আচ্ছা ভূমিকা, তুমি কি করতে চাও ভূমিকা?
2: আমরা তিনজনে গান করব।
1: তিনজনে মিলে গান? তাহলে ওই বন্ধুগুলোর নাম বলে দাও। তোমার নাম বলো।
2: পাপিয়া দেবনাথ, নন্দিতা বিশ্বাস।
1: বাহ, কি গান করবে বলো, কোন গানটা করতে চাও?
2: ভারত আমার ভারতবর্ষ।
1: এই তো এক্ষুনি দেশের কথা বলছিলাম, সঙ্গে সঙ্গে একটা সুন্দর গান। ঠিক আছে, তাহলে শুরু করো।

0: বাহ, খুব সুন্দর, খুব সুন্দর গান আমরা শুনলাম। আচ্ছা, এই যে তোমাদের স্কুলে দেখতে পাচ্ছি অনেকেই ককবরক ভাষা জানো, ককবরক ভাষাভাষী অনেক জন আছো, তোমরা সবাই মিলে কিছু একটা করো, কোনো গান কবিতা, দু লাইন, দু লাইন হলেও চলবে, দু লাইন কে করবে, করো, একটু করলে হবে, দু লাইন কিছু করো ককবরক গান, সময় পেরিয়ে যাচ্ছে, বলো কি গান, নাম বলো, নাম বলো। অনিতা কি গান করবে, একটুখানি শুনি আমরা, একটু ককবরক গান, লজ্জার কিছু নেই তো, করো, বন্ধুরা করছে না, অন্য বন্ধুরা সবাই করলো, তুমি একটু করো। অনিতা কোন ক্লাসে পড়ো?
1: নাইন,
0: ক্লাস নাইন। আচ্ছা, শুধু দু লাইন শুনবো, একটা গান করো, করো একটুখানি, একটুখানি দু লাইন। আচ্ছা, এক লাইন, তুমি পারবে এক লাইন? এক লাইন এটা তো ঠিক হচ্ছে না, কারণ তোমাদের যে ভাষা, তোমাদের যে সম্প্রদায়, এই সম্প্রদায় কিন্তু অনেক গান বাজনা আছে, সংস্কৃতি আছে, নাচ আছে, তোমরা একটু চেষ্টা করলে কিন্তু অনেক কিছু করতে পারো, বিশ্বের দরবারে।

0: এখন এই নাচ গান সবই খুব সমাদৃত, একটুখানি করো, কি করবে বলো? যে কোনো একটা গান। আচ্ছা তোমরা চারজনে মিলেই করো একটা গান, করো দু লাইন, করো না দু লাইন, কি গান করবে দেখি? তোমার নামটা বলো। দু লাইন করো। আচ্ছা ছেলেদের মধ্যে কেউ পারবে ককবরক কোনো আবৃত্তি করতে? পারবে কেউ ছেলেরা? ককবরক ভাষায় কত সুন্দর গান আমরা এখন শুনি, কত আবৃত্তি আছে, গান আছে, কত ভালো লেখা আছে। একটা কিছু কিন্তু তোমরা শোনাতে পারতে, খুব আশা করে বলেছিলাম তোমরা কিছু করবে। তো আর কে কি করতে চাও? কবিতা, গল্প? আচ্ছা গল্প বলো না একটা, একটা গল্প তো শোনা হয়নি। তোমাদের যে পাঠ্যপুস্তক আছে, ক্লাসে যে বই আছে, সে বই থেকে কেউ দেখি সাহস করে একটা গল্প শোনাও তো, কে করবে? আছে বই, আছে বাংলা বই, একটা গল্প শোনাও না দেখি, নিয়ে আসো। এ ফাঁকে আমরা একটা গান শুনে নিই, হ্যাঁ, একটা গল্প, একটা বই নিয়ে আসো। ঠিক আছে, আমরা তাহলে একটা গান শুনি। এবার কি গান? এবার আমরা আরেকটা গানের জন্য বন্ধুদের কাছে যাচ্ছি। আমরা আছি আজকে দেবদারু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছোট্ট বন্ধুদের সঙ্গে। আজ ওদের পরিবেশনা আপনারা শুনছেন। ছোট্ট বন্ধু যারা আমাদের সঙ্গে আছে, তাদের মধ্যে আমরা যখন এই অনুষ্ঠানে শুরুতেই ক্লাসে ঢুকলাম, ক্লাস সেভেনের একজন ছোট্ট বন্ধু, কি নাম যেন তোমার?
1: তানিশা দত্ত।
0: তানিশা দত্ত খুব সুন্দর একটি নাচ পরিবেশন করে আমাদের স্বাগত জানালো। এখন আমরা চলে যাচ্ছি গান শোনার জন্য। গান করবে যে বন্ধুরা, তাদের আগ্রহ দেখে অবাক হচ্ছি, কারণ এরা কিন্তু গান শেখে না কেউই, গান শেখে না, গানের কোনো শিক্ষক নেই। এরপরেও এরা, এরপরেও কিন্তু ওরা চেষ্টা করছে গান শোনানোর জন্য। ওদের উৎসাহ দেখে, উদ্দীপনা দেখে খুব ভালো লাগছে যে কোনো শিক্ষক শিক্ষিকা নেই, এর পরেও ওরা চেষ্টা করছে আমাদের গান শোনানোর জন্য। স্কুল ক্যাম্পাস থেকে শিশু মেলায় আমরা আছি দেবদারুর ছোট বন্ধুদের সঙ্গে। এবার রয়েছে গল্প, গল্প পাঠ করছে, নামটা বলো।
2: পাপিয়া দেবনাথ।
0: হ্যাঁ পাপিয়া, শুরু করো।
2: অচেনার আনন্দ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল, বলিল বাড়ি থেকে কিছু খেতে পাই না, তবুও বাইরে বেরুলে দুধটা ঘিটা, ওর শরীরটা সারবে এখন। অপু জর্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই, এ গায়ের ওই যাইবার পাকা সড়ক এই পর্যন্ত তাহার দৌড়। মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে তাহার মা বৈকালে নদীর ঘাটে দাঁড়াইয়া থাকিত। নদীর ওপারে খড়ের মাঠে বাবলা গাছে গাছে হলুদ রং এর ফুল ফুটিয়া থাকিত। গরু চরিত মোটা গুল্লঞ্চল তা দুলানো শিমুল গাছটাকে দেখিলে মনে হইত যেন কতকালের পুরাতন গাছটা। রাখালেরা নদীর ধারে গরুকে জল খাইতে আসিত। ছোট্ট একখানা ছেলে ডিঙ্গি বাহিয়া তাহাদের গায়ের অক্রূর মাঝি মাছ ধরিবার দোয়াটি পাতিতে যাইব। মাঠের মাঝে মাঝে ঝাড়

ঝাড়, সোদালি ফুল, বিকালে ঝির ঝিরে বাতাসে ধুলিতে থাকিত। ঠিক সেই সময়ে হঠাৎ একদিন ওপারের সবুজ খড়ের জমির শেষে নীল আকাশটা সেখানে আসিয়া দূর গ্রামের সবুজ বন রেখার ওপর ঝুঁকিয়ে পড়িয়াছে। সেদিকে চাহিয়া দেখিতেই তাহার মনটা যেন কেমন হইয়া যাইত, সে সব প্রকাশ করিয়া বুঝাইয়া বলিতে জানিত না। শুধু তাহার দিদি ঘাট হইতে উঠিলে সব প্রকাশ করিয়া বুঝাইতে বলিতাছে জানিত না। শুধু তাহার দিদি ঘাট হইতে উঠিলে সে বলিল, দিদি দিদি দেখ দেখ ওই দিকে। পরে সে মাঠের শেষের দিকে আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল, ওই যে ওই গাছটার পিছনে কেমন অনেক দূর না? দুর্গা হাসিয়া বলিল, অনেক দূর তাই দেখাচ্ছিলি, দূর তুই একটা পাগল। আর সেই অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল কয়েকদিন পূর্ব হইতে। উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হইয়া দাই হইয়া পড়িয়াছিল। দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। তাহাদের গ্রামের পথটি বাকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাড়িতে বাহিরে আষাঢ় দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে। দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল, বাবা যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? তাহার বাবা বলিল, সামনেই পড়বে, এখন চলো না, আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন। সেবার তাহাদের রাঙ্গি গায়ের বাছুর হারাইয়াছিল, নানা জায়গায় খুঁজিয়াও দুই তিন দিন ধরিয়া কোথাও খুঁজিয়া পাইও যায়নি। সে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল। পৌষ মাসে খেতে খেতে কলাই গাছের ফলে দানা বাঁধিয়াছে। সেই ও তাহার দিদি নিচু হইয়া খেত হইয়ে মাঝে মাঝে কলাই ফল তুলিয়া খাইতেছিল। তাহাদের সামনে কিছু দূরে নবাবগঞ্জের পাকা রাস্তা, খেজুর গুড় বোঝাই গরুর গাড়ির সারি পথ বাড়িয়া ক্যাচ ক্যাচ করিতে করিতে আশারুর হাটে যাইতেছিল। তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহু দূরে ঝাপসা মাঠের দিক একদৃষ্টে চাহিয়া কি দেখিতেছিল। হঠাৎ সে বলিয়া উঠিল, এক কাজ করবি অপু, চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি, যাবি? অপু বিস্ময়ে সুরে দিদির মুখের দিকে চাইয়া বলিল, রেলের রাস্তা সে যে অনেক দূর, যে সেখানে কি করে যাবি? তাহার দিদি বলিল, বেশি দূর বুঝি, কে বলেছে তোকে ওই পাকা রাস্তার ওপারে তোর না? অপু বলিল, নিকটে হলে তো দেখা যাবে, পাকা রাস্তা থেকে দেখা যায়, চল দিকি দিদি দি গিয়ে দেখি। দুজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চাহিয়া চাহিয়া দেখিত। তাহার দিদি বলিল, বড্ড অনেক দূর না, যাওয়ার যাবে না, কিন্তু তো দেখা যায় না, অত দূরে গেলে আবার আসব কি করে? তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল, লোভ হইতেছিল, ভয়ও হইতেছিল। হঠাৎ তাহার দিদি মরিয়া ভাবে বলিয়া উঠিল, চল যাই দেখে আসি অপু, কত দূর আর হবে, দুপুরের আগে ফিরে আসব এখন, হয়তো রেলের গাড়ি যাবে এখন, মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল। প্রথমে তাহারা একটুখানি এই দিক ও দিক চাহিয়া দেখিল, কেন কেহ তাহার দিককে লক্ষ্য করিতেছে কিনা। পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোনে মাঠ বিল জলা ভাঙ্গিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল। দৌড় দৌড় দৌড়, নবাবগঞ্জের লাল রাস্তা ক্রমে অনেক দূর বিছাইয়া পড়িল রোয়ার মাঠ জল।

ছত্রতলা, ঠাকুর ঝি পুকুর ধাম ধারে, ডাক ধারে দূরে দূরে পড়িয়া রহিল। সামনে একটা ছোট বিল নজরে আসিতে লাগিল। তাহার দিদি হাসিয়া তাহার দিকে চাহিয়া বলিল, মা টের পেলে কিন্তু পিঠে ছাল তুলবে। অপু একবার হাসিয়া হাসিল মরিয়ার হাসি, আবার দৌড় দৌড় দৌড়। জীবনে এই প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে তাহাদের তাজা তরুণ রক্ত তখন মাতিয়া উঠিয়াছিল। পরে কি হইবে তাহার ভাবিয়ার অবসর কোথায়? পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয়। খানিক দূরে গিয়া একটা বড় জলা পড়িল একেবারে সামনে, হোগলা আর শোলা গাছে ভরা। তাহার উপর তাহার দিদি পথ হারাইয়া ফেলিল, কোনো গ্রাম চোখে পড়ে না, সামনে কেবল ধান ক্ষেত, জলা আর বেদ ধূপ বেদ ঝোপ। ঘন বেতবনের ভিতর দিয়া যাওয়া যায় না, পাকে জলে পা পুতিয়া যায়। রৌদ্র এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদের গা দিয়া ঘাম ঝরিতে লাগিল। দিদির পরনের কাপড় কাটাই নানা স্থানে ছিঁড়িয়া গেল। তাহার নিজের পায়ে দু তিনবার কাটা টানিয়া টানিয়া বাহির করিতে হইল। শেষে রেল রাস্তা দূরের কথা, বাড়ি ফেরাই মুশকিল হইয়া উঠিল। অনেক দূরে আসিয়া পড়িয়াছে, পাকা রাস্তাও আর দেখা যায় না। জল ভাঙ্গিয়া ধান ক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় আসিয়া উঠিল, তখন দুপুর ঘুরিয়া গিয়াছে। বাড়ি আসিয়া তাহার দিদি বুঝি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া তবে নিজেরও তাহার পিঠ বাঁচাইল। সেই রেলের রাস্তা আজ এমনই সহজভাবেই সামনে পড়িবে, সেজন্য ছুটিতে হইবে না, পথ হারাইতে হইবে না, বকুনি খাইতে হইবে না। কিন্তু দূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল, নবাবগঞ্জের পাকা সড়কের মতো একটা উঁচু রাস্তা, মাঠের মাঝখান চিড়িয়া ডাইনে বায়ে বহু দূর গিয়াছে। রাঙ্গা রাঙ্গা খেয়ার রাশি উঁচু হইয়া ধারের দিকে শাহি সারি দেওয়া, সাদা সাদা লোহার খুঁটির ওপর যেন একসঙ্গে অনেক দড়ি টানা বাঁধা। যত দূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ি টানা বাঁধা দেখা যাইতেছে। তাহার বাবা বলিল, ওই দেখো খোলা খোকা ছেলের রাস্তা। অপু এক দৌড়ে ফটকো পার হইয়া রাস্তার ওপর আসিয়া উঠিল। পরে সে রেলপথের দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল, দুইটা লোহা বরাবর পাতা কেন, উহার ওপর দিয়া রেলগাড়ি যায় কেন, মাটির ওপর দিয়া না গিয়া লোহার ওপর দিয়া যায় কেন, পিছলাইয়া পড়িয়া যায় না কেন, ওগুলোকে তার বলে। তাহার মধ্যে শো শো কিসের শব্দ, তারে খবর যাইতেছে, তাহারা খবর দিতেছে, কি করিয়া খবর দেয়, ওদিকে কি স্টেশন এদিকে কি স্টেশন। সে বলিল, বাবা রেলগাড়ি কখন আসবে? আমি রেলগাড়ি দেখব বাবা। রেলগাড়ি এখন কি করে দেখবে, সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে, এখনো দুই ঘন্টা দেরি। তা হোক বাবা, আমি দেখে যাব, আমি কখনো দেখিনি, আমি কখনো দেখিনি। হ্যাঁ বাবা, ও রকম করো না, ওই জন্য তোমায় কোথাও আনতে চাইনি। এখন কি করে দেখবে, সেই দুপুর একটা অবধি বসে থাকতে হবে, তাহলে এই ঠাই রোদ্দুরে চল আসবার দিন দেখব। অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল। তুমি চলিয়া যাইতেছ, তুমি কিছুই জানো না, পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে, তোমার ডাগর।

0: মবিন চোখ বিশ্র গ্রাসী ক্ষুধায় চারিদিককে গিলিতে গিলিতে চলিয়াছে নিজের আনন্দের। এই হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক, অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে, তাহার মাঝে নাই আমি যেখানে আর কখনো যাই নাই। আজ নতুন পা দিলাম যে নদীর জলে, নতুন স্নান করিলাম সেই গ্রামের হাওয়ার শরীর জুড়াইল। আমার আগে সেখানে কেহ আসিয়াছিল কিনা তাহাতে আমার কি আসে যায়? আমার অনুভূমিতে তাহার যে অনাবিষ্কৃত দেশ, আমি আজ সর্বপ্রথম মন বুদ্ধি হৃদয় দিয়া উহার নবীনতাকে আস্বাদ করিয়ালাম। যে
1: আমরা অচেনার আনন্দ শুনতে শুনতে অচেনার আনন্দ সেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে যেতে যেতে একটি গান
2: বরণ ডালা সাজাউলু দেশাক বাজাস।

বাহ, খুব সুন্দর। এটি গান দিয়েই আমাদের আজকের স্কুল ক্যাম্পাস থেকে শিশু মেলা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আমাদের নির্ধারিত সময় শেষ। তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আজ আমরা ছিলাম দেবদারু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছোট্ট বন্ধুদের সঙ্গে অনুষ্ঠান স্কুল ক্যাম্পাস থেকে শিশু মেলায়। নমস্কার।

Er du kun শুনলেন স্কুল ক্যাম্পাসে শিশু মেলা। আজকের ক্যাম্পাস ছিল দেবদারু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান গানে গানে।

শ্রোতা বন্ধুরা, গানে গানে আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম গানটি শুনবেন আপকা সরুর, এই ছবি থেকে গানের শিল্পী হিমেশ রেশমিয়া এবং শ্রেয়া ঘোষাল। শুনুন তাহলে প্রথম গানটি, ছবির নাম আপকা সরুর।

শ্রোতা বন্ধুরা, শুনছেন গানে গানে অনুষ্ঠান, শুনলেন রাজা হিন্দুস্তানি ছবির গান, উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন রামায়া বাস্তা ভাইয়া ছবি থেকে গানশিল্পী আতিফ আসলাম এবং শ্রেয়া ঘোষাল। শুনুন তাহলে এবারের গানটি, ছবির নাম রামায়া বাস্তা ভাইয়া।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন কসুর ছবি থেকে। গানের শিল্পী ছিলেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক। গানে গানে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন পার্টনার ছবি থেকে গানের শিল্পী কুনাল গাঞ্জাওয়ালা, সাজিদ ওয়াজিদ এবং সহশিল্পীরা। শুনেন তাহলে এবারের গানটি, ছবির নাম পার্টনার।

গানটি শুনলেন। কুচ কুচ হোতা হে এই ছবি থেকে গানের শিল্পী ছিলেন উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, মনপ্রীত আক্তার এবং সহশিল্পীরা। শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন আশিকি ছবি থেকে গানের শিল্পী কুমার শানু।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন মুসাফির ছবি থেকে। গানের শিল্পী ছিলেন কে কে। গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান শুনছেন। অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন বাজিগার ছবি থেকে গানের শিল্পী বিনোদ রাঠোর এবং সহশিল্পীরা। শুনুন তাহলে এবারের গানটি, ছবির নাম বাজিগার।

0: শ্রোতা বন্ধুরা, শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। সবশেষ গানটি শুনবেন গ্র্যান্ড মস্তি ছবি থেকে গানের শিল্পী মিকা সিং। শুনুন তাহলে সবশেষ গানটি, ছবির নাম গ্র্যান্ড মস্তি।
1: চাশনি হ্যাঁ তো চাশনি

এতক্ষণ গানে গানে অনুষ্ঠানে শুনলেন হিন্দি ছায়াছবির গান আকাশবাণী বিলোনিয়া। শ্রোতাবন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

এতক্ষণ দেশবন্ধনা অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া এখন সরগম অনুষ্ঠানে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত। অনুষ্ঠানে শুনবেন কাবেরী ভৈরব রাগে খেয়াল, শিল্পী বিদুষী ধুন্দুতাই কুলকার্ণি। শুনুন তাহলে সরগম অনুষ্ঠানে শাস্ত্রীয় গায়ন, শিল্পী বিদুষী ধুন্দুতাই কুলকার্ণি।

এতক্ষণ সরগম অনুষ্ঠানে শুনলেন শাস্ত্রীয় গায়ন, শিল্পী ছিলেন বিদুষী ধুন্দুতাই কুলকার্ণী, শিল্পী পরিবেশন করলেন রাগ কাবেরী ভৈরব। শেষ হল সরগম অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদের অব্যবহিত পরেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এফএম উজ্জয়ন্তের খবর অনুষ্ঠান।

আসতে খার জাক মানিক সুস্মিতা বাই রাজাবং জম্পুই চলানি তা বিশ্বরাই ও রাজামং খানা মসংজাগে কহরমানি তাবনে বেসব তাগার জলানিমি বক কনিকা সানমানন মান খাবই রাজাম খানা বাকি তাকে বিশ্বনাথ তাই বক মানা দেবী বাই রাজাবজা রাজামং খানা দিয়ে

আছো যদি খানাবাই খা মানিক তাই সুলে খাবাই রেসাব জাগ রেসাম তামনে বেসাব সিহর কা ফুঙ্কা হামদারা নেপাল তিলানি অ্যালেক্স দেব্রমত অ্যালেক্স দেব্রমত নেপাল তিলানি সিবিন জন ভাইনা ফুঙ্কা হাম তাকো বখনা নামু সুজমাই বিশ্বনাথ বাই রেসাব জাগ রেসাম অঙ্ক পাল নি সিজাগ অর রেসাম বজতনে বাগে কই হর কা হাকে তাকো খা অ্যালেক্স খানারি অরেসাম

0: άγλιο, από πού σοχωρώ.
1: Από πουροπονδόρο φαγμένο, από πίστο κούνο, από πανσόγκ δεν κέπλα.
0: Τεντήτη φουντά, αμή τα πατώ, γνάνι.
1: Αμή τα πατώ, γνέκα.
0: Αμή τα πατώ, γνέ. Barotni playing sikhnine sabnu hunja ha barotni khoroksa khel thungnai na player ni mongoi na a player no flying sikh hunja ka sabnu hunja gabo
1: abola
0: belai hambai ge belai hambai taku utpol no khulum ka lam sa barotni flying sikh সাবন হঞ্জাক তামনে বেসব ফ্লাইং সি সাব কনিকা হ্যালো
2: হ্যালো মিলকা সিং
0: মিলকা সিং বেলাই হামাই ওরাম ওরামকে সঙ্গে থাকছি নাই তে কাইবসং নং উত্তর সাইমান নাই নাই কাটনি থাকা মিলকা সিং তো চাখা ফিয়াবা নাম কাট খালে খুমু একলাগাতার কাইব সঙ্গে থানায় আং হকিনি জাদুকর সাবন হঞ্জা তো 326253 হকিনি জাদুকর হকি থুমুনি জাদুকর সাবন হঞ্জা তো 326253 কক্রুং নাম্বার মোবাইল ইউজার 0381 কোন নাম্বার নানটা বগি থমনতেই সঙ্গে কুইজ হ্যালো
3: হ্যালো
0: লামসগো সাম কথা খুব টাকার জলানি তাকু বিধান প্রশ্ন হংকাঙ্কে হকিনি জাদুকর সামনো হঞ্জা মেজর ড্যান চানো হঞ্জাগ বেলাই হামবাই তে গাইছে সুমুং নরং বাগি নি বাগি তংনাই অভিনব বিন্দ্রা বু থুমুঙ্গ রাংসাকনি সকাটমান বেলাই হামবাই বু শুটিংগ মানো বাব কমনওয়েলথ গেমস দামান না অলিম্পিক বেলাই হামবাই তাবনি বেসব তে কেস অস্মিতা দে অস্মিতা দে ত্রিপুরানি তাকলাই নৈশাই নৈশি দক বিশ্ব বাও কমনওয়েলথ গেমস বর রাংসাকনি মেডেল মানখা বুথ মুঙ্গ বর রাংসাকনি মেডেল মান জুদু খেলা ও বেলাই বেলাই বেলাই ন হামবাই তাকুক তাকুক নি মুং কা বিধান তাকুক বিধান তাকুক উৎপল নরখনি বিসিংগ তে কাছে সুমুন নি বাগে নে পি বি সিন্ধু বু থংমুং বাই করংজাত ব্যাডমিন্টন বেলাই হামবাই বেলাই হামবাই সাইতমানে বাগে নে ত্রিপুরান চিমি ইন্টারন্যাশনাল ক্রিকেট ও পুইলাও থাই সাব ত্রিপুরানি ক্রিকেটার খরকসা ইন্টারন্যাশনাল থাঙি থাকি কে বো ইন্টারন্যাশনাল বলতে বুইনি দেশ থাঙি বুইনি দেশ থাঙি বুইনি দেশ থাঙি থাকি কে ত্রিপুরানি ত্রিপুরান চিমি ন হব ত্রিপুরানি ক্রিকেটার বুইনি দেশ থাঙি নে থাকি কেতা যেমন চিন্দ্র যেমন আই পি এল মা হাই আবহাই নুইনি দেশ বঙ্গ কান্ট্রি লিগ কঙ্গ কান্ট্রি ক্রিকেট থাঙি থাকি নাই এগা পুইলা এগা রাজীব দেবরমা বেলা হামাই আর রাজীব দেবরমা পুইলা তেগাইছে সুমুং নেন বাগিনাই ত্রিপুরা

0: ઉમેન્સ ક્રિકેટ ની ત્રિપુરા ઉમેન્સ ક્રિકેટ ટીમ ની પુઈલા બરઈ કેપ્ટન ની મોંગ તામો આ
1: ત્રિપુરા તે કમિટ કા તબસ પ્રોબોટી જત
0: ત્રિપુરા ની પુઈલા આ બરઈ રંગ ની માને ઉમેન્સ ક્રિકેટ ટીમ ની બરઈ કેપ્ટન ત્રિપુરા ની ક્રિકેટ ટીમ સનામ જામ છે 2006 રોગંગા ને আজ রা পুইলা ত্রিপুরা নিয়ে কেপ্টেন নিয়ে বুনি হাসতে ও থা থাঙ্গো বেলাই হামবাই তাকু বিধান জেসি যত সাইমা কা আছে যত বেলাই হামবাই নাই তাকু উৎপল নরখনি সমান সমান পয়েন তো নিমানো বেলাই হামবাই সকা ধুনা কালাই কেন খরংনাই কালাইনাই বেলাই হামবাই খনাই দংনি কাকে বেলাই হামবাই তাবুনি বেসব নরং বাগি টেকাইসা সুমুং যে ত্রিপুরা উমেন্স ক্রিকেট টিম নি পুইলা ক্যাপ্টেন ক্যাপ্টেন নি মুং তামো ত্রিপুরা উমেন্স ক্রিকেট টিম নিয়ে পুইলা ক্যাপ্টেন নি মুংতামো ত্রিপুরা উমেন্স ক্রিকেট টিম নিয়ে পুইলা ক্যাপ্টেন নি মুংতামো টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কত নাম্বার মোবাইল ইউজার জিরো থ্রি এইট ওয়ান কুটনামা রা নি তাপদি ত্রিপুরা উমেন্স ক্রিকেট টিম নি পুইলা ক্যাপ্টেন নি মুং তামো হ্যালো হ্যালো হ্যালো সাবো কক দুগো তমনে ত্রিপুরা উমেন্স ক্রিকেট টিম নি পুইলা ক্যাপ্টেন নি মুং তামো ত্রিপুরা উমেন্স ক্রিকেট টিম নি পুইলা ক্যাপ্টেন নি মুং তামো হ্যালো ব পুইলা ক্যাপ্টেন যা ব উলসে অন্নপূর্ণা দাস ফিয়া ত্রিপুরা ক্রিকেট টিম নি পুইলা বরি রংবি সিং ক্যাপ্টেন আং হিন্স রিমানো ব সেকাংবা বরি ফুটবল থংবানি আবন জা গুলা বনো ব গোল কিপার থংবানি ফুটবল নি বনো ক্রিকেট টিম তুবজাখা ধনী নো যে বাবে তুবজাখা আবহাইনো কিছুটা আবহাইনো ফিয়া অ বরি তাবুক ত্রিপুরা পুলিশ চাকির খালায়ো নি গানা গিনে আমসাই নিন হুঙ্গি মানো দনাই গানা কেতে কুবুন সাবসাইমান গুগল খালাইফানো মানা মানো মাইয়া সাইবিয়া ত্রিপুরা উমেন্স ক্রিকেট টিম নি পুইলা ক্যাপ্টেন নি মুং তামো টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কক দুক নাম্বার মোবাইল ইউজার জিরো থ্রি এইট ওয়ান অকুট নাম্বার রানি তাফকদি টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কোট নাম্বার ত্রিপুরা উমেন্স ক্রিকেট টিম নি পুইলা ক্যাপ্টেন নি মুং তামো পুইলা ক্যাপ্টেন ওড়িশাব থা থাঙ্গো পুইলা ক্যাপ্টেন ত্রিপুরা নিয়ে ত্রিপুরা রংনি আবরি রং ক্রিকেট টিম নি পুইলা ক্যাপ্টেন টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কক দু নাম্বার మొబైల్ యూజర్ 0

ওয়ার্ল্ড কাপ ফুটবল বাতাইম বসু বছর নিগুলো চার বছর অন্তর অন্তর বেলাই হামবাই তাকুন বেলাই হামবাই তেগাইসা সুমুনি বাকি তেগাইসা সুমুঙ্গ দিন বাকি সানীয় মির্জা বুথ মাই গরজাক দ লং টেনিস লন টেনিস লন টেনিস বেলাই হামবাই তাকুন দাউসু জরা নাইন দমকু দিন প্রাইস নি হকদার নই মানো দাউসু জরা দাবা ও কাইস দাবা থমুগ কাইব সক সিক্সটি ফোর বেলাই হামবাই তাকুন বেলাই হামবাই সিক্সটি ফোর নক দঙ্গ গড় বা নক টেনিস থমুঙ্গ যে যে থমুবাই থাক যে মানে বাই থা আ মানে মূল তাম হা রেকেট টেনিস রেকেট বেলাই বেলাই হামবাই টেনিস রেকেট ও আর থা ও গোল্ড মেডেল জিমনাস্টিক নি রানি ত্রিপুরা নি জিমনাস্টিক নি রানি সাবনো হঞ্জা সেমানান কক দীপা কর্মকা বেলাই হামবাই সার বেলাই হামবাই বেলাই হামবাই আসে যতই নাইসেমফর কাইসা তা তিনি বেস এব জেসে সঙ্গম রংনে বিং তিনি সরকার যদি তুমুং কালাই মানা কালাই কানকে তাবনে বেস এব তাকুক উত্তম তাই উৎপল তাকু উৎপল তাই তাকু বিধান বড় খরং বিং দঙ্গ বেলাই হামাই নরক আমাকে খাতংরে নেই থমুঙ্গ থমুংনে বিশিংতই নিনি সাক কাহাম তঙে মানো সাক মা কাহাম তংনানিকে থমুং বেলাই নাকুগ কামান তাকুতে বুকুজন তাবনে বেচব নরং বাকি সুমুং ত্রিপুরা উমেন্স ক্রিকেট টিম বাই কলকাতা উমেন্স ক্রিকেট টিম নি বিশিং কাসিয়া বাতাই মঙ্গ ত্রিপুরা নি বো প্লেয়ার পাঁচটা উইকেট মানটাই পাঁচটা উইকেট মামানি ইয়াকলো আ থমুংনি ম্যাচ নি যে ক্রিকেট বল সকাত হিসাবে নেই বনু ইয়াফার যাক আ প্লেয়ার নু ইয়াফার যাক যে থমুং গুহাটি ও থামানি আজরাত ওয়েস্ট বেঙ্গল নি টিম ও জুলন গোস্বামী হাই ক্রিকেটার ও তকমানি জুলন গোস্বামী হাই তেব মঙ্গনাং ক্রিকেটার থমান জরাও ত্রিপুরা নি বু বুড়ি ক্রিকেটার ওয়েস্ট বেঙ্গল নি একটা ম্যাচ ও পাঁচটা উইকেট মানে আ ম্যাচ নি ম্যান অফ দ্য ম্যাচ সাকলাইজাক তাই বনো আ ম্যাচ নি বল বো ইয়াফার যাক

232-6253 কোকডুক নাম্বার মোবাইল ইউজার 0381 অকুট নাম্বার রানি তাপদি ত্রিপুরানি উমেন্স ক্রিকেট টিমনি পুইলা ক্যাপ্টেন মো আন সাকলাইসিন ত্রিপুরা উমেন্স ক্রিকেট টিমনি পুইলা ক্যাপ্টেন মুকে অনিতা দেবব্রহ্মা জরা কাছে অনিতা ব ফুটবল থানি ইয়াকুল ক্রিকেট ব ফাইকা ক্রিকেট ফাইকা এখানে বন ক্যাপ্টেন খালাই জায়গা পুইলা ক্যাপ্টেন ত্রিপুরানি বন তংমানি আপনি ইয়াকুল গবাং মা সেলাই জাকা গবাং মা সেলাই জাকমানি ইয়াকুল গবাং মানো ক্রিকেট ক্যাপ্টেন অংখা গবাং মা সাসামুব অংখা তাবনে বেছে জেসমু কাইসা মেসো পাঁচটা উইকেট না উইনি ওয়েস্ট বেঙ্গলে পাঁচটা উইকেট না নাই ক্রিকেটার নিমু তাম ত্রিপুরানি ক্রিকেটার পাঁচটা উইকেট না নেই ওয়েস্ট বেঙ্গল বাই ত্রিপুরানি থমুঙ্গ পাঁচটা উইকেট না উইনে মেসনি বল ক্রিকেট থমানি বল পবন মকুমো খেলাইনি ইয়াফার জাকা হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ লামসগু সাব বিলুনিয়ানি চিরঞ্জিৎ ত্রিপুরা সারি তাকু ব ক্রিকেটার ওয়েস্ট বেঙ্গল বাই ত্রিপুরানি ক্রিকেট বাটাই মুমুঙ্গ পাঁচটা উইকেট নাহার কাদুই থাকা টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কক ডুং নাম্বার মোবাইল ইউজার 0381 কোড নাম্বার নানতা পবি

0: tabuni beswa chungmung tongnai norong ba gnai kharoksa player haikwa thungnai boni joton chenang kumani samung tamong joton chenang kumani as hamung ni bisingti bosa chariman kharoksa khelwar bo bendel manani hingangke joton che kotorbuni nangsu nangkukmani samung tamong খরচা থাকি যতন সে না কুমানি কতর না কুমানি সামং তাম হ্যালো দেবর কাহাম ফিটনেস কাহাম না নাই দা কোন লগি তং দিয়ে নাগে না তে সাবতম যতন সে না কুকমানি বিনি যতন সে না কুমানি সামুং তাম কতর সামুং হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ হ্যালো
1: হ্যালো
0: হ্যালো লামসু গো সামুং কাপ হ্যালো খরকসা খেলোয়াড়নি যতন সাই নাংকুমানি সামুং হাইকাম্বনি খাই তাই তাম হ্যালো সাদে দিবর কাহাম সাদে খরকসা প্লেয়ার নি যতন সে না কুমানি সামং তাম খরকসা থমুং বিজনেস দাবনি না

0: বিজনেস খালাই দেম আমার উপর যতন সে না কুমানি সামং তাম 2-3-2-6-2-5-3 হ্যালো লামসুগু সামং কাতাকু জম্পু জলান তাকু উৎপল
1: ফিজিক্যাল ফিটনেস তাই ডেইলি প্র্যাকটিস
0: ডেইলি প্র্যাকটিস ডেইলি
1: ফিটনেস ফিজিক্যাল ফিটনেস সঙ্গে নাই তাই ডেইলি প্র্যাকটিস সঙ্গে
0: ডেইলি প্র্যাকটিস তাই ফিজিক্যাল ফিটনেস বেলাই হামাই হ্যাঁ
1: তিনি কোষ বক্ষু কাহাম নাঙ্গো
0: কোষ বৎসব কাহাম উংনা নাঙ্গো রেগুলার ফিটনেস আর রেগুলার প্র্যাকটিস
1: বিনি ফিজিক্যাল ফিটনেস খুব কাহাম নাঙ্গো
0: আবন সেপন যতন
1: কাহাম কোষ নাঙ্গো
0: কাহাম কোষ নাঙ্গো বনিস
1: একজন প্লেন কাহাম কাসাই মানে
0: বনি আবন সেপন তেব নাংফুমানি হিংকা কাইসা থংখো আব তামং নাই মাত তো তং নাই দ মাত তং খা আব তো বনি ব্যক্তিগত ইয়া বনি ব্যক্তিগত
1: এবং বিনি সরঞ্জাম তং নাঙ্গাই যে যে জিনিসটা বিনি ইউক খালা আর সরঞ্জাম তং
0: নাঙ্গাই যতন তং কল কতনি বসারকবো মেডেল মাই আঙি থামলা বরং তো সরঞ্জামনি কোনো অভাব করি
1: সরঞ্জামনি অভাব করি বিনি দুর্বলতা তংটা
0: আবনো
1: বিনি হাই পাওয়ার তংরা না দাং অবনো যে সেটা পান উকো সাকসেস নেনি নেই এই তংরা তংখানকাই ভালো প্লেয়ার নেন
0: খরচা কাম প্লেয়ার মানে বেলা হ্যাঁ ভাই তাকুন অবনতই নেই তেই সাব উত্তর আর নামুসুং কল খালাই মানক করিঙে মানক 2-3-2 স্যার উৎপল তো সাইকনার কাপ তাম তাম না বিনে রেগুলার প্র্যাকটিস ফিজিক্যাল ফিটনেস আবন না নেই থাকা আবন কার তাম না দেখাইছে মানে দঙ্ক দেখাইছে জিনিস দঙ্ক দেখাইছে নাঙ্কুমানি যতন সে নাঙ্কুমানি আবু তাম হ্যালো
2: হ্যালো হ্যাঁ
0: এই ছাড়ি তা খুব না লাভ
2: একজন স্পোর্টসম্যান নি বিনি তো ফিজিক্যালি ফিটনেস তো কাহাম নঙ্গা নাং নাই সাথে সাথে মেন্টালি স্ট্রং না নাং নাই যা রেগুলার প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস তো সঙ্গ ন আপাই যা ফিজিক্যালি এবং মেন্টালি ফিট না নাং নাই
0: ফিজিক্যালি মেন্টালি ফিট না নাং নাই আপন কারিতে তদা তংখ সবচেয়ে মেইন কাঙ্কে অবযত্ন নাঙ্গো অবযত্ন নাঙ্গো ফিয়া আবো বিভাগসে নাঙ্গো বিনি রেগুলার প্র্যাকটিস প্র্যাকটিস এই রেগুলার প্র্যাকটিস তো আবো তো নাঙ্গো ন তাই ডিসিপ্লিন মান ইনা নাং নাই ডিসিপ্লিন করি গাঙ্কে ব আর থুমুঙ্গ ব চাষাই চেমাই আং নাই হাইকে তিনি কল কত নিবসার যত ন মেডেল টু ফেবে কমু বড় রেগুলার প্র্যাকটিস প্লাস ডিসিপ্লিন মানি মেন বাকি ন আজ আগা সবই মানি হ্যাঁ দিবা স্কিল স্কিল আবার তো কোর্স ন ফুরেন না স্কিল গড গিফটেড বহুনে মানো

বিনিয়োগ তৈ সরঞ্জাক হইনাই বিনিয়োগ তৈ ফরঞ্জাক হইনাই মানো আপনি বাকি নেই বন ফুটবল নি লোকর দ্রোণাচার্য হইনাই বউ মং ফালায় যে থমুনিক ক্রিকেট নি কক সামনি পাঁচটা উইকেট নানাই বংকা ত্রিপুরা ক্রিকেটার রীতা দেব ব্রহ্মা পাঁচটা উইকেট ওয়েস্ট বেঙ্গল বাই ত্রিপুরা বিশিং থাই পুরো ব পাঁচটা উইকেট নামাবাই আ থমুঙ্গ বড় আর থমুংনি বল ইয়াফারি নেই বল রুইনে বন বরম ইয়াফার জাকা গবংমা সিনি বিশিং ট্যালেন্ট দো ফিয়া আমন ছয় জায়গাব ছয় জরাব থাঙে সবিনানি বা তুনসাই রইনানি আপনি স্কোপ হয়তো বা চিন্তানি ভাই সকায় বা নুগিয়া বা তুনসাই রইমানি আপনার বাকি থাই রোগ গবং মানো থাই রোগ আজর কমাই থাকো যারা প্লেয়ার রোগ বরক কমাই থাকায় ত্রিপুরা ওমেন্স ক্রিকেট টিম থাকো উইলা গঠন খালাইজাকো দুই হাজার ছয় সাত গানে আজরাব কৌশঙ্কে রজত রজত সেন গুপ্ত আভাই নানে ক্রিকেটার মাতো রংপুরো কেবন ইয়াকঙ্গ জোতা করি ক্রিকেট এমন কাইসে খেলা নি সু জোতা তোমরা নামায় নি যত সরঞ্জাম তোমরা নামায় বাপুরো সংখ্যা ক্রিকেটার যারা থাকা ফাইনাই রং বেশিরভাগ নোমা বোফা হক নি মানে খনই হাতিও ফালই চল যাও ত্রিপুরা গবাক আমসাই নি আপুর ফুটবল বিং জম্পুই জলা আমসাই ইয়ং কমন আমসাই রং নিং বাবো খাই নাই বেলাই খন বখাতং মালিয়া বনি রং বাইব আজরাব যতন জুতা পাই রাইখা আবন জাগুলো ত্রু ত্রু কে তি সে বরং মানে রানি চেঙ্কা ওয়ান সুই নাই ইয়াকুং জুতা করি ফানো থাকার বাকি বখা বসুক আবতং পিয়া ত্রু ত্রু সিনি থমুং রক নি সিমি গবং মানো কমাই থাঙ্গো গবং মা সই জরা সই নাঙ্কমানি থাই মানিয়ান বাকি হাইকবা তুনসাই রিমেন বাকি দা আবাই কবাই থাং সিয়া পিয়া কুইস তিনি রেডিও কুইস খাবং টাকুতে বুকসং যে কক সাই তোমার আবো আজরানি কক্তমা বলাই যত কক্তমা বলাই ও কাসাকা দৈনিক সেন্দন নি থেকে চেঙ্গিনি যত কক্তমা বলাই ও আর কক্তমা বলাই কাবানি কক নরওয়ে শেয়ার মা খালাইকা আজাগানি সিমি কাসাই ফাই নেই চিনি চেরাই রোগ গবং কেন কাহাম সামু থমুঙ্গ আগুগুই থাঙ্গ পিয়া জরা খাইসাব যখন রমই নারগমাই থাঙ্গ এডুকেশন যেমন কন্টিনিউয়াস লার্নিং প্রসেস থমুং বহাইন কন্টিনিউয়াস কেন চলি থানা নই হাই কসগুই থাকো এডুকেশন বহু সালবুরম থমুঙ্গ বহাইন সালবুরম জর আর থানা নাঙ্গো অকক কবই তাবুনি বেসেব পাইথাক সুমুং নরং বাকি নাই সুমুঙ্গ নরং বাকি সুমুং তংনাই তামুং বেসেব ভারতনি ব ক্রিকেটার ভারতনি ব ক্রিকেটার তাবুক আইপিএল থমুঙ্গ যতনি সাই উমর যতনি সাই কুসু চোদ্দ বছর উমর ন ব আইপিএল ক্রিকেট থানি চান্স মানখা অফ প্লেয়ার নিমং তামো

পরিবার হিন্দি তকে নি সামুক নানা বাগিনে তাকুক সচিন্দ্র আব কল খালাই হামানি পালিয়া বাঙ্গা তাগার জলা পালিয়া বাঙ্গান ছিমি পালিয়াকে খনাদি তাকুক আর নেন খনানা মুচুং জামানি অর সামুক

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ। সংবাদের পর আবারও শুনবেন এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বর্তমানে চার দিনের সফরে জাপানে রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল সংকর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের সূচনার আনুষ্ঠানিক করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। বিহারে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফরাক্কা বাঁধ খুলে দেওয়া সহ একাধিক বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে সিবিআই এর তদন্তের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারত প্রথম ইনিংসে ছ উইকেটে 419 রান করেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। জাপানের সংস্থার সুজুকির সাফল্যের কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ভারত চায় জাপানের সংস্থাগুলির মধ্য থেকে সুজুকির মতো আরও 1580টি সফল প্রতিষ্ঠান গড়ে উঠুক।
1: Journey that Suzuki has traveled in the last four decades, we see today the largest and most profitable operations coming out of India. But I'm told the market cap of Suzuki in India is higher than the market cap of the parent company itself. And this is the journey we would like to see 1,580 companies who you represent, and we would like to see 1,580 Suzukis being created out of India.
0: জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেসিসিআই এর জাপান ইন্ডিয়া বিজনেস কনসালটেটিভ কমিটি জেআইবিসিসি এবং ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শ্রী গোয়েল বলেন, ভারতের তরুণ কর্মশক্তি, বিকশিত অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির লক্ষ্য জাপানে ব্যবসার জন্য উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। গোয়েল বলেন, দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75তম বার্ষিকী উদযাপনের এই সময়টিকে কাজে লাগিয়ে ভারত ও জাপানের বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করা উচিত। উল্লেখ্য, 200 জনেরও বেশি প্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি ভারতীয় বাণিজ্যিক দলের নেতৃত্বে পীযূষ গোয়েল চার দিনের সফরে জাপানে রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোয় ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক 27তম বৈঠকে সহসভাপতিত্ব করবেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকও করবেন তিনি। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে। রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে গতকাল মস্কোয় পৌঁছেছেন ডক্টর জয়শঙ্কর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। দুদিনের এই সম্মেলন ভার্চুয়াল মাধ্যমেও চলবে। দেশে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং পুলিশের 850 জনেরও বেশি আধিকারিক এই সম্মেলনে যোগ দেবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরুতে পৌঁছেছেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান রাজ্যপাল এস আব্দুল নাজির এবং মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল সংকর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। অনুষ্ঠানে কৃষকদের সংবর্ধনা জানানোর পাশাপাশি

অস্তিত্বহীন সংস্থার মাধ্যমে নগদ হস্তান্তরের প্রমাণ পাওয়া গেছে। জিএসটি কর্তৃপক্ষ ইতিমধ্যেই 9 কোটি 63 লক্ষ টাকার ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট গ্রহণ এবং 10 কোটিরও বেশি ট্যাক্স ক্রেডিট হস্তান্তরের ঘটনা নিশ্চিত করেছে, যার ফলে সরকারি কোষাগারে বড় ধরনের ক্ষতি হয়েছে। লখনৌতে 18তম ব্রিক্স একাডেমিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিক্স শেরপা সুধাকর দালেলা বলেছেন, ভারতের সভাপতিত্ব হিউম্যানিটি ফার্স্ট বা মানবিকতা প্রথম নীতিতে পরিচালিত হচ্ছে। তিনি জানান, স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়নের উপর জোর দিতে প্রায় 30টি শহরে 400রও বেশি বৈঠক হয়েছে। দালেলা বলেন, ব্রিক্স আজ উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলির সহযোগিতার প্রধান মঞ্চে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তিনি ঐতিহ্যবাহী ও সম্প্রদায় ভিত্তিক জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, ভারতের ব্রিক্স সভাপতিত্বের অংশ হিসেবে 23 থেকে 25 আগস্ট লখনৌতে ব্রিক্স একাডেমিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল ও আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর ও বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে 100 একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় জল কমিশনের তথ্য অনুযায়ী পাটনার সকল প্রধান ঘাটে নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। বন্যার পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় বিহার সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছে ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী টেলিফোনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে অবহিত করেছেন। শ্রী চৌধুরী জানিয়েছেন, ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দিলে গঙ্গার জলপ্রবাহ সহজতর হবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। IMD ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, বিহার, ওড়িশা ও পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 দিন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ ও অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে CBI এর মাধ্যমে একটি নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ ভারত সরকার, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যান্যদের কাছ থেকে এই বিষয়ে জবাব তলব করেছে। সরকারি আধিকারিক ও পরীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে এই আবেদনে তদন্তের দায়িত্ব রাজ্য সরকারের হাত থেকে CBI এর কাছে হস্তান্তরের আর্জি জানানো হয়েছে। ব্যবসা বাণিজ্য সহজ করার লক্ষ্যে সরকার চিকিৎসা সরঞ্জাম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নিয়ন্ত্রণমূলক সংস্কারের প্রস্তাব গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সংস্কারগুলির আওতায় মেডিকেল ডিভাইসেস রুলস 2017-র 3টি প্রধান ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্তকরণ বা স্টেরিলাইজেশনের কাজ বাইরের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করার নিয়মকানুন শিথিল করা, স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিন্ন ফি নির্ধারণ এবং ক্লিনিক্যাল পরীক্ষার আবশ্যকতা থেকে অব্যাহতির ক্ষেত্রে স্বীকৃত অঞ্চলের তালিকায় ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা। ভারত চীন সীমান্ত সংক্রান্ত বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠক আগামীকাল চীনে অনুষ্ঠিত হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভল, চীনের বিদেশমন্ত্রী, কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ওয়াং ই এই বৈঠকে অংশ নেবেন। ওয়াং ই এর আমন্ত্রণে 2 দিনের চীন সফরে অজিত দোভল আজ বেজিং পৌঁছেছেন। বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা বুধবার থেকে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত ভিয়েতনাম, লাও, পিডিআর এবং পালাউ সফরে যাচ্ছেন। ভিয়েতনামে তিনি সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। লাও পিডিআরে তিনি ঐতিহাসিক সম্পর্ক উন্নয়নের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবেন এবং যৌথ ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন। ভারত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়ে আলোচনা সহ দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনা করছে। সৌদি আরবের ভারতের রাষ্ট্রদূত বিপুল এবং GCC মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাই এর বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় হয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারত প্রথম ইনিংসে 6 উইকেটে 419 রান করেছে। আজ হাতে 300 রান ও 5 উইকেট নিয়ে ভারত ব্যাট করতে নামে ঋষভ পন্ত 63 ও ধ্রুব জুরেল 59 রানে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্ডো 4টি উইকেট নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
কেন্দ্রীয় বাণিজ্য

শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বর্তমানে 4 দিনের সফরে জাপানে রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: ഹലോ ഹലോ താക്കു ബിശ്രായ কক সাইতা মানে কাদনি থাকাতে হইছে কল খালাই ফিছি দি হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: আপনার
0: পিকচার হ্যাঁ মুসাফির হ্যাঁ
1: মানে
0: গানে কা বল কে
1: আচ্ছা
0: ঠিক আছে শুনিয়ে
1: মিল যা আপনার।

0: 您到这上面看来了，打卡。
1: 这个，我们是三人个，心里把他们你到，啊，那全部一样，就是看来能力强。
0: 嗯。
1: 嗯，还是我到我个人去
0: 咯。我这上面。
1: 刚看了什么？
0: নন কক ছাকান কে মোবাইল গানা ফাই ককটা ছাদি খিচা হাজাল কে ছাদি ছতনি ককটা ছাদি নিন খরাং খনা ইয়াং গো ছতনি ককটা ছাদি দিস্তা বুং গো মোবাইল বাই হাজালে খিচা গা মোবাইল বুকু গানা তুবি কক ছাকান গান কে বা খরাং কত কো ছাকে বু আবা হেঙ্গি থাং গো হ্যালো হ্যালো পাইছেক জরা দরি ফাট ফাট কে হ্যালো
2: হ্যালো
0: এ হ্যালো সারি তাকু
2: ও বেলে বেলে হামাই ছাড় ন
0: হামাই নন বাহাই ন
2: গান ফেজে খেলা বগে আঙ্গো কখাই হামরা ছাড়
0: উন্দর সাদি বুর সামং
2: এডিয়াস কারণে গান ফেজে খাওয়া মাতা
0: হ্যাঁ ये दिल आशी करा नहीं बोल सामो और
2: सबसे
0: ये दिल आशी करा नहीं नहीं नहीं सिनेमा सागा दे बोल रहे चिमिंग कॉल कलाई तो
2: आनी सिनेमा के सार आंकने के प्राणी बीचो जीत जबर माता
0: কানটা কুবরানি তাকু বিশ্বজিৎ ইয়ে দিল আশি কানানি রসামুং না রসামুং নানানি
2: দা
0: খানা দিয়ে খানা দিয়ে কে রসামুং

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বেলুনিয়া। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ।

0: undertake technological and cultural cooperation in Moscow today. And in Test cricket, India holds strong position against Sri Lanka with 471 runs in the first innings at Colombo. Devdutt Padikkal smashes 117 runs. With that, we end the midday news.
1: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে সাহিত্য পাঠের আসর। এই অনুষ্ঠানে শুনবেন গল্প পাঠ, সুকুমার রায়ের গল্প দুই বন্ধু এবং নতুন পণ্ডিত। পাঠে সুদীপ্ত চক্রবর্তী।
2: সাহিত্য পাঠের আসরে এখন শুনবেন সুকুমার রায়ের গল্প সমগ্র থেকে গল্প দুই বন্ধু। এক ছিল মহাজন, আরেক ছিল সদাগর। দুজনে ভারী ভাব। একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল, ভাই কদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে? সদাগর বলল, পারবো না কেন? তবে কি জানো, পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না। তুমি বন্ধু মানুষ, তোমাকে আর বলবার কি আছে? আমার ওই সিন্ধুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও, আমিও টাকা ছোবো না। তখন মহাজন তার থলে ভরা মোহর সেই সদাগরের সিন্ধুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি গেল। এদিকে হয়েছে কি, বন্ধু যাবার পরেই সদাগরের মনটা কেমন উসখুস করছে। সে কেবলই ওই টাকার কথা ভাবছে, আর তার মনে হচ্ছে যে বন্ধু না জানে কত কি রেখে গেছে, একবার খুলে দেখতে দোষ কি? এই ভেবে সে সিন্ধুকের ভেতর উঁকি মেরে থলিটা খুলে দেখল। থলি ভরা চকচকে মোহর। এতগুলি মোহর দেখে সদাগরের ভয়ানক লোভ হল। সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখল। দশ দিন পরে তার বন্ধু যখন ফিরে এলো, তখন সদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প স্বল্প করল, কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো কাজটা ভালো হয়নি। বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখল, তাকে ঠকানো উচিত হয়নি বোধ হয়। এ কথা সে কথার পর মহাজন বলল, তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে উঠি, সেটা কোথায় আছে? সদাগর বললো, হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও, তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে, আমি থলিটা আর সরাইনি। বন্ধু তখন সিন্ধুক করে তার থলিটা বের করে নিল, কিন্তু কি সর্বনাশ, থলি ভরা মোহর ছিল, সব গেল কোথায়? সব যে কেবল পয়সা। মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল। সদাগর বলল, ও কি বন্ধু মাটিতে বসলে কেন? বন্ধু বলল, ভাই সর্বনাশ হয়েছে, আমার থলি ভরা মোহর ছিল, এখন দেখছি একটাও মোহর নাই, কেবল কতগুলি পয়সা। সদাগর বলল, তাও কি হয়, মোহর কখনো পয়সা হয়ে যায়? সদাগর চেষ্টা করে এরকম ভাব দেখাতো যেন সে কতই আশ্চর্য হয়েছে, কিন্তু তার বন্ধু দেখল তার মুখখানা একেবারে ফ্যাকাশ হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না। তবু সে কোনো রকম রাগ না দেখিয়ে হেসে বলল, আমি তো মোহর মনে করে রেখেছিলাম, এখন দেখছি কোথাও কোনো গোল হয়ে থাকবে হয়তোবা। যাক, যা গেছে তা গেছে, সে ভাবনা আর কাজ নেই। এই বলে সে সদাগরের কাছে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িতে নিয়ে গেল। সদাগর হাঁপ ছেড়ে বাঁচল। দুমাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল, বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে, বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও। বিকালবেলা সদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে গেল আর বলল, সন্ধ্যার সময় এসে নিয়ে যাব। মহাজন করল কি, ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় লুকিয়ে রাখল, আর একটা বাঁদরকে সেই ছেলের পোশাক

করিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল। সন্ধ্যার সময় সদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাঁড়ির মতো করে বলল, ভাই একটা মুশকিলে পড়েছি, তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন নাদুস নাদুস ফুটফুটে চেহারা, কিন্তু এখন দেখছি কীরকম হয়ে গেছে, ঠিক যেন বাঁদরের মতো দেখাচ্ছে, কি করা যায় বলো তো বন্ধু? ব্যাপার দেখে সদাগরের তো চক্ষু স্থির, সে বলল, কি পাগলের মতো বকছো, মানুষ কখনো বাঁদর হয়ে যায়? মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বলল, কি জানি ভাই, আজকাল কি সব অদ্ভুত ভূতের কাণ্ড হচ্ছে, কিছু বুঝবার জো নেই। এই দেখো না, সেদিন আমার সোনার মোহরগুলি খামখা বদলে সব তামার পয়সা হয়ে গেল, অদ্ভুত ব্যাপার। তখন সদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নালিশ করতে। কাজীর হুকুমে চার চার পেয়াদা এসে মহাজনকে পাকড়াও করে কাজীর সামনে এসে হাজির করাল। কাজী বললেন, তুমি ওর ছেলেকে নিয়ে কি করেছ? শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হাঁ করে মহাজন বলল, আমি আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি আমি অত সব বুঝতে পারি হুজুর, ওর বাড়িতে মোহর রাখলাম, দশ দিনে সব পয়সা হয়ে গেল, আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই ল্যাজ ট্যাজ গজিয়ে দস্তুর মতো বাঁদর হয়ে উঠেছে, কীরকম কীরকম যে হচ্ছে, আমার বোধ হয় সব ভুতুরে কাণ্ড। এই বলে সে কাজীকে লম্বা সালাম করতে লাগল। কাজীও চালাক লোক, ব্যাপার বুঝতে আর বাকি রইল না। তিনি বললেন, আচ্ছা তোমরা ঘরে যাও, আমি দৈবজ্ঞ ফকি ডাকিয়ে মন্ত্র পড়ে ভূত ঝাড়িয়ে সব শায়েস্তা করছি, তোমার পয়সার থলি ওর কাছে দাও, আর তোমার বাদর ছেলেকে ওর কাছে রাখো, কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারো শয়তানি আছে, সাবধান, তাহলে তোমরা পয়সাও পাবে না, মোহরও পাবে না, আর তোমার ছেলে তো মরবেই, ছেলের বাপ মা খুড়ো জেঠা সব শুধু মেরে সাবার করব। সদাগর পয়সা থলে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল। মহাজন বাদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল। ভোর না হতেই সদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বললে, বন্ধু বন্ধু কি আশ্চর্য দেখে যাও, তোমার পয়সাগুলো আবার মোহর হয়েছে। মহাজন বলল, তাই নাকি, কি আশ্চর্য, এদিকে তোমার বাদরটাও আবার তোমার খোকা হয়ে গেছে। তারপর মোহরের থলি নিয়ে সদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল, দেখো জোচ্চোর, ফের আমার বন্ধু বন্ধু বলবি তো মেরে তোর থোঁতা মুখ ভোঁতা করে দেব। এবারের গল্প নতুন পণ্ডিত। আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো, মাঝে মাঝে আমাদের যে ধমক ধমক না করিতেন তাহা নয়, তিনি কখনো কাহাকে অন্যায় শাস্তি দেন নাই, এমনকি ক্লাসে আমরা কত সময় গোল করিতাম তিনি মাঝে মাঝে আহ বলিয়ে ধমক দিতেন। তার হাতে একটা ছড়ি থাকিত, খুব বেশি রাগ করিলেই সেই ছড়িটাকে টেবিলের ওপর আছড়াইতেন, সেটিকে কোনোদিন কাহারও পিঠে পড়িতে দেখি নাই, তাই আমরা কেউ কেউ তাহাকে মানিতাম না। আমাদের হেডমাস্টার মশাইটিও দেখিতে তার চাইতেও নিরীহ ভালো মানুষ, ছোট্ট বেটে মানুষটি, গোঁফ দাড়ি কামানো, গোলগাল মুখ, তাহাতে সর্বদাই যেন হাসি লাগিয়া আছে, কিন্তু চেহারায় কি হয়, তিনি যদি শ্যামাচরণ কার নাম বলিয়া ক্লাসে আসিয়ে ডাক দিতেন তবে তার গলায়ের আওয়াজে আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকিয়া যাইত। তার হাতে কোনোদিন বেত দেখি নাই, কারণ বেতের কোনো দরকারই হইত না, তাঁর হুঙ্কারটি যাহার উপর পড়িত সেই চক্ষের অন্ধকার দেখিত। একদিন পণ্ডিত মহাশয় বলিলেন, সোমবার থেকে আমি আর পড়াতে আসব না, কিছুদিনের ছুটি নিয়েছি, আমার জায়গায় আরেকজন আসবেন, দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস নে। শুনিয়া আমাদের ভারী উৎসাহ লাগিল। তারপর যে কয়দিন পণ্ডিত মহাশয় স্কুলে ছিলেন আমরা ক্লাসে এক মিনিটও পড়ি নাই। একদিন বিহারীলাল পড়ার সময় পড়িয়াছিল, সেই জন্য আমরা পরে চাঁদা করিয়া তাহার কান মলিয়া দিয়াছিলাম। যা হোক, পণ্ডিত মহাশয় সোমবার আর আসিলেন না, তার বদলে যিনি আসলেন

তার গোল কালো চশমা, মুখ ভরা গোফের জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনিয়া আমাদের উৎসাহ দমিয়া গেল। তিনি ক্লাসে আসিয়া বলিলেন, পড়ার সময় কথা বলবে না, হাসবে না, যা বলবো তাই করবে, রোজগার পড়া রোজ করবে, আর যদি তা না করো তাহলে তুলে আছাড় দেব। শুনি আমাদের তো চক্ষু স্থির। ফকির চাঁদে তখন অসুখ ছিল, সে বেচারা কদিন পরে ক্লাসে আসিতেই নতুন পণ্ডিত মহাশয় তাকে পড়া জিজ্ঞাসা করিয়া বসিলেন। ফকির থতমত খাইয়া ভয়ে আমতা আমতা করিয়া বলিল, আগে আগে আমি আমি স্কুলে আসিনি। পণ্ডিত মহাশয় রাগিয়া বলিলেন, স্কুলে আসনি তো কোথায় এসেছ, তোমার মামার বাড়ি? বেচারা কাঁদো কাঁদো হইয়া বলল, সাত দিন স্কুলে আসেনি, কি করে পড়া বলবো। পণ্ডিত মহাশয় বলিলেন, চোপড়াও বেয়াদব, মুখের উপর মুখ বলিয়া এমন গর্জন করিয়া উঠিলেন যে ভয়ে ক্লাস শুদ্ধ সকলে মুখে তালু শুকাইয়া গেল। আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে। সে একদিন স্কুলের অফিসে আসিয়া খবর পাইল সে নাকি এবার প্রাইজ পাইবে। খবরটা শুনিয়া সে বেচারা ভারী খুশি হইয়া ক্লাসে আসিতেছিল, এমন সময় নতুন পণ্ডিত মহাশয় বললেন, হাসছ কেন বলিয়া হঠাৎ এমন ধমক দিয়া উঠিলেন যে মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়াইয়া গেল। তাহার পরদিন আমাদের ক্লাসের বাহিরে রাস্তার ধারে কে যেন হো হো করিয়া হাসিতেছিল, শুনিয়া পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে হা হা করিয়া ছুটিয়া গেলেন। আসিয়া আর কথাবার্তা নাই, কেবল হাসি বলিয়া হরিপ্রসন্ন গালে ঠাস করিয়া কয়েক চর লাগাইয়া আবার হন হন করিয়া চলিয়া গেলেন। সেই অবধি হরিপ্রসন্নর ওপর তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হইয়া উঠতেন। দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নতুন পণ্ডিতের ওপর হাড়ে হাড়ে চটিয়া গেল। একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেন নাই, হেডমাস্টার রামবাবু বলিয়া গেলেন, তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া পড়িতে থাকো। আমরা পড়িতে লাগিলাম, কিন্তু খানিক বাদেই পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে পড়ছ না কেন বলিয়া টেবিলে প্রকাণ্ড এক ঘুষি মারিলেন। আমরা বলিলাম, আগে হ্যাঁ হ্যাঁ পড়ছি তো। তিনি আবার বলিলেন, তবে শুনতে পাচ্ছি না কেন, চেঁচিয়ে পড়ো। যেই না বলা অমনি বোকা ফকির চাঁদ অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে ডুবাইয়ে ধরে পাথকের মুণ্ড বলিয়া এমন চেঁচাইয়া উঠিল যে পণ্ডিত মহাশয়ের চোখ হইতে চশমা পড়িয়া গেল। মাস্টার মহাশয় গম্ভীরভাবে ঘরের মধ্যে ঢুকিলেন। তারপর কেন জানি না হরিপ্রসন্নর কান ধরিয়া তাহাকে সমস্ত স্কুল ঘুরাইয়া আনিলেন। তাহাকে তিন দিন ক্লাসে দাঁড়াইয়া থাকিতে হুকুম দিলেন, একটানা জরিমানা করিলেন, তাহার কালো কোটের পিঠে খড়ি দিয়া বাঁধর লিখিয়া দিলেন আর স্কুল হইতে তাড়াইয়া দিবেন বলিয়া শাসাইয়া রাখিলেন। পরদিন রামবাবু হরিপ্রসন্নকে ডাকাইয়া পাঠালেন এবং তার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করিতে আসিলেন। তখন ফকির চাঁদ বলিল, আগে আগে হরে চেঁচাইনি, আমি চেঁচিয়েছি। রামবাবু বলিলেন, পণ্ডিত মহাশয়কে পাথকি বলিয়া কি গালাগালি করিয়াছিলে? ফকির বলিল, পণ্ডিত মহাশয়কে কিছু বলিনি, আমি পড়ছিলাম, অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে ডুবায় ধরে পাথকির মুণ্ড। এই সময় নতুন পণ্ডিত মহাশয় ক্লাসের পাশ দিয়ে যাইতেছিলেন। তিনি বোধ শেষ কথাটুকু শুনিতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহাকে লইয়া কিছু একটা ঠাট্টা করা হইয়াছে। তিনি রাগে দিকবিদিক জ্ঞান হারাইয়া হা হা করিয়া ক্লাসের মধ্যে আসিয়া রামবাবুর কালো কোট দেখিয়াই তবে হরিপ্রসন্ন বলিয়া হেডমাস্টার মহাশয়কে পিটাইতে লাগিলেন। আমরা ভয়ে কাঠ হইয়া রহিলাম। হেডমাস্টার মহাশয় অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া দাঁড়ালেন। তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে, বেচারা ভয়ে একেবারে জুজু, তিন চারবার হাঁ করিয়া আবার মুখ বুঝিলেন, তারপর এদিক ওদিক চাহিয়া এক দৌড়ে সে যে স্কুল হইতে পলাইয়া গেলেন। আর কোনোদিন তাকে স্কুলে দেখি নাই। দুদিন পরে পুরাতন পণ্ডিত মহাশয় আবার ফিরিয়া আসিলেন, তার মুখ দেখিয়া আমাদের যেন ধরে প্রাণ আসিল, আমরা হাঁফ ছাড়িয়া বাঁচিলাম।

0: সকলে প্রতিজ্ঞা করিলাম আর তার ক্লাস গোলমাল করিব না, যতই পড়া দিন না খুব ভালো করিয়া পড়িব।
1: সাহিত্য পাঠের আসর এই অনুষ্ঠানে শুনলেন গল্প পাঠ, সুকুমার রায়ের গল্প দুই বন্ধু এবং নতুন পণ্ডিত। গল্প পাঠে ছিলেন সুদীপ্ত চক্রবর্তী। আকাশবাণী বিলোনিয়া। এখন আমি নারী অনুষ্ঠানে শুনবেন সুরমালিকা, বাংলা গানের অনুষ্ঠান, শিল্পী শ্রেয়া ঘোষাল।

আমিনারি অনুষ্ঠানে সুরমালিকা পর্বে শুনছেন বাংলা আধুনিক গান, শিল্পী শ্রেয়া ঘোষাল।

আমি নারী অনুষ্ঠানে সুরমালিকা পর্বে শুনছেন বাংলা আধুনিক গান, শিল্পী শ্রেয়া ঘোষাল।

আমিনারি অনুষ্ঠানে সুরমালিকা পর্বে শুনলেন বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন শ্রেয়া ঘোষাল। আকাশবাণী বিলোনিয়া।

এতক্ষণে রেলের শোনানো হলো বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিও করে এখন সময় বিকেল 5:10 হয়ে 45 সেকেন্ড। শুনবেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ রয়েছেন স্বামী বিবেকানন্দ ইংলিশ মিডিয়াম হাই স্কুলের শিক্ষক সঞ্জয় দাস।
1: আমি সঞ্জয় দাস, আকাশবাণী বিলোনিয়ার জীবনের গল্প অনুষ্ঠানে আমার জীবন অভিজ্ঞতার সংক্ষিপ্ত আলোচনা করছি। আমার জীবনের পথ চলার পথপ্রদর্শক আমার মা ও বাবা। ছোটবেলা থেকেই অনেক পরিশ্রম করে আমাকে মানুষ করার চেষ্টা করে গেছেন। আমি মনে করি মা বাবা আমাদের জীবন গঠন করার মূল কারিগর। পাশাপাশি শিক্ষা জীবনের শিক্ষকদের শাসন ভুল ও ঠিক বোঝার জ্ঞান আমাকে প্রদান করেছে। জীবন মানে এগিয়ে যাওয়া, না থেমে ভালো খারাপকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম জীবন। খারাপ অতীতকে ভুলে যাওয়া ও নতুন স্বপ্ন।

0: বাস্তবায়নের জন্য নিজেকে পরিশ্রমের মধ্য দিয়ে তৈরি করা। কাছের ও প্রিয় মানুষের সংখ্যা কম হলেও তেমন কোনো সমস্যা নেই, তবে যে লোকগুলো আমাদের কাছের সেই লোকগুলো সত্যিকারের যেন কাছের হয়। সবসময় নিজের সাধ্যের মধ্যে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি, সত্যি এতে নিজের মনে একটি পরম শান্তি অনুভূত হয়। আমাদের জীবনের প্রত্যেকের পরের মুহূর্তে ঠিক কী হতে চলছে সেটা আমরা কেউই বলতে পারি না, তাই হাসি খুশি মিলেমিশে জীবনকে উপভোগ করা আমাদের প্রত্যেকের উচিত। পাশাপাশি জীবন নিয়ে কারোর কোনো অজুহাত অভিযোগ না করে নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে তোলা বা গুছিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা আমাদের প্রত্যেকের প্রয়োজন। পাশাপাশি জীবনের যে প্রতিকূল পরিস্থিতিগুলো আছে সে প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে শক্ত এবং ধৈর্যের পরীক্ষা দিয়ে সেই পরিস্থিতি মোকাবিলা করা উচিত। এবং সবশেষে আমি একটি কথাই বলতে চাই, আমাদের সবাই সফল হওয়ার জন্য আপ্রাণ প্রাণপণ চেষ্টা করা উচিত, কারণ আমাদের সকলের মা বাবা আমাদের সফলতা দেখার জন্য অধীর আগ্রহ করে থাকেন। সবাইকে ধন্যবাদ।
1: জীবনী গল্পে আজ ছিলেন শিক্ষক সঞ্জয় দাস। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অবকাশ রঞ্জনী, অনুষ্ঠান শুনবেন একে হিন্দি ছবির গান ছবি মধুমতি। গীতিকার শৈলেন্দ্র এবং সুরকার সলিল চৌধুরী। প্রথম গানটির শিল্পী মুকেশ।

আপনারা শুনছেন অবকাশ রঞ্জনীর অনুষ্ঠানে শুনছেন একে হিন্দি ছবির গান ছবি মধুমতি, গীতিকার শৈলেন্দ্র এবং সুরকার সলিল চৌধুরী। এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

অবকাশ রঞ্জন অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পুরনো দিনের হিন্দি ছবির গান। আজ শুনলেন একই হিন্দি ছবির গান, ছবি ছিল মধুমতি। গীতিকার ছিলেন শৈলেন্দ্র বংশরকার সলিল চৌধুরী। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। শিল্পী অর্পিতা চক্রবর্তী।

শুনলেন লোকসঙ্গীত লোকগীতের অনুষ্ঠানে। শিল্পী ছিলেন অর্পিতা চক্রবর্তী। আকাশবাণী বিলোনিয়া এখন ককবরক অনুষ্ঠান। আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাহাম। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র নিয়ে ককবরক খতলবাই আওয়াইজাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাহাম পান্দা খালাই তুমি যত খাপং সঙ্গে সঞ্জা ধরণে বেলায় বেলায় খা কুসুং খাহাম বাইয়া পার হন আং খা খাইও আনি খাপং সঙ্গে যতন সঞ্জা ধর কাহাম নতং পাই না হেনে তাই কাহাম নতং পাইতন অবনাং কাইতন ধরেন সরি হন খাপং সঙ্গে আমি মঞ্জ হন দি 8731875545 ও মঞ্জ মঞ্জ মালাকে শহর দিন ধরণী মুং তাই নিকুমা তাই শহর দিন ধরণী অংশদা কক ও সঞ্জয় কাহাম পান্দাব ধরুন তাংমানি তিমানি ওয়ামানি শিবমানি লোকমানি খুলমানি নগ্নখুম খাতিমানি বাসাবতী পেকাম খ্লাইমানি বানিয়া খ্লাইমানি রুংমারি খ্লাইমানি সেবক খ্লাইমানি ককতাং ককলব কথমা বা মনে কথা ককরব সাইমন নুরক পান্দাব খাপাং সং আমি মঞ্জা হন্দি চুমিকসম লাই থাঙি নাই নখা কুপলুং ফুলেলে চুমুই বদল বদল খাই কবনানি কক দঙ্গ।

0: 라이브 폰인 톡쇼 산자 간판다워 아석들아 라사비기 캐나르카 닐리마다 부르마 어머니 너기는 빠이카 드리는 바가이 라이브 폰인 톡쇼 산자 간 무스칸의 쇼크로 바라듯이 하인 하이키 빌피어는 저더러 카카송 카한바이 아카시머니 미로니아 순린 오늘스턴 라이브 폰인 톡쇼 산자 간 이번에 순빈 오늘스턴 캐데이 카머리 캐데이 카머리 오늘스턴이 아주 순빈 이놈니의 기초과다 올빈 샨트리바자르 에그리 섹터 오피셀 섹터 오피셀 수밀리 셔카
1: আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিষান বাণী অনুষ্ঠানে প্রচারিত হবে ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট এই সম্পর্কে আলোচনা করবেন শান্তিবাজার কৃষি মহকুমার কৃষি আধিকারিক শ্রীমতী সুমিলি সরকার নমস্কার ম্যাম
2: নমস্কার
1: আপনি নিশ্চয়ই অবগত আছেন আমাদের অনুষ্ঠান বিষয় সম্পর্কে
2: হ্যাঁ
1: তবু আমি আবারও বলছি আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট সংক্ষেপে আমরা বলি ইনাম তো প্রথমে আপনার কাছে জানবো ইনাম কি
2: ইনাম যেটা আপনি অলরেডি বললেন ন্যাশনাল এগ্রিকালচার মার্কেটিং যেটা মূলত বাজার পণ্যের এই মসৃণ বিপণনের জন্য এবং আরো ভালো মূল্য আবিষ্কারের সুবিধার জন্য ইনাম প্রদান করা হয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা
1: ভারত সরকারের দ্বারা
2: হ্যাঁ ভারত সরকারের দ্বারা 2018 সালের জানুয়ারি মাসের মধ্যে বাজারের লেনদেন এর প্রায় 36,200 টাকার মতো করা হয়ে গেছে তার মধ্যে বেশিরভাগই আমাদের ই ইলেকট্রনিক মার্কেটিং দ্বারা সম্ভব হয়েছে এতে প্রধানত খাদ্যশস্য শাকসবজি এবং ফল সহ আরো 90টার মতো আইটেম বা প্রকার পণ্যদ্রব্য হিসেবে বর্তমানে বাণিজ্যের জন্য উপলব্ধ করা হয়েছে কৃষকদের জন্য তো ইনামের আরো কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এতে একটা ড্যাশবোর্ড আছে যেটার অর্থ হলো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং এর সাথে MIS তো এর সাথে VHIM ভীম যেটা এবং অন্যান্য বিভিন্ন মোবাইলের পেমেন্ট মোবাইলের অ্যাপ বর্ধিত বৈশিষ্ট্য যেমন গেট এন্ট্রি এসব সব কৃষকদের সুবিধার্থে এই অ্যাপের মধ্যে স্থাপন করা হয়েছে এর জন্য কৃষকরা সব ডাটাবেস তারা অনলাইনে পেয়ে যাবেন তো বর্তমানে লেনদেনের বেশিরভাগই আন্তর্বাজার মানে দেশের মধ্যেই সীমাবদ্ধ তবে এই ইনাম যখন থেকে আমাদের দেশে এসছে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা বাণিজ্য আরো বেশি পরিমাণে চালু হয়েছে তো যাতে কৃষি পণ্যের জন্য এটি একটি উন্নত আবিষ্কার
1: কিভাবে ইনামের উৎপত্তি হয়েছে
2: ইনাম ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট এটি ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছিল 2018 সালে তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 14 এপ্রিল 2018তে সারা ভারতে ইলেকট্রনিক মার্কেট পাইলট হিসেবে পাইলট বেসিসে চালু করেন
1: মানে পাইলট প্রজেক্ট
2: সো এই পোর্টালটিতে প্রযুক্তি প্রদানকারী একটি সংস্থা যার নাম নাগার্জুন ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল লিমিটেড ওনাদের একটা পোর্টাল ই কিষান এই বিভাগের সাথে যুক্ত হয়েছে তো যুক্ত হওয়ার পর ওদের সাথে স্মল ফার্মার এগ্রি বিজনেস কনসোর্টিয়াম SFAC নামে আরও একটি সংস্থা যুক্ত হয়েছেন এবং তারা মিলে এর উৎপত্তি করেছেন যার নাম ইনাম
1: ইনাম
2: ইনামের ইতিহাস যদি আমি একটু বলতে চাই তাহলে ইনাম প্ল্যাটফর্মে কৃষকরা মোবাইল অ্যাপের মাধ্যমে বা যা নিবন্ধিত করা হয়েছে এজেন্টের মাধ্যমে সরাসরি তাদের নিজস্ব ব্যবসা বেছে নিতে পারেন তো বর্তমানে ইনামের সাথে মোট 1000টিরও বেশি মার্কেট বা APMC যুক্ত রয়েছে মোট ভারতে 14টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত রাজ্য ইনামের সাথে যুক্ত রয়েছে এর মধ্যে মোট 50 লাখেরও বেশি কৃষক সদস্য হিসাবে নিযুক্ত রয়েছেন
1: জড়িত আছে
2: হ্যাঁ তো ইনামের যেই ব্যবসায়ী মানে ব্যবসায়ী বা রপ্তানি কারকদের এক জায়গা থেকে গুণমানের পণ্য সংগ্রহ করে অন্য জায়গায় নিতে এটি একটি স্বচ্ছ ব্যবস্থা। সরকার
1: ইনাম কিভাবে কাজ করে একটু বলবেন কি?
2: হ্যাঁ, তো ইনামের মেন যে কর্মসংস্থান এটা হলো লেনদেন অনলাইনে করা। তো লেনদেন অনলাইনে সম্পন্ন হয় ট্রেডিং কম্পিউটার বা বিভিন্ন অ্যান্ড্রয়েড মোবাইল দ্বারা। তো এতে কৃষকরা দ্রুত ব্যবসায়ীরা যারা আছেন কৃষকরা এবং ব্যবসায়ীরা অ্যাপটিতে তাদের লেনদেনের বিড তৈরি করতে পারেন।
1: যে অ্যাপটি বললেন ভীম,
2: ভীম বলতে ইনামের একটা পোর্টালে ওদের একটা
1: মানে লাইক ইজ ভীম।
2: তো এতে ভাষার কোনো সমস্যা হওয়ার কথা নেই, মোটামুটি 8টা ভাষাতে ইনাম
1: কাজ করা যাবে।
2: যে ড্যাশবোর্ডটার কথা বললাম MIS, ওই ড্যাশবোর্ডও চালু করা হয়েছিল ওই 2018 সালে ফেব্রুয়ারি মাসে, যাতে পণ্যের আগমন এবং বাণিজ্যের পরিপ্রেক্ষিতে প্রতিটি বাজারে পারফরমেন্সের একটি বৃহত্তর প্রতিষ্ঠান স্থাপন করা যেতে পারে। এবার যদি পেমেন্ট নেটওয়ার্কের কথা বলি, ওতে ইন্টারনেট ব্যাংকিংয়ের বা UPI এর সুন্দর একটি ব্যবস্থা রয়েছে এবং ভিমো এর সমর্থনে এসছে। আর বর্তমানে ভারতে সব থেকে বেশি যদি ইনাম কোন স্টেটে অ্যাডপ্ট করে থাকে তাহলে UP,
1: উত্তরপ্রদেশ
2: 125টি মার্কেট ইনামের সঙ্গে
1: যুক্ত।
2: তারপর MP, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট এসব আছে। ত্রিপুরাতে আপাতত 60টি সেভেন আর মানে যুক্ত হয়েছে ইনামের সাথে।
1: ইনামের কাজ কি প্রযুক্তি ভিত্তিক?
2: একদম, ইনামের কাজ সম্পূর্ণভাবে প্রযুক্তি ভিত্তিক, যেহেতু এটি অনলাইন প্ল্যাটফর্ম। সো কোটাক মহিন্দ্রা একটি ন্যাশনাল এগ্রিকালচার মার্কেটের সাথে কোটাক মহিন্দ্রা ব্যাংক সম্পূর্ণভাবে যুক্ত। ডিজিটাল পেমেন্ট পার্টনার হিসেবে বেছে নিয়েছে ইনাম কোটাক মহিন্দ্রা ব্যাংককে। কোটাক মহিন্দ্রা ব্যাংক প্ল্যাটফর্মে সকল স্টেক হোল্ডার যারা ওরা অনলাইনে লেনদেন করতে পারবেন এবং সহজতরভাবে, যাদের মধ্যে কৃষক, ব্যবসায়ী এবং কৃষক প্রযোজক সংস্থা যা FPO বলি, ফার্মার প্রডিউসার কোম্পানি, তারা এই উদ্যোগের অধীনে অর্থ প্রদান, ক্লিয়ারিং, সেটেলমেন্ট এসব পরিষেবা তারা পেতে পারেন। আর কোটাক মহিন্দ্রা ব্যাংক এবং তার পেমেন্ট ইন্টারফেসের সাথে

0: তারপর আর গেট কৃষকদের জন্য একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছেন, যেখানে তাদের লেনদেনের অগ্রগতিও দেখতে পারেন আর মূল্যের রিয়েল টাইম ট্রেডিং, বর্তমানে এখন কি দাম চলছে সমস্ত ভারতে ওই দামটা ওরা দেখতে পারেন, তারপর নিজের দামের সাথে তুলনা করতে পারেন, তারপরেই উনি বুঝবেন যে উনি ঠকছেন না। তো এভাবেই ইনামের এই ব্যাংকের সাথে যুক্ত হয়ে এই প্রযুক্তিটা কাজ করছে।
1: তাহলে আমরা জানলাম ইনাম কিভাবে কাজ করছে এবং ইনাম প্রযুক্তি ভিত্তিক। ইনাম তৈরির উদ্দেশ্য কি?
0: উদ্দেশ্য বলতে গেলে প্রাথমিকভাবে এর উদ্দেশ্য যদি বলি তাহলে বাজার নিয়ন্ত্রণ করা। বাজার নিয়ন্ত্রণ করা এবং স্বচ্ছ বিক্রয় এবং লেনদেন করাটা খুবই আবশ্যক। মূল্য আবিষ্কারের জন্য এটি একটি জাতীয় মার্কেট প্ল্যাটফর্ম তৈরি করা ভারত সরকারের উদ্দেশ্য ছিল, যেটা 2018 সালে সম্ভব হয়েছে। এখানে ইচ্ছুক যে রাজ্যগুলি রয়েছে তারা তাদের নাম বিপণন বোর্ড বা APMC দ্বারা বিনয়নপত্রের দ্বারা তারা করতে পারেন, তারা যুক্ত হতে পারেন। তো রাজ্যের সমস্ত বাজার জুড়ে যেসব বৈধ ব্যবসায়ীরা রয়েছেন এবং তাদের লাইসেন্স মূলত এখনো পর্যন্ত যারা যারা APMC তে যুক্ত হয়েছেন মোটামুটি 1000-এর উপরও APMC সমগ্র ভারতে ইনামের সঙ্গে যুক্ত হয়েছেন। তো এইভাবে ইনামের উদ্দেশ্যটা ছিল মান্ডি বা APMC বা যে মার্কেট, এগুলিতে মানে যে যে ট্রেডার বলুন কৃষক বলুন সবার অ্যাক্সেস যাতে স্বচ্ছ হয়, এটাই ছিল উদ্দেশ্য।
1: আর ইনামের পরিকল্পনাকে কিভাবে বাস্তবায়িত হয়েছে?
0: আচ্ছা, ইনামের পরিকল্পনা বাস্তবায়নের মূল যে সাহায্যটা পাওয়া গেছে সেটা হলো SFAC, দ্যাট ইজ ক্ষুদ্র কৃষক ও কৃষি ব্যবসায়ী কনসোর্টিয়াম, স্মল ফার্মার এন্ড এগ্রি বিজনেস কনসোর্টিয়াম। তো তারা হলো ইনামের প্রধান প্রবর্তক। SFAC হলো কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কৃষি সহযোগিতা এবং কল্যাণ বিভাগের একটি নিবন্ধিত সমিতি। SFAC মুক্ত দরপত্রের মাধ্যমে ওই নাগার্জুনা ফার্টিলাইজার কেমিক্যাল লিমিটেড যে বিভাগটি রয়েছে সেটি ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট প্ল্যাটফর্মের বিকাশে এবং পরিচালনা বা পরিকল্পনায় বলতে পারেন এই রক্ষণাবেক্ষণের কৌশলগত যত উপযোগিতা রয়েছে ওরা সব সমগ্রভাবে ওরা সহায়তা করেছে। তারপর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, এরা বাজারের অনুদানে সহায়তা করেছেন ন্যাশনাল এগ্রিকালচার মার্কেটকে। তো বলতে পারি যে এই ক্ষুদ্র কৃষি ও কৃষক কৃষি ব্যবসায়ী কনসোর্টিয়াম এবং ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এই পরিকল্পনাকে বাস্তবায়নে সাহায্য করেছে।
1: কৃষক বন্ধুরা, আপনারা শুনছেন ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেটের উপর আলোচনা, আর আমাদের সাথে আছেন শান্তিবাজার কৃষি মহকুমার কৃষি আধিকারিক শ্রীমতী সুমিলি সরকার। ম্যাম, আপনার কাছে এবার জানব ইনাম কিভাবে অর্থনৈতিক সাহায্য পায়।
0: ইনামের অর্থনৈতিক সাহায্য মন্ত্রিসভা কমিটি বা কৃষি প্রযুক্তি পরিকাঠামো তহবিলের মাধ্যমে জাতীয় কৃষি বাজারে বা প্রচারের জন্য একটি কেন্দ্রীয় সেক্টর স্কিম অনুমোদন করা হয়েছে। ওর মাধ্যমে সরকার নবনির্মিত ATIFC, তার মানে হলো এগ্রি টেক ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এই ফান্ডের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছেন। তো এই তহবিলে SFAC স্মল ফার্মার অ্যান্ড এগ্রি বিজনেস কনসোর্টিয়াম 2015-16 সাল থেকেই এবং 2017-18 পর্যন্ত 3 বছরের জন্য ন্যাশনাল এগ্রিকালচার মার্কেটের অর্থনৈতিক বিষয়ে সাহায্য করছেন এবং একে বাস্তবায়িত করতে সাহায্য করছেন। প্রতিটি বাজার বিভাগকে অনেকগুলি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটি বাজারের জন্য 30 লক্ষ টাকার অনুমোদন করা হয়। তো এভাবেই অর্থনৈতিক সাহায্য
1: করছে। আর একটা জিনিস জানবো, ইনামের উপকারিতা কি কৃষক, ক্রেতা এবং মার্কেটের জন্য?
0: হ্যাঁ, তো এখন ইনাম নামটি শুনে মনে হয় খুবই একটা আধুনিক নাম, ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচার মার্কেটিং যেহেতু এর নাম, তাহলে এর উপকারিতা জানাটা এবং এর প্রচার করাটা খুবই জরুরি। তো এর জন্য জানতে হবে যে ইনাম শুধু

0: কৃষকদের জন্যই নয়, ক্রেতাদের জন্য বা মান্ডির জন্য বা একটা রাজ্যের পরিকাঠামোগতভাবে উত্থানের জন্য,
1: মানে পরিকাঠামো উন্নয়নের জন্য
0: খুবই জরুরি। তো প্রথমত আমি যদি কৃষকদের ক্ষেত্রে বলতে যাই, কৃষকরা কোনো বা কোনো দালাল বা কোনো মধ্যস্থতা ভোগীদের হস্তক্ষেপ ছাড়াই পণ্য বিক্রি করতে পারে,
1: মানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য
0: সরাসরি ভাবে
1: মানে বিক্রি করতে পারবে,
0: বিক্রি করতে
1: পারবে, মাঝখানে কোনো মধ্যস্থতা ভোগী থাকবেন না।
0: না, এই মধ্যস্থতা ভোগীরা প্রায় সময় অনেক প্রতিযোগিতাও করতে পারে, এর মাধ্যমে আয় হবে। আর তাছাড়া স্থানীয় ব্যবসায়ীরা এবং বা যে সেকেন্ডারি ট্রেডিং, এর জন্য আরো বৃহত্তর একটা প্ল্যাটফর্ম ওরা পেয়ে যাচ্ছে। আর ক্রেতা বা বায়ারদের কথা যদি বলি, তাহলে এই প্রসেসর বা এই রপ্তানিকারকদের মতো ক্রেতারাও ভারতের যে কোনো স্থানে একটা জায়গায় থেকে, পার্টিকুলার যে কোনো একটা জায়গায় থেকে ভারতের যে কোনো স্থানে ওরা ওদের পণ্য সামগ্রী বিক্রি করতে পারে। তো মধ্যস্থতার খরচ থেকে তারাও বেঁচে যাচ্ছেন। আর তাছাড়া কোনো শারীরিক উপস্থিতি ছাড়াই ওরা ওদের পণ্য বিক্রি করতে সমর্থ হচ্ছেন। আর তাছাড়া এটি ভোক্তাদের কাছে একটি স্থিতিশীল মূল্য প্রচারেও সাহায্য করবে। আর যদি আমি মান্ডির কথা বলি, তিন নম্বর, যেটা খুবই জরুরি, এটি একটি স্বয়ংক্রিয়ভাবে মান্ডি তৈরি করতে খুবই সাহায্য করবে। এই সিস্টেমটি ব্যবসায়ী এবং কমিশন এজেন্টদের মনিটরিংয়েও নিয়ন্ত্রণ রাখতে পারবে। তাছাড়া প্রক্রিয়ায় স্বচ্ছতা রয়েছে কিনা, টেন্ডারিং বা নিলামে সবকিছুতে স্বচ্ছতা রয়েছে কিনা, কোনো হেরফের হচ্ছে কিনা, এটাও ওরা সুন্দরভাবে অনলাইন সবকিছু পেয়ে যাবে। আর অ্যাট লাস্ট একটা রাজ্যের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, ইনামের দ্বারা সবাই স্বচ্ছভাবে উন্নতি পাবে।
1: সেটা আর একটা জিনিস আপনার কাছে জানবো, ইনামের ফলে আমরা যেহেতু ক্রেতা, আমরা তো ক্রেতা, কৃষকরা সেখানে বিক্রেতা বা উৎপাদনকারী, তারা যতটুকু লাভবান হবেন আমরাও ততটুকু লাভবান হব। কারণ কৃষক থেকে, কৃষক যেহেতু উৎপাদনকারী, উৎপাদনকারী থেকে যে কোনো ফসল আমাদের হাতে, আমরা তো মানে কনজিউমার, আমাদের যখন আমরা ভোগের জন্য বাজার থেকে কিনি, এই যে কৃষক থেকে আমরা, এর মাঝখানে মধ্যস্থতা ভোগীরা তাদের মানে তাদের লাভ
0: প্রায় সময় ওরা মুনাফাটা
1: নিয়ে যান। সেক্ষেত্রে ইনামের ফলে মধ্যস্থতা ভোগীদের কোনো কি ইয়ে নেই, অস্তিত্ব থাকবে না। তাহলে কৃষকরাও ন্যায্য মূল্য পাবেন, আমরাও কি খুব মানে স্বাভাবিক মূল্যে আমাদের সবজি বলুন বা শস্য বলুন, সেগুলি আমরা কম দামে আমাদের আয়ত্তের মধ্যে ক্রয় করতে পারবো। আর ত্রিপুরাতে ইনামের বর্তমান প্রেক্ষাপট কি?
0: ভারতে যেখানে অন্যান্য রাজ্যগুলো ইউপি, এমপি অনেকটাই এগিয়ে গেছে ইনামের দিকে, সেই দিক থেকে বলতে গেলে ত্রিপুরা আপাতত কিছুটা পিছিয়ে আছে। কারণ মাত্র 60টা ইনাম রয়েছে সমগ্র ত্রিপুরা রাজ্যে, এর মধ্যে সাউথ ত্রিপুরাতে একটি রয়েছে যেটি হলো শান্তির বাজার। তাছাড়া সমগ্র ত্রিপুরাতে বলতে গেলে মোহনপুর, সোনামুড়া, শান্তির বাজার, পানিসাগর, পাবিয়াছড়া, কুলাই এবং তেলিয়ামুড়া, এই 60টিতে রয়েছে। এর মধ্যে সব থেকে ভালো পারফরমেন্স রয়েছে তেলিয়ামুড়াতে।
1: আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারের পারফরমেন্স
0: আপাতত সেই আপ টু দা মার্ক হয়নি, তাও ভবিষ্যতে আশা করা যাচ্ছে আরো কোনো প্রোগ্রেসিভ ফার্মার পেলে, প্রোগ্রেসিভ চিন্তাধারা নিয়ে থাকলে, যদি সঠিকভাবে এটার প্রচার করা যায়, তাহলে অবশ্যই ইনামে শান্তির বাজার সেক্টর আরো বেশি এগিয়ে যাবে।
1: সবশেষ আপনার কাছে জানতে চাইব, ইনাম নিয়ে কৃষকদের মধ্যে, অধিকাংশ কৃষকদের মধ্যে যে মানে মতভেদ বা যে চিন্তা ভাবনা রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
0: হ্যাঁ, প্রথমত এই প্রথমেই আমি যেটা বললাম যে এটা খুবই আধুনিক একটা চিন্তাধারা। আমি মনে করি যে যদি আমরা সঠিকভাবে প্রচার করি, এর উপযোগিতাটা বোঝাই যে এখানে মধ্যস্থতাকারীরা মুনাফা নিয়ে যাচ্ছে, এর থেকে বাঁচতে গেলে আপনাদের ইনামের সাহায্য নিতেই হবে। তো এখন ঘরে ঘরে সকলের কাছে কিছু থাকুক বা না থাকুক,

0: কিছু থাকুক বা না থাকুক, অ্যান্ড্রয়েড মোবাইল একটা নিশ্চয়ই রয়েছে
1: সবার কাছে,
0: সবার কাছেই রয়েছে,
1: সবার কাছে আছে,
0: সেটার যদি সঠিক উপযোগ করা যেতে পারে,
1: উপযোগিতা যদি তারা মানে তুলতে পারে,
0: তুলতে পারে, সেই এটা বোঝাবার জন্য কিছু লোক দরকার, কিছু প্রোগ্রেসিভ আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে কিছু লোক দরকার যারা ওনাদেরকে বুঝিয়ে দিতে পারবেন। তো আমি মনে করি যে প্রচারটা খুবই ইম্পর্টেন্ট,
1: পাবলিসিটি
0: খুবই ইম্পর্টেন্ট,
1: অ্যাওয়ারনেস।
0: হ্যাঁ, ওরা যদি নাই বুঝতে পারে যে ব্যাপারটা কি, তাহলে ওরা এগিয়ে আসবে না, ওরা করবে না। উপযোগিতা উপকারিতা দুটো ভালোভাবে ওদেরকে বোঝাতে হবে,
1: মানে সুযোগটা তারা তুলবেন না,
0: না ওদের ঘরে আছে অ্যান্ড্রয়েড মোবাইল, কিন্তু ওরা এটা ভালোভাবে ইউজ করবেন না। ওরা মনে করবেন এটা হচ্ছে না, ভেজা এই হচ্ছে সেই হচ্ছে, আমি পারবো না, এটা টাফ। কিন্তু ব্যাপারটা মোটেও টাফ নয়, ওরা একবার যদি ওরা এটার আন্ডারে চলে যান, তারপরে নির্দ্বিধায় কোনো ফিজিক্যাল প্রেজেন্স ছাড়া ওদের ওরা এক জায়গা থেকে ভারতের বিভিন্ন জায়গায় নিজের পণ্য সামগ্রী বিক্রি করতে পারছেন। তো এখানে যদি এক্সেস সামগ্রী ওই ফার্মারের কাছে থেকে যায়, যেটা উনি নিজের রাজ্যে বিক্রি করতে পারছেন না, বা ধরুন যেমন পাইনাপেল অনেকদিন স্টোরে থেকে নষ্ট হচ্ছে, উনি আরামসে ওটা বিক্রি করে দিতে পারেন ইনামের মাধ্যমে। তো এই জন্যই আমি যারা এগ্রি দপ্তরের অন্তর্ভুক্ত রয়েছেন তাদের প্রোগ্রেসিভ চিন্তাধারাটা এগোনোর জন্য আমি বলতে চাই যে দয়া করে ফার্মারদের মধ্যে ইনামের প্রচার পাবলিসিটি খুব ভালো করে করান। আর ফার্মারদেরও বলবো যে আপনারা আপনাদের বুঝুন যে আপনারা কেন, আপনাদের চাহিদাটা বুঝুন,
1: আপনারা কেন ইনামের ছাতার নিচে আসবেন,
0: হ্যাঁ ইনামের কেন ছাতার নিচে আসবেন, মধ্যস্থতা এলিমিনেট করাটা খুবই ইম্পর্টেন্ট।
1: মধ্যস্থতাভোগী এখন তো মানে আমরা সবাই দেখি ম্যাডাম, কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে আনে, এনে মধ্যস্থতাভোগীদের কাছে বিক্রি করে, মধ্যস্থতাভোগীরা নাম মাত্র মূল্যে মধ্যস্থতাভোগীরা কৃষকদেরকে মানে প্রদান করে সেই ফসলের মূল্য, আর তারপর খুচরা ব্যবসায়ীর কাছে মানে যে কোনো উচ্চ মূল্যে মধ্যস্থতাভোগীরা তাদের সেই উৎপাদিত ফসল বিক্রি করে দেয়। এতে দেখা গেল আমরা যারা ক্রেতা আছি এবং যারা উৎপাদনকারী কৃষক তারও উচিত মূল্য পাচ্ছেন না, আর আমরা অনেক বেশি মূল্যে ওই শস্য বলুন ফসল বলুন সবজি বলুন আমরা কিনতে হচ্ছে। এখন লাভ হচ্ছে শুধু মধ্যস্থতাভোগী, আর এই এই কথার উপর চিন্তাভাবনা করে বা এই বিষয়ের উপর চিন্তাভাবনা করে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন কৃষকদের আয় যেন দ্বিগুণ হয়, সেই চিন্তার জন্য বা সেই চিন্তার পরিপ্রেক্ষিতে ইনামের অস্তিত্ব সবার সামনে তুলে ধরেছেন। কিন্তু অনেক কৃষক এখনও মানে মনে মনে ভাবছেন যে কোম্পানি তাদেরকে উচিত মূল্য দেবে না, কোম্পানি জমি তাদেরকে কি তাদের কাছ থেকে কি নিয়ে নেবে, এটা কি ভ্রান্ত ধারণা নয়?
0: হ্যাঁ, এটা ওদের প্রচারটাই সঠিকভাবে করা হচ্ছে না। যদি প্রচার সঠিকভাবে করা হয় তাহলে বোঝা যাবে ইনাম একটি সম্পূর্ণ স্বচ্ছ একটি প্ল্যাটফর্ম, এখানে সবকিছু রিয়েল টাইম ট্রেডিং, তার মানে বর্তমানে ভারতের এই জায়গাতে যে কোনো একটা পার্টিকুলার কমোডিটির যেরকম দাম চলছে সঠিক মূল্যটা ওই প্ল্যাটফর্মে প্রচারিত সম্প্রচারিত হবে। তাহলে ওই ফার্মারটা দেখলে বুঝতে পারবে যে আমি কি সঠিক দামে বিক্রি করছি, আমি কি আমার ন্যায্য উৎপাদনের পাচ্ছি মূল্য। তাহলে ওরা এটা একদমই ভ্রান্ত ধারণা যে ওরা ইনামে ঢুকলে কোনো
1: কোম্পানি তাদের জমি নিয়ে চলে যাবে,
0: একদমই না, এটা পুরোপুরি ভ্রান্ত ধারণা, এরকম কিছুই না। আপনারা ইনামের মধ্যে নিজের নাম নথিভুক্ত করতে পারেন, তাহলে রিয়েল টাইম ট্রেডিং বা রিয়েল টাইম মানিটা আপনারা
1: কৃষক বন্ধুরা আপনাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী কার কাছে বিক্রি করছেন, কত টাকায় বিক্রি করছেন, সেই সমস্ত ওই অ্যাপের মধ্যে কি চলে আসবে। আপনারা মানে ভ্রান্ত হওয়ার আমি কোনো কারণ দেখছি না, তাই নয় ম্যাম?
0: একদম।
1: তাহলে কৃষক বন্ধুরা আমরা আশা করব আপনার উৎপাদিত ফসল ইনামের ছাতার নিচে এনে বা ইনামের নিজের নাম নথিভুক্ত করে সুবিধা ভোগ করুন। কৃষক বন্ধুরা শুনলেন ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেটের উপর আলোচনা, আর এই নিয়ে এতক্ষণ আলোচনা করলেন শান্তিরবাজার কৃষি মহকুমার কৃষি আধিকারিক শ্রীমতী সুমিল্লি সরকার। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার।
2: খেতে খামারের অনুষ্ঠানে এবারে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

শুনলেন দেশাত্মবোধ গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। আকাশবাণী মিলনীয় এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 7:05 শুনবেন অনুষ্ঠান আমরা করব জয়, সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করবেন জয়পুর নলোয়ার বাসিন্দা সুব্রত দত্ত। অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণে এবং সংযোজনায় সুদীপ্ত চক্রবর্তী। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রে বাংলায় সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন মনোরঞ্জনী, একই হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 8:30 শুনবেন জানা অজানা, বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান। শুনবেন এ মাসের বিজ্ঞান বার্তা। উপস্থিত থাকবেন পিএইচডি স্কলার তাপস সেন। অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণ এবং সংযোজনায় নবনীতা মজুমদার। 5 মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান শুনবেন রাত 9:00। 9:30 শুনবেন রূপক অনুষ্ঠান শিল্পী চিরন্তন সন্ধ্যা মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হবে। 10:00 শুনবেন বিভাবরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশনায় শ্রীকান্ত আচার্য। শুনলেন অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মিলনিয়া, এখন শুনবেন সাক্ষাৎকার ব্যক্তি অনুষ্ঠান আমরা করব জয়। অনুষ্ঠানে সাক্ষাৎকার দানে জয়পুর নলোয়ার বাসিন্দা সুব্রত দত্ত। অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণে সুদীপ্ত চক্রবর্তী।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মাসিক পর্বের আমাদের আমরা করব যে অনুষ্ঠানটি, যেখানে আমরা দিব্যাঙ্গ ব্যক্তিদের নিয়ে তাদের জীবনের গল্প নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করি এবং জীবনের অনেক কিছু তাদের নিরিখে আমরা শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি। তো আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন সুব্রত। তো সুব্রত বাবু, আপনাকে আকাশবাণী বিলোনিয়ার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।
1: নমস্কার।
0: তো আপনার দৃষ্টিভঙ্গিতে দিব্যাঙ্গ বলতে আপনি কি বোঝেন?
1: দিব্যাঙ্গ বলতে অ্যাকচুয়ালি যাদেরকে বোঝায়, যারা চোখে দেখতে পায় না এবং যারা চলতে পারে না, হাত নেই অথবা পা নেই বা কথা বলতে পারে না,
0: শারীরিক ক্ষেত্রে
1: সমস্যা রয়েছে, এক কথায় তাদেরকেই দিব্যাঙ্গ বলা হয়।
0: সমাজে দিব্যাঙ্গদের প্রতি আমাদের সাধারণ মানুষের কিছু দায় দায়িত্ব থেকে থাকে, সেটা কিরকম ভাবে দেখছি?
1: নিশ্চয়ই এটা যতটুকু রয়েছে তার থেকে আরো বেশি ভাবে প্রয়োজন। অনেক দেখা যায় যারা আমরা চোখে দেখতে পাই না, অনেক সময় রাস্তা পার হতে অথবা যারা হাঁটতে বা চলতে পারে না তাদেরকে একটু মানে রাস্তা পার করে দিতে

0: সহযোগিতার হাত একটু বাড়িয়ে দেওয়া প্রয়োজন। তো আমি অনেক সময় একটু একটু শুনতে পাই অথবা দেখতে পাই সমাজে কিছু কিছু মানুষ রয়েছেন যারা আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করেন, আবার কিছু কিছু মানুষ রয়েছেন, এক শ্রেণীর মানুষ রয়েছেন, তারা দেখেও সেটা
1: অগ্রাহ্য করে যায়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা আমি আপনাদের মাধ্যমে বা আকাশবাণীর মাধ্যমে বলতে চাই যে আমরা যারা এই অংশের মানুষ আছি, প্রতিবন্ধী অংশের মানুষ আছি বা দিব্যাঙ্গ অংশের মানুষ যারা আছি, তাদেরকে যদি আপনাদের মতো সুস্থ সবল মানুষ যারা আছেন তারা যদি সহযোগিতা করেন, তাহলে নিশ্চিতভাবে আমরা সমাজের আরো উপরে এগিয়ে যেতে পারবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।
1: তো দিব্যাঙ্গদের শিক্ষার গুরুত্ব, সাধারণ মানুষ এবং সাধারণ পর্যায়ে এবং দিব্যাঙ্গ পর্যায়ে যে মানুষের মধ্যে যে শিক্ষার গুরুত্বটা, এটা কেমন হওয়া প্রয়োজন বলে মনে হচ্ছে?
0: হ্যাঁ অবশ্যই, এটা তো অতীতে যে পরিমাণ ছিল তার থেকে সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকার মিলে দিব্যাঙ্গদের জন্য বিশেষ প্রকারের সুযোগ সুবিধা শিক্ষা ক্ষেত্রে রয়েছে, তবে আরো বেশি প্রয়োজন। যেমন যারা দৃষ্টিহীন ব্যক্তি, আমাদের জন্য নরসিংগড়ে দুইটা স্কুল আছে যেটাকে বলা হয় ব্লাইন্ড স্কুল, মেয়েদের জন্য একটা, ছেলেদের জন্য একটা,
1: আলাদা
0: রয়েছে। আর যারা কথা বলতে পারেন না, যাদের একটু পায়ের সমস্যা আছে বা একটু হাতের সমস্যা আছে, এদের জন্য অভিনগরে সমাজ কল্যাণ দপ্তরের যে অফিস আছে তার উল্টা সাইডে একটি স্কুল আছে তাদের জন্য। আর আমরা সরকারের কাছে এই আকাশবাণীর মাধ্যমে দাবি রাখতে চাই যে স্কুলগুলোকে যদি আরো একটু মানে সংখ্যা, স্টুডেন্টদের সংখ্যা যদি বাড়ানো যায় তাহলে অনেকটা সুবিধা হবে।
1: যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে নিয়ে যদি কিছু করা যায়।
0: হ্যাঁ হ্যাঁ, এখন অতীতে ছিল 50% মানে সিট সংখ্যা, এখন সেটা মানে অনেকটা বৃদ্ধি পেয়েছে, তাতে সম্ভবত 70 আছে, 70 রয়েছে আর কি। আমরা যে সময় পড়াশোনা করতাম, আমি 2010 মাধ্যমিক দিয়েছি, তো সেখানে তখনকার সময় সুবিধা ছিল মাধ্যমিক পর্যন্ত। তো 2012 সেটাকে দ্বাদশ শ্রেণীতে উন্নীত করা হয়েছে। হ্যাঁ, এটা হলো আমাদের দৃষ্টিহীনদের জন্য বলছি।
1: আচ্ছা,
0: আর যারা কথা বলতে পারেন না, একটু মানে মনোবিকাশ অনেকটা এই টাইপের রয়েছেন তাদের, হ্যাঁ মুখবধির রয়েছেন, তাদের জন্য স্কুলের ব্যবস্থা আছে এবং তাদের জন্য একটা সুযোগ সুবিধা রয়েছে সেখানের মধ্যে। আর কলেজ লেভেলের ক্ষেত্রে আমি তো ICB কলেজে পড়েছি, কিন্তু আমাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে কি সরকারি ভাবে তাদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে, 5,000 টাকা করে এখন স্টাইপেন্ড দেওয়া হয়
1: যারা
0: দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে। আমি, আমার কাছে যতটুকু তথ্য রয়েছে সেটাতে আমি দেখেছি যে যারা দৃষ্টিহীন অংশের মানুষ আপাতত তাদেরকে এটা দেওয়া হচ্ছে। আর অন্যান্য অংশের মানুষ যারা রয়েছেন তাদেরকে দেওয়া হচ্ছে কিনা এ বিষয়ে আমার কাছে এখনো তথ্য নেই, তা আমি সরকারের কাছে আবেদন রাখবো। প্রতিবন্ধী তো মানে
1: সবাইকে
0: যেন এই সুযোগ সুবিধাটা দেওয়া হয় এই আর কি।
1: মানে আসলে সবাইকে নিয়ে চলার যে মানসিকতা সেটা নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি আপনার মধ্যে। তো আরেকটা জিনিস, এবার হচ্ছে আমি আপনার সম্পর্কে, আপনার নিজের সম্পর্কে বলুন, কোথায় আপনার বাড়ি, স্কুল কলেজের জীবন বা আপনার কর্মক্ষেত্র সব মিলিয়ে একটু গল্পটা বলুন। আপনার বাড়িটা কোন জায়গায়?
0: আমার বাড়ি হচ্ছে নলুয়াতে, বিলোনিয়ার দক্ষিণের ইসমোর ব্লকের আন্ডারে নলুয়াতে। নলুয়া আমার গ্রাম হচ্ছে জয়পুর।
1: জয়পুর, আচ্ছা। তো আপনার পরিবারে কারা কারা আছেন?
0: আমার পরিবারে আছেন আমার মা, আমার এক ছোট বোন, সেও দৃষ্টিহীন আমার মত, আমার এক ছোট ভাই, তারপরে আমার মিসেস, আমার মেয়ে, এক মেয়ে, আমার ছোট ভাইয়ের মিসেস এবং ছোট,
1: সবাই একসঙ্গে আছেন।
0: হ্যাঁ।
1: তো এই আপনার পারিবারিক গল্পটা তো জানলাম। তো আপনার যে পড়াশোনার যে জীবনটা, ছোটবেলায় আপনার যে এই সমস্যাটা, কখন থেকে আপনি বুঝতে পেরেছেন যে আপনার চোখের যে সমস্যা হচ্ছে?
0: অ্যাকচুয়ালি আমি তো জন্ম থেকেই দৃষ্টিহীন, আমরা ভাই বোন দুজনেই জন্ম থেকে আমরা দৃষ্টিহীন।
1: আচ্ছা,
0: বাবা তো আমাদের মধ্যে আজকে নেই।
1: আচ্ছা,
0: বাবা 2025 সালের 28 ফেব্রুয়ারি পরলোক গমন করেছেন। আমাদের জন্য বাবা প্রচুর মানে পরিশ্রম করেছেন,

0: ছোটবেলা থেকে একদম মানে শিশু থেকেই আমরা দেখতে পাইনি আর কি।
1: কারণটা কি?
0: এটার কারণ হচ্ছে আমি একটু বলি, এটা তো সাধারণত ডাক্তারি যে ভাষায় বলা হয় যে ভিটামিনের অভাব বা কিছু গর্ভে থেকে গর্ভে অবস্থায় ধরুন সঠিকভাবে পুষ্টি না থাকার কারণে এইরকম হয়ে থাকে। তো ওই সময়ের পরিস্থিতির কথাই বলছি, এখন তো বর্তমানে অনেকটাই ডেভেলপ হয়েছে। তো হঠাৎ করে একদিন আমি আমাকে যখন মামার বাড়িতে নেওয়া হলো, আমার মামা যখন আমাকে মানে খেলার জন্য একটা জায়গাতে বসালো, অনেকগুলো জিনিস দিচ্ছেন কিন্তু আমি কোনো জিনিস ধরছি না। তো অনেক দিন ধরে মানে দিনের পর দিন দিনের পর দিন
1: মানে বাড়ির মানুষ বুঝতে পারেনি
0: না, প্রথমে বুঝতে পারেনি।
1: আচ্ছা আচ্ছা।
0: পরবর্তীতে উনি যখন বুঝতে পারেন মানে জিনিসগুলি যে আমি যখন ধরছি না, তখন উনি বুঝতে পারলেন যে মানে আমি দৃষ্টিহীন।
1: আচ্ছা আচ্ছা।
0: তারপরে আমার যে জেঠিমণি রয়েছে বাড়িতে, উনিও অনেকটা বুঝতে পারলেন যে আমার মানে আমরা চোখে দেখতে পাই না। তো পরবর্তীতে এটা আমার মা বাবাকে জানানো হলো বিষয়টি যে আমরা দৃষ্টিহীন।
1: পরবর্তী সময় চিকিৎসা ব্যবস্থা,
0: চিকিৎসার ব্যবস্থা আমাদের তো বাবা গুয়াহাটি পর্যন্ত নিয়েছিলেন, আর আমাদের রাজ্যে তখনকার একজন খুব প্রতিভাবান ডাক্তার ছিলেন ডক্টর মৃণাল ভৌমিক।
1: আচ্ছা আচ্ছা।
0: ওনাকে দেখিয়েছিলেন, উনিও বলেছেন যে আপাতত কিছু হবে না, বড় হলে বোঝা যাবে যে দৃষ্টি ফিরবে কি ফিরবে না। তো আর তো ফিরেনি, হচ্ছে অবস্থা।
1: স্কুল জীবন আপনার কেমন কেটেছে?
0: স্কুল জীবন প্রথমে আমি অঙ্গনারীতে ভর্তি হই, আমাদের যে গ্রামের যে অঙ্গনারী রয়েছে সেখানে ভর্তি হই। তো সেখানে আমি মুখোমুখি, তখনকার সময় তো বাল্য শিক্ষা ছিল, এখন তো নার্সারি এসেছে বা অনেক কিছু এসেছে, ওই সময় তো এগুলি ছিল না। তো বাল্য শিক্ষা থেকে আমি পরবর্তী সময়তে ব্লাইন্ড স্কুলে ভর্তি হওয়ার জন্য বাবা দূর ছুটাছুটি করলো, বাবা খোঁজ নিল, বাবাকে অনেকে বললো যে এদের জন্য একটা স্কুল রয়েছে। আমাদের গ্রামে একজন লোক রয়েছে, মানে দুজনেই, একজন হলো শক্তি মুড়ি, উনি কোন সময় প্রধান ছিলেন গ্রামের, ওই ভদ্রমহিলা, এবং কি মন্টু সরকার। ওনারা বাবাকে বলেছেন যে ওদেরকে ওই বিদ্যালয়ে ভর্তি করে দিলে অনেকটাই সুবিধা হবে, পড়াশোনা করবে। তো পরবর্তী সময় বাবা এটা স্টেপ নিলেন। প্রথমে আমরা সুযোগ পাইনি, যেহেতু সিট সংখ্যা কম, আমারও অনেকটা বয়স হয়ে গেছিল, আমি দীর্ঘ বেশ কয়েক বছর পরে আমি ভর্তি হয়েছি। মানে অর্থাৎ পড়াশোনাটা যে স্টাইলে বা যে লেভেলে ধরার কথা সেই লেভেলতে আমি পাইনি, অনেকটা দেরিতে হয়েছি। তো এরপর আমি ব্লাইন্ড স্কুলে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে সেখানে ব্রেইল শিখতে হয়, তো ব্রেইল আমি শিখে নিলাম আমার এক দাদার কাছ থেকে। আমাদের ব্লাইন্ড স্কুলে একটা রীতি ছিল যে স্টুডেন্টদেরকে স্টুডেন্টরা শিখাবে, অর্থাৎ ক্লাস আওয়ারে তো টিচাররা অবশ্যই দেবে, আর স্টুডেন্টদেরকে স্টুডেন্টরা শিখাবে, এই একটা মানসিকতা ছিল। বিপ্লব বিশ্বাস বলে একজন দাদা ছিলেন, আমি যখন 2001 সালের 4 জুন বুধবার ভর্তি হই, সেদিন বিকেল বেলায় উনি বললেন যে তোমাকে আমি পড়াবো। আচ্ছা, এরপর দ্বিতীয় প্রশ্ন করলেন যে আচ্ছা পড়াশোনা করে কি করবে। উনি তখন কিন্তু ক্লাস 5 এ পড়েন। আমি উনাকে উত্তর দিলাম যে আমি পড়াশোনা করে মা বাবাকে চাকরি বাকরি করে মা বাবাকে দেখব। তো যাই হোক, উনি পড়া ব্রেইল শিখিয়েছেন। আমি যখন ওইখানে আবার যে অঙ্গনারী ওই ব্লাইন্ড স্কুলের ভাষা বলা হয় বালুয়ারি, তো সেখানে আমি ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ব্রেইল শিখলাম। ব্রেইল শিখার পরে আমার এবারে ব্রেইল বই পড়তে হয়, আমাদেরকে রিডিং স্কিলটা দেখতে হয় যে কি কতটুকু ব্রেইলটার রিড করতে পারে। তো আমাদের যে ওয়ার্ডেন আছে সুপারিনটেন্ডেন্ট মনোহর দেববর্মা স্যার এবং কুসুম স্যার, ওনারা দেখলেন যে না, আমার হয়তো বয়সটা একটু বেশি কিন্তু আমার স্কিলটা ভালো, রিডিং স্কিলটা মোটামুটি ভালো ছিল। ফলে তারা আমাকে কি করলেন, ডাইরেক্ট বালুয়ারি থেকে 2 তে উঠে দিলেন, প্রমোশন দিয়ে। এরপর 2 থেকে আমি ক্লাস 2 পর পড়েছি এবং ক্লাস 3 পর পড়েছি, এবং 2 থেকে আমি 2 পরীক্ষা দিয়েছি, ক্লাস 3 পরীক্ষা দিয়েছি, ফলে আমি 4 ক্লাস 4 চলে গেছি। ক্লাস 4 থেকে এবং ধীরে ধীরে স্তরে স্তরে মাধ্যমিক দিলাম,
1: যেটা ব্যাকআপ ছিল সেটা আমি কভারেজ করে
0: নিয়েছি। মাধ্যমিকের পর ওইখানে তো তখন আর 11-12 ছিল না, আমাদের নলুয়াতে অভয়নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সেখানে আমি মনস্থির করলাম যে ভর্তি হবো। হলাম ভর্তি,

0: পর প্রথম যখন আমি ভর্তি হতে গেলাম, ফর্ম আনতে গেলাম, আমাদের সারাসীমা স্কুলে আছেন বর্তমানে উনি নন্দ দুলাল পাটারি, পলিটিক্যাল সায়েন্সের টিচার, তখন তো উনি অভয়নগরী ছিলেন।
1: আচ্ছা,
0: উনি বললেন যে আমাদের যে স্কুল ইনচার্জ ছিলেন লক্ষ্মীচরণ নম, ওই স্যারকে বললেন যে আরে উনি তো ব্লাইন্ড, ওনাকে আমরা তো ফর্ম কি করে দেব। তো আরেকজন স্যার ছিলেন, ওনাকে আমরা পন্ডিত স্যার বলে ডাকতাম, তপন চক্রবর্তী, সংস্কৃত পড়াতেন। তপন চক্রবর্তী,
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, উদয়পুর। উনি বললেন যে না ওকে ফর্ম দেওয়া হোক। লক্ষণ স্যার বললেন যে তুমি পারবে তো? আমি বললাম স্যার অবশ্যই পারবো, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমি অবশ্যই পারবো। তারপর ফর্ম টর্ম নিয়ে ভর্তি হলাম, ক্লাস শুরু হলো যথারীতি। এবার টিচার তো, যারা দৃষ্টিমান রয়েছেন ওনারা তো খাতায় লিখতে পারেন, আমি তো লিখতে পারি না, তখন তো মোবাইলের এতটা ছিল না, ছোটখাটো মোবাইল, এগুলি তো স্কুলে এলাও নাই, সম্ভব না। এরপরে আমি যা শুনতাম সেগুলি আমার মাথার মধ্যে আটকে রেখে দিতাম এবং স্টুডেন্টদের কাছ থেকে আমি নিয়ে নিতাম কিছু কিছু নোট। প্রথমত স্টুডেন্টরা আমার সাথে মিশত না, কারণ যেহেতু আমি অপরিচিত ব্লাইন্ড স্কুল থেকে আসা। ও ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলতে বলতে বন্ধুত্ব তৈরি হলো। এরপর যিনি ক্লাসে আসতেন পড়ানোর পরে, পরের দিন এসে যখন প্রশ্ন করতেন, সরাসরি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দিতাম। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে, মানে স্টুডেন্টদের কাছে আমি একটা জনপ্রিয়তা লাভ করি, টিচারদের কাছে এবং স্টুডেন্টদের কাছে। এর ফলে আমি স্টুডেন্টদের কাছ থেকে এবং টিচারদের কাছ থেকে ভালো মানে সহযোগিতা পাই। এবং আমি যখন রাস্তা দিই আমি একটু একটু দেখতে পাই, দৃষ্টিহীন হলেও আমি একটু একটু দেখতে পাই। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যেতাম, যে স্টুডেন্ট গুলি সাইকেল চালিয়ে যেত এবং কি টিচার যেত বাইকে করে আমাকে উঠিয়ে নিয়ে যেত, এটা আমার একটা বড় সাফল্য আমি মনে করি, বড় পাওনা।
1: মানে এটা তো আসলে মানবিকতার একটা বড় উদাহরণ পেতে পারি।
0: হ্যাঁ, এটাই আর কি। তো এরপর আমি যখন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে টুয়েলভ দেওয়ার পরে আমি আইসিবি কলেজে ভর্তি হই, মিলনীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে আমি ভর্তি হই। তখন ভর্তি হওয়ার পরে আমাকে প্রথম, আমি যার কাছে ওই প্রাইভেট টিউটার করতাম, অর্থাৎ প্রাইভেটে টিউশন নিতাম, ব্যাপারটা হচ্ছে টিউশন নেওয়ার অর্থ হলে আমাদের তো ব্রেল সিস্টেম, তো আপনাদের তো বইগুলো ইঙ্কের বই, তো ফলে আমাদেরকে একটা ডিকটেট করতে হতো, আমি ব্রেলে পড়ে নিতাম। তো যে টিচার আমাকে এগুলি রিড করে দিতেন ওনাকে আমি একদিন বলি যে আমার তো কলেজ তো পড়তে হবে, আপনি আমাকে প্রথম দিন নিয়ে যাবেন কলেজে, নিয়ে গেল। পরের দিন যখন আবার, যখন কিছুদিন পরে যখন আবার গেলাম, বললাম যে গাড়ির থেকে নামার পরে বললাম যে আপনি একটা কাজ করুন, আমাকে ছেড়ে দিন, আমি ভেবে নিব যে আপনি নেই, আপনি আমার পিছনে থাকবেন, মানে সঠিক রাস্তায় যাচ্ছি কিনা, কারণ আমাকে তো একলা একলা যেতে হবে, এটা তো একটা জীবনের চ্যালেঞ্জ, সবসময় তো আমি মানুষ পাবো না। তো ফলে আমি রাস্তাটা চিনছি কিনা, অর্থাৎ আমি সঠিকভাবে যেতে পারছি কিনা, এটা আপনি একটু ফলো করবেন। তো দেখলাম যে না, তখন গাড়িটা সারা সীমাতে আমাদেরকে মানে নামিয়ে দিত। এখন তো কলেজ স্কয়ার গাড়ি যায়, ওই তখন তো সারা সীমায় আমাকে নামতে হতো। তো এইভাবে চললো, শুরু হলো। প্রিন্সিপাল ছিলেন বিমল কুমার রায়, ডক্টর বিমল কুমার রায়, ওনারও একটা প্রতিবন্ধী ছেলে রয়েছে ব্লাইন্ড, তো উনি দেখে বললেন যে আমি তো অবশ্যই ওনাকে আমি সহযোগিতা করব। তো একদিন ডেকে নিলেন, কথাবার্তা বললেন, তো আমাকে জিজ্ঞেস করলো কি অনার্স নিয়েছি, বললাম তো পলিটিক্যাল সায়েন্স আমি অনার্স নিয়েছিলাম। তো আমাদের যে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে যারা ছিলেন, এইচওডি মনীশ প্রসাদ, বিষ্ণুপদ চক্রবর্তী স্যার, তারপর মনোরঞ্জন স্যার, গৌরী ম্যাডাম, দিলীপ সেন স্যার, মানে প্রত্যেকে মানে খুব
1: ভালো ছিল।
0: হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকেই খুব ভালো, এবং স্টুডেন্ট গুলিও আমাকে যথেষ্টভাবে হেল্প করেছে, বিশেষভাবে মেয়েরা তো অসাধারণভাবে হেল্প করেছে। আর আমি ইলেভেন টুয়েলভে এবং কলেজে মানে সেকেন্ড ইয়ার পর্যন্ত যার কাছ থেকে সবচাইতে বেশি সুবিধা পেয়েছি সে হলো মমতা বণিক, বর্তমানে ওকে সারা সীমাতে দুঃখিত এই বিচ্ছন্ডতে বিয়ে দিয়েছে। আর সবচাইতে আমাকে বেশি প্রাইভেট টিউটর যিনি সহযোগিতা করেছেন একদম ইলেভেন থেকে কলেজ পর্যন্ত, প্রিয়তম শীল, ওনাকে আমি মামা বলেই জানি, প্রিয়তম শীল, উনি আমাকে সহযোগিতা করেছেন। কোনোদিন এক টাকা নেননি। আমি যখন কলেজে ভর্তি হই আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, আমি মানে ইচ্ছা ছিল যে ইংলিশ অনার্স নিয়ে পড়বো, কিন্তু প্রাইভেট টিউটার পারবো না, এই জন্য আমি ভর্তি হইনি। কারণ সাধারণত অনার্স নিলে পরে আমি দেখি যে কলেজে থাকতে হয়, ভাড়া থাকতে হয়, আমি তো আপ ডাউন করে করতে হবে, এই জন্য আমার হয়নি বিষয়টা। এরপর আমি এই পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে এই মামার সহযোগিতা পেলাম, ও আমি আরো একটা বিষয় হলো কি, আমি মার সাথে রেগার কাজে যুক্ত হলাম। যারা রেগার কাজ করতো আমি তাদের সাথে রেগার কাজে যেতাম। প্রথম প্রথম বিষয়টা একটু সমালোচনা হতো যে আর এই চোখে দেখে না রেগার কাজ কি করে করবে। তা আমি মানে ছোটখাটো কাজ যেগুলি আছে টুকটাক মাটি টাটি এরকম সরাতাম। তো একদিন দুদিন তিন দিন পরবর্তী সময় ওরা বলে যে না আপনাকে কাজ করতে হবে, আপনি বসে থাকেন, আমি আমরাই আপনাদেরকে আপনাকে সহযোগিতা করি। তা আমি যতটুকু পারতাম আমি করতাম, বাকিরা সহযোগিতা করতো। এই রেগার কাজ করে যা টাকা পেতাম কলেজে তিন দিন আসতাম, বাকি তিন দিন রেগার কাজ করতাম। তা আমার মামা যিনি প্রিয়তম শীল উনাকে যদি কিছু টাকা দেওয়া হতো উনি সেটা বালিশ নিচে রেখে চলে যেতেন। এই হচ্ছে মানে ব্যাপার আর কি। তো এরপর এই কলেজ কমপ্লিট হলো 2013 নভেম্বরের 7 তারিখ। আমার এই মানে সবচাইতে ইনসিডেন্ট যেটা আর কি, একটা ঘটনা হলো আমার, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো নভেম্বরের 7 তারিখ বৃহস্পতিবার। সেটা আমি যখন ওই সারাসীমা নামার পরে মহেশ্বর গাড়ি একটা ছিল, সেখান থেকে যখন নামার পর আমি পার হচ্ছিলাম উল্টো দিক থেকে একটা অটো এসে আমাকে বাড়ে দিল
1: সামনাসামনি।
0: হ্যাঁ সামনাসামনি বাড়ে দিল এবং ডান পাওটা অনেকটা থেতলে গেছে। সেখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন ওই অপর সাইডে দুজন বিএসএফ ছিলেন, তারা একটু পায়ে জল টল দিলেন, মাথাতে জল টল দিলেন। আর সঞ্জীব দাস হরিপুর বাড়ি, ওর ছিল এডুকেশন অনার্স, সে আমাকে নিয়ে বিলনী হসপিটালে নিয়ে গেলেন। সেখান থেকে আমি ড্রেসিং করে আমাদের নলুয়া হসপিটালে আমি প্রায় এক মাসের মতো ছিলাম। তারপর আমার আবার এই জার্নি শুরু হলো 2015 কলেজ কমপ্লিট হলো। আমি এখন তো ত্রিপুরা সরকারের ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টে আছি।
1: তো এই যে চাকরি জীবনটা এখন কেমন যাচ্ছে?
0: চাকরি জীবন আছে, তবে আমাদের কতগুলি চ্যালেঞ্জ রয়েছে সেখানে।
1: সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হচ্ছে?
0: সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আমাদের যে অর্থাৎ আমরা যে কম্পিউটারে টাইপ করি কিছু সফটওয়্যার যেটা থাকার কথা, সেই সফটওয়্যার গুলি জেনারেল কম্পিউটারে নেই।
1: আপনাদের জন্য যেটা থাকার,
0: হ্যাঁ সেটা নেই। আর পাশাপাশি আরো কিছু সমস্যা রয়েছে যে সাউন্ড সিস্টেম যে ব্যবস্থা থাকার কথা সেটা নেই আমাদের ডিপার্টমেন্টে। ধরুন কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্যাপচা আসে, কিছু ফর্ম পাবলিককে দিতে গেলে যেমন খতিয়ান জমির পশা এগুলি দিতে গেলে সাধারণত কিছু ক্যাপচা টাপচা আসে, সেগুলি আমরা করতে পারি না। এগুলির জন্য আমরা দিল্লিতে আমরা জানিয়েছি, ত্রিপুরা সরকারকে আমরা জানিয়েছি, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ পাচ্ছি না। আমরা আশা রাখছি সরকারের কাছে যে ভবিষ্যতে এই জিনিসটা আমাদের পূরণ হবে।
1: তো আপনার পরিবার আছে, পরিবারে কি মেয়ে আছে?
0: হ্যাঁ আমার মেয়ে আছে।
1: কত বছর হবে?
0: আড়াই বছর হবে।
1: সুস্থ আছে?
0: হ্যাঁ আছে, সুস্থ আছে।
1: তো সরকারি ক্ষেত্রে আপনার যে দিব্যাঙ্গতা সার্টিফিকেট দেওয়া হয়েছে কত পার্সেন্ট?
0: সেটা 100% হয়েছে। ২০০০ টাকা তো বর্তমান বাজারে তো কিছুই না। আমি সরকারের কাছে আবেদন রাখবো যারা প্রতিবন্ধী অংশের মানুষ, আমাদের জন্য সামান্য আরো কিছু বাড়ানো যায় কিনা।
1: এর মধ্যে শোনা যাচ্ছিল যে কিছু আরো বাড়ানো হবে,
0: এখন না সেটা বাড়িয়েছে, তবে সেটা আমাদের জন্য নয়, এটা আরো এক ধরনের যে প্রতিবন্ধী অংশের মানুষ রয়েছে
1: ক্রাইটেরিয়া অনুযায়ী এটা,
0: হ্যাঁ যারা মেন্টালি প্রবলেম রয়েছে
1: তাদের জন্য,
0: মেন্টালি প্রবলেম রয়েছে প্লাস আরো যদি প্রতিবন্ধী থাকে, একই মানুষের দুটা প্রতিবন্ধী যদি হয় তাদেরকে এই জিনিসটা দেওয়া হয় আর কি।
1: আচ্ছা জীবনে তো অনেক গল্প শুনলাম, আমরা স্কুল থেকে শুরু করে কলেজ জীবন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার খুব সহানুভূতি সম্পর্ক, শিক্ষকদের সঙ্গে আপনার খুব,
0: শিক্ষকদের সম্পর্কে তো অবশ্যই, যিনি আমাদেরকে আজকে যে এই আকাশবাণীতে কথা বলছি, মানে আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি
1: অবশ্যই।
0: এই যে মানুষের সাথে যে মেলামেশার যে একটা পরিবেশ সেটা কিন্তু আমি ব্লাইন্ড স্কুল থেকে পাই, এবং এই যিনি এই পরিবেশটা তৈরি করে দিয়েছেন ওনার নাম হচ্ছে মৃণাল কান্তি দত্ত, বায়োলজির টিচার, অত্যন্ত মানে খুব ধৈর্যশীল মানুষ, ব্লাইন্ড এডুকেটর। আমাদের জন্য কতগুলি পড়াশোনার ব্যবস্থা রয়েছে, আপনাদের যারা আপনাদের মতো যারা সুস্থ মানুষ রয়েছেন তারা চাইলে আমাদের আমাদের আমরা কিভাবে চলি কিভাবে আমরা পড়াশোনা করি তার জন্য একটা কোর্স রয়েছে, সেটা কলকাতাতে করতে হয় নরেন্দ্রপুরে, এটাকে বলা হয় ব্লাইন্ড এডুকেটর, তার ব্লাইন্ড সম্পর্কে জানা। এটা এই ডিগ্রিটা নেওয়ার পরে এটা স্পেশাল পোস্ট, এটাকে সমাজ কল্যাণ দপ্তর থেকে এই পোস্টটা দেওয়া হয় আর কি।
1: তো আপনার একটা জিনিস আপনাকে প্রশ্ন করব, সেটা হচ্ছে

0: দৈবতা মানুষের স্বপ্নকে থামিয়ে দেয় এটা কি আপনি কি
1: না কখনোই না চোখে দেখতে পাই না এই টেটে কিন্তু বিভিন্ন বাইয়ের বই পড়তে হয় বিভিন্ন সাবজেক্টের বই পড়তে হয় তাতে সম্ভব না কেন সম্ভব না আমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে একটু আবদ্ধ কারণ আমাদের ব্রেইল সিস্টেম কিন্তু এখন বর্তমান যুগে আমাদের জন্য অনেকটা সুবিধা হয়েছে কি এআই বেরিয়েছে এবং কি বিভিন্ন মোবাইলের যে রেকর্ড সেটা বেরিয়েছে আপনাকে যদি আমি বলি যে স্যার আপনি আমাকে বইটা একটু পড়ে দিন তো কাইন্ডলি আমি মোবাইলে রেকর্ড করে নিব আপনি গড়গড় করে পড়ে দিলেন শর্ট কোশ্চেনগুলি আমি সেগুলি রেকর্ড করে নিলাম শুনলাম এগুলি শোনার পরে আমাদের যে দৃষ্টিহীন যারা আমরা আছি ব্লাইন্ড স্কুলের এবারে একজন পিজিটি পেয়েছে ওনার নাম হচ্ছে কানু হালদার উনি হিস্ট্রিতে পিজিটি পেয়েছেন তাহলে এটা একটা স্বপ্ন না ওনার তাহলে আমরাও চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি
0: দিব্যাঙ্গ
1: ব্যক্তিরা তো অবশ্যই ধরুন বিভিন্ন সঙ্গীত বা বিভিন্ন বাজনা তবল ধরুন
0: খেলাধুলা
1: খেলাধুলা ক্রিকেট আমরা তো ক্রিকেটের ব্যবস্থা রয়েছে আপনি দেখবেন যে আমরা যারা ক্রিকেট খেলি বলের মধ্যে অর্থাৎ যে বলগুলি রয়েছে ওই বলগুলির ভিতরে এক ধরনের ছোট ছোট রয়েছে যখন আমি বলটাকে নাড়াতে থাকবো সাউন্ড হবে অনেকে বাইরে গিয়ে খেলেছে চেন্নাই কলকাতা মহারাষ্ট্র এই সমস্ত জায়গাতে গিয়ে খেলেছে আমারও সুযোগ হয়েছিল কিন্তু আমি যেতে পারিনি কারণ হচ্ছে কি যেহেতু সার্ভিসে আছি আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যেতে গেলে ছুটির ব্যাপার আছে আর্থিকেরও অনেক ব্যাপার আছে চাকরি পাওয়ার আগেও আমার সুযোগ এসেছে কিন্তু আমি ট্রেনিং এ গিয়েছিলাম ক্রিকেট যে প্রশিক্ষণ হয় ওই যে এমবিবি স্টেডিয়াম সেখানে আমি গিয়েছিলাম
0: মোটামুটি তো আপনি বলতে গেলে সব দিকেই আপনি মানে পারদর্শী বলা চলে
1: পারদর্শী আমি চেষ্টা করি এখন কতটুকু পারছি
0: সেটাই হচ্ছে এবং সেটাকে আপনি এই যে কাজটা করলেন বা এই যে আপনি দিব্যাঙ্গদের সবচেয়ে মানে বড় শক্তি সেটাকে কি বলবেন
1: দিব্যাঙ্গদের সবচেয়ে বড় শক্তি সেটা হচ্ছে আপনার মনের জোরটা হলে সবচেয়ে বড় আমি এগিয়ে যাব আমি এগিয়ে যেতেই হবে আমাকে ধরুন আমি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছি আর তা আমি তো যেতে পারছি না আমি যেহেতু গেলাম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম এমনিতে আমি চোখে দেখি না আমার আবার আমার একটা পাওয়ার ডিফেক্ট হয়েছে আমি আর কলেজ পড়বো না তাহলে আমি এই বলে বসে থাকতে পারতাম কিন্তু আমি তো এটা মানে করিনি আমি পড়েছি এটাতে আমার একটা মানে ইন্সপিরেশন দিয়েছেন সেটা হচ্ছে আমার মামা বড় মামা যিনি মরণ বিশ্বাস উনি আমি যখন ব্লাইন্ড স্কুলে পড়তাম একদম ছোট থেকেই বলতেন যে বাগনা দেখো তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমাকে সবাই চিনবে জানবে একদিন সমাজে প্রতিষ্ঠিত হবে আর যদি না করো তাহলে আজকে হয়তো তোমাকে একজন ডাক দিল একটু ভালো পেলো কালকে কিন্তু আর সে এটা পাবে না এটা কিন্তু একটা বড় জিনিস তো আমি যারা প্রতিবন্ধী অংশের মানুষ আছে এখনো যারা আছে তাদের জন্য আমার বার্তা থাকবে এটা যে আপনারা আমাদের যে সরকারি ভাবে অনেক সুযোগ সুবিধা রয়েছে আমাদের একটা যারা দৃষ্টিহীন মানুষ আমাদের একটা অ্যাসোসিয়েশন রয়েছে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন আমি সেটার রাজ্য কমিটির মেম্বার আমি বলবো এই বিলোনিয়া সাব ডিভিশন বা এই সাউথ ডিস্ট্রিক্টে যদি কেউ থেকে থাকেন মানে সরকারি ভাবে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না কোনো পড়াশোনার অসুবিধা রয়েছে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের অ্যাসোসিয়েশনে যোগাযোগ করতে পারেন আর আরেকটা জিনিস আমি সরকারকে বলতে চাই যে শুধু আমরা ব্লাইন্ড স্কুলেই পড়াশোনা করব এমন না কিন্তু জেনারেল স্কুলগুলোতেও যদি যারা এখন টিচারে নিযুক্ত আছেন ওই টিচারগুলোকে যদি টিচারদের যদি আমাদের ব্লাইন্ড স্কুল থেকে যদি কিছুটা ট্রেনিং করানো যায় তাহলে আর ব্লাইন্ড স্কুলে না গিয়ে আমাদের পার্শ্ববর্তী যে স্কুল রয়েছে সেখানেও আমরা পড়াশোনা করতে পারি এবং এটা খুব সহজ পড়াশোনা করাটা তো অনেক মা বাবা আছেন যারা আমার ছেলেটা প্রতিবন্ধী না আমি ঘরে রেখে দেব এরকম থাকে কিন্তু হ্যাঁ বাচ্চাদের ঘরে রেখে দিই আমি বলবো না এখন যে একটা সময় এসেছে অনেক কিছু এসেছে আরো আরো আপডেট হবে বহু আপডেট এসেছে এখন প্রতিবন্ধী অংশের মানুষের জন্য হ্যাঁ তো আমি বলবো যে যারা এখনো মা বাবা যারা আছেন যারা বাচ্চাদেরকে ঘরে রেখেছেন ঘরে না রেখে তাদেরকে বিদ্যালয়ে ভর্তি করান অনেক সুযোগ সুবিধা আছে পড়াশোনা করবে ভবিষ্যতে এগিয়ে যাবে
0: তো শ্রোতা বন্ধুরা আজকে আমরা মানে কথায় কথায় অনেক কিছুই জানলাম আমরা

0: আলোচনা করলাম সুব্রত দত্ত, দিব্যাঙ্গ ব্যক্তি, যিনি আমাদের তার জীবনের অনেক চ্যালেঞ্জ গুলি সম্পর্কে আমাদের জানালেন, বললেন কি করে আমরা সেগুলিকে আমরা পদদলিত করে আমরা সামনে এগিয়ে যেতে পারি। তো সত্যি এরকম মানুষদের সঙ্গ আমাদেরকে অনেক কিছু শেখায় জীবনে, আমরা শিখবো জানবো। তো আগামী তো কোনো না কোনো বন্ধুর সঙ্গে আমরা কথা বলবো, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। নমস্কার সুব্রত বাবু।
1: নমস্কার,
0: ভালো থাকবেন।
1: আপনারাও ভালো থাকবেন। আকাশবাণীর সবাইকে আমার ধন্যবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরো জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিং এর কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানে নিয়ম কানুন পরিবর্তন করে দু মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুদিনের চীন সফরে আজ বেইজিং পৌঁছেছেন। তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সহজ ও আধুনিক পরিষেবা প্রদান করতে সারা দেশে 40টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নিয়েছে। ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে সিবিআই তদন্তের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্র ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত আজ দ্বিতীয় দিনে 9 উইকেটে 503 রানে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরো জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ডক্টর জয়শঙ্কর বৈঠকে ভারত রাশিয়ার সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা সম্পর্কেও তিনি পুতিনকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মোদী বিশ্কেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও বিদেশমন্ত্রী জানিয়েছেন।
1: Our economic cooperation, trade, energy, fertilizers, nuclear, other dimensions as well. Overall, I think our economic cooperation has grown very significantly. Prime Minister Modi looks forward to meeting you at the SCO summit, then welcoming you in India.

0: গভীরতর হচ্ছে। উল্লেখ্য, শ্রী জয়শঙ্কর দুদিনের সফরে গতকাল রাশিয়ায় পৌঁছন। সফরকালে তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিং এর কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়ম কানুন পরিবর্তন করে দু মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। তিনি আজ টোকিওয় এক অনুষ্ঠানে জানান, ভারতের সেমি কন্ডাক্টর সামগ্রীর উৎপাদন এবং অটোমোটিভ কম্পোনেন্ট ক্ষেত্রে পরিকল্পনার জন্য দুটি প্রধান সংস্থার সঙ্গে তার কথা হয়েছে। দু মাসের মধ্যেই আগের নিয়ম সংশোধন করে নতুন নিয়ম চালু করা হবে বলে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। সরকার বিনিয়োগকারীদের ন্যায়সম্মত দাবি মেনে তাদের সমস্যার সমাধানের জন্য সব রকমভাবে প্রস্তুত বলেও উল্লেখ করেন শিল্প বাণিজ্য মন্ত্রী। ভারত জাপান সম্পর্ক প্রসঙ্গে পীয়ূষ গোয়েল বলেন, দুটি দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক। জাপান যেখানে নতুন নতুন প্রযুক্তি ও ব্যবসায়িক পদ্ধতির উদ্ভাবক, ভারত সেখানে তরুণ প্রজন্মকে বিভিন্ন কাজে উৎসাহিত করে এক বিশাল বাজারের সুযোগ তাদের সামনে উন্মুক্ত করে দিয়েছে। এর আগে জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি JCCI এর জাপান ইন্ডিয়া বিজনেস কনসালটেটিভ কমিটি JIBCC এবং ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শ্রী গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানান। জাপানের সংস্থা সুজুকির সাফল্যের কথাও উল্লেখ করে তিনি বলেন, ভারত চায় জাপানের সংস্থাগুলির মধ্যে থেকে সুজুকির মতো আরো 1580টি সফল প্রতিষ্ঠান গড়ে উঠুক।
1: You will appreciate the journey that Suzuki has traveled in the last 4 decades. We see today the largest and most profitable operations coming out of India. But I'm told the market cap of Suzuki in India is higher than the market cap of the parent company itself. And this is the journey we would like to see 1,580 companies who you represent. And we would like to see 1,580 Suzuki being created out of India.
0: উল্লেখ্য, 200 জনেরও বেশি প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি ভারতীয় বাণিজ্যিক দলের নেতৃত্বে পীয়ূষ গোয়েল 4 দিনের সফরে জাপানে রয়েছেন। তারা টোকিও ছাড়াও নাগোয়া এবং ওসাকা সফর করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুদিনের চীন সফরে আজ বেইজিংয়ে পৌঁছেছেন। সফরকালে তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান আজ সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই নেতা কথা বলবেন। শ্রী দোভাল তার সফরকালে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং জেং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থার প্রেক্ষিতে নতুন দিল্লি ও পেইজিং এর মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে সম্পর্ক স্থিতিশীল করতে উভয় পক্ষই বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। ভারত মরক্কো যৌথ কমিশনের সপ্তম অধিবেশন আজ মরক্কোয় অনুষ্ঠিত হয়। বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ মরক্কোর শিল্প ও বাণিজ্য মন্ত্রকের সচিব ওমর হেজিরার সঙ্গে যৌথভাবে বৈঠকে পৌরোহিত্য করেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ও DTH বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সহজ ও আধুনিক পরিষেবা প্রদান করতে সারা দেশে 40টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নিয়েছে। দিল্লি থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের অধীনে 14টি সংস্কার হওয়া সাব পোস্ট অফিসের আজ উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর মধ্যে কলকাতার কাকুরগাছি সাব পোস্ট অফিসও রয়েছে। মন্ত্রী ডাক সেবা ও ডাক মিত্র নামে দুটি অ্যাপেরও উদ্বোধন করেন। তিনি বলেন, এই ডাক সেবা অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ বাড়িতে বসেই ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা পাবেন। অ্যাপ ব্যবহার করে পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা, জমা দেওয়া এবং অন্য পরিষেবাও পাওয়া যাবে।
2: ডাকিয়ে কা উপভোক্তা কে সাথ ক্যা লেনদেন, ডাকিয়ে কা অ্যাপ उपभोक्ता के ऐप के साथ डाकखाने का

0: کیا لین دین، پر یہ الگ الگ ہمیں دکھے، لیکن ایک ساتھ مل کر ہماری سیوا کو سگم بنانا، ہماری سیوا کو سرکشت بنانا، ہماری سیوا کو درت بنانا، ہماری سیوا کو آدھونک بنانا، اور ہماری سیوا کو ہر ناگرک کے لیے ایکسیسیبل بنانا۔
1: রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গার্হস্থ উপভোক্তাদের রান্নার গ্যাসের ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বৃদ্ধি করেছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কাজ করা যাবে বলে সংস্থাগুলির তরফে জানানো হয়েছে। ঝাড়খণ্ডে কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে সিবিআই এর মাধ্যমে একটি নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করার আর্জি জানিয়ে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্র ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ কেন্দ্রীয় সরকার, ঝাড়খণ্ড সরকার, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যদের কাছ থেকে এ ব্যাপারে জবাবদিহি তলব করেছে। ওড়িশায় গত তিন দিন ধরে অবিরাম বৃষ্টির ফলে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইন্দ্রাবতী ও ভাস্কেলের নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নবরঙ্গপুর জেলায় নদী তীরবর্তী গ্রামগুলিতে বহু মানুষ আটকে পড়েছেন। কোরাপুট অঞ্চলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর পাওয়া গেছে। এদিকে বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর ও বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, বিহার, ওড়িশা ও পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত আজ দ্বিতীয় দিনে 9 উইকেটে 503 রানে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে। কলম্বোর সিংহালি স্পোর্টস ক্লাবে এই ম্যাচে ধ্রুব জুরেল 115 রানে অপরাজিত থাকেন। ঋষভ পান্ত করেন 63 রান। এরপর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 2 উইকেট হারিয়ে 8 রান করেছে। উল্লেখ্য, ভারত শ্রীলঙ্কার তুলনায় প্রথম ইনিংসে 495 রানে এগিয়ে। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পরিবেশ সমিতি বর্মা তিনি ককটমা ববাগ রকমখা কেন্দ্রনি সংযোগ মন্ত্রী ইয়াকচু দুর্গা দাস উইকে তিনি কর্ণাটকনি মহীশূর নখা সালতাম রমি সংসাজাক বসং সংযোগ দফনি ককতাই মিউজিয়াম নেঙ্গেরেখা বসং নাইমাথাং এডভাইজার অজিত ডোভাল খানা চীননি বুইহা মন্ত্রী ওয়াং ই বাই কক গ্লাম সালাইমাও আচুকানো মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দলাই হাঙ্করনি আম্বাসাও বন্ধন গ্রুপনি এইচ পি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজনি হরং থাইকাই রেখা হাস্তে বেরামনি সিনিয়র প্লেট ক্রিকেটনি তিনি নিথলাই মাও কপ্লাই এংখা কমলপুর আম্বাসা তাই জিরানিয়া তাবু ককটমা শুক্রবই কেন্দ্রনি সংযোগ মন্ত্রী ইয়াকচু দুর্গা দাস উইকে তিনি কর্ণাটকনি মহীশূর নখা সালতাম রমি সংসাজাক বসং সংযোগ দফানি ককতাই মিউজিয়াম চেঙ্গিরেখা চেঙ্গিরেমা পান্ডাও বসাকা সংযোগ দফা হাকতরনি কচামলাই বুমা বসং কথালাই মুং তাই ইয়কমা মানমা চবানি কাইসা বখাক সংযোগ দফানি সিনিমুং টংরাইদা লাইবুমা তাই ককন বরম ফরুংনা সিনি বসং কক্রজাক না নাংথাই বতাই বসাকা থিনাংনি আসাই সংন বাইথাংনি ইয়ারং বাইক রিবৈ তনিনাও সংযোগ রগনি কক খাতি নারগমানি তাই সংযোগ দফনি ইয়কমা মানমা চবাবো মানজাকমা লাইবুমা রগ্ন খরচাওই তিসানা নাংথাই নখা সালতামনি অকথুম লাইমাও আবুনি জুদা জুদা নাংকুকমা বাবে রগ্ন তৈ কগলাম সালাইনা কব মুংনা রাখা মন্ত্রী দুর্গা দাস উইকে বসং নাইমাথাং এডভাইজার অজিত ডোভাল তিনি নখা সালাইনি বেজিং বেড়াইমাও থাংসগিখা খনা ব চীননি বৈহা মন্ত্রী ওয়াং ই বাই কগলাম সালাইমাও আচুগানো ফিল লৈচিবা ভারত চীননি অ আলাইদা লুকুয়া দং কগলাম সালাইমাও আরি আমচাই জঞ্জাল তাই বখাক নৈনি জুদা জুদা নাংকুকমা দিখলন তুই কগলাম সালায়ানো বেড়াইমা জরা রাষ্ট্রবক্ষ ইয়াকসু হানজুং বাইব মালায়ানো মচাং ডোবাল রেকামুংটাই চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী তৈজল মুংবাই তিনি টাংন কতর আগরতলা বীরখুং খোলানি সিমি অনলাইন ক্যাব সেপ চল খাইনানো তুই কগলাম সালাইজাখা কগলাম সালাইমাও বীরখুঙ্গ থাংলাই সুখলাইনি রগ্ন নাইমা থাকরেকজাক অনলাইন ক্যাব সেপ সেংনানো নাহার রই নামমানী ইয়াফ্রি নাহারনানি দাগিমুং রেখা রেখামুং নাইখং বসাকা থাংলাই সুখলাইনি রগনি সেব কাহামতাই কতাল বেরেমনি লাইটেসা কাহাম সেবরনাও হাস্তে হাপাং কক্রজাক মন্ত্রী মচাং চৌধুরী তাংন কতর আবনো কারিব ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট এসোসিয়েশননি লুকুয়া দংরক ভাইব কগলাম সালাইমাও আচুখা আরও ফিয়কজাক হাতি আলু পিঁয়াজ

হোকবার অফিসার বিভাসকান্তি দে ফিশারি কলেজে দিন অরুণভাই প্যাটেল আকর্ষণ। দলীপ ট্রফি ক্রিকেটও সালকা আমচাই, তাই সালসি সালকা আমচাই নিয়ে বিশিং থাইমা বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স খলাও সংসদাগি দো পুলিয়া ইনিংস সালকার আমচাই বদল রান বরিরা দক্সিসনি খেলায়ও ফিরক মুঙ বেট খেলায় অংখরই সালসি সালকা আমচাই রান সারাশি সাসিমি খেলাইমানো। হাস্তে বেরামনি সিনিয়র প্লেট ক্রিকেট নি দিনেনি থাইমাও কপ্লাই অংখা কমলপুর আম্বাসা তাই জিরানিয়া এমবিবি স্টেডিয়ামও সংসদাক বাচি উবারনি ম্যাচও আম্বাসা রান সারা স্নি বাই কাঞ্চনপুর মেসেনখা উদয়পুরনি জামজুরি থাও সংসাজাক ম্যাচ জিরানিয়া উইকেট কাইসি বাই বিলুনিয়ানো মেসেনখা শান্তিবাজারনি বাইখরা ইংলিশ মিডিয়াম রংনখলাও সংসাজাক থাইমাও কমলপুর উইকেট কাইসিনি বাই ধর্মনগর মেসেনখা। তাবুক নবাতিবাড়ি ককতমা বসকাং দামনৈ সিব্রিও হাস্তিনি বেবা খাঙ্কর ফেরাঙ্কি রূপ রূপ খে ওয়াতিমান হনি হজাক খাই রেখা নবাতিবা নাইকুং খা সালনি সাকানি তুমারি টানো 34 ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুমারি টানো 26 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি সালনি সাকানি তুমারি টমানি 32.4 ডিগ্রি সেলসিয়াস তাই খামানি 25.6 ডিগ্রি সেলসিয়াস সাইরিক দাম্বা সতী 33 জরা আগরতলাও ওয়াতিওয়াখা 5.4 মিলিমিটার ককটমা পাইরনা সেকাং ককটমা বরক তাইসা পরিফিরো কেন্দ্রনি সংযোগ মন্ত্রী ইয়াকচু দুর্গা দাস উইকে তিনি কর্ণাটকনি মহীশূর নখা সালথাম্রমই সংসাজাক বসং সংযোগ দফানি কক তাই মিউজিয়াম চেঙে রেখা বসং নাইমাথাং এডভাইজার অজিত ডোভাল খানা চীননি বৈহা মন্ত্রী ওয়াং ই বাই কগলাম সালেমাও আজগানো মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক শাহ তিনি ধলাই হাঙ্করনি আম্বাসাও বন্ধন গ্রুপনি এইচপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজনি হলংথাই কাই রেখা হাস্তে বেরামনি সিনিয়র প্লেট ক্রিকেটনি তিনিনি থাইমাও কপ্লাই অংখা কমলপুর আম্বাসা তাই জিরানিয়া ককমা পরিমুং তিনিনি বাকে অরণ্য পাইখা উলি ককমা আওয়াই খানা ফুং দামসনি সতী ব্রেকিও।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আম্বাসায় এইচপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে অত্যাবশ্যকীয় পণ্যের মজুত ও মূল্য স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুদিনের সফরে আজ বেইজিংয়ে পৌঁছেছেন। আগামী 27 আগস্ট খেলো ইন্ডিয়া সংবাদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রধানমন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ ধলাই জেলার আম্বাসায় বন্ধন গ্রুপের এইচপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আম্বাসার লালঝুড়ি এলাকায় প্রায় 20 একর জমিতে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন মেডিকেল কলেজটি গড়ে উঠবে। মেডিকেল কলেজের ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তিক এলাকার মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এই মেডিকেল কলেজের মাধ্যমে ধলাই জেলার জনগণের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্ধন গ্রুপের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না দাসপাল, শম্ভুলাল চাকমা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গেত্তে প্রমুখ। ন্যাশনাল ব্যাম্বু মিশনের অতিরিক্ত কমিশনার কামনা আর শর্মার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ 29টি জেলা সফর করেন। সঙ্গে ছিলেন ত্রিপুরা ব্যাম্বু মিশনের অতিরিক্ত মিশন অধিকর্তা সুভাষ চন্দ্র দাস প্রমুখ। প্রতিনিধি দলটি কুমারঘাটের আম্বেদকরনগর পঞ্চায়েতে বাঁশ সম্পর্কিত 9টি শিল্প কারখানা ঘুরে দেখেন, সহউদ্যোগী ও শ্রমিক কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। প্রতিনিধি দলটি প্রত্নভূমি 9টি পর্যটন স্থল পরিদর্শন করে। তারা কৈলাসহরের ছন্তৈল গ্রামে প্রস্তাবিত সুসংহত বাঁশ পার্কের স্থানটি দেখেন। এই বাঁশ পার্কটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় 41 একর জমিতে গড়ে উঠবে। ন্যাশনাল ব্যাম্বু মিশনের প্রতিনিধিরা চণ্ডীপুর ব্লক রিসোর্স সেন্টারে সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও অংশ নেন। পরিবহন ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ সচিবালয়ে আগরতলা বিমানবন্দর থেকে অনলাইন ক্যাব পরিষেবা চালুর বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি বিমানযাত্রীদের সুবিধার্থে দ্রুত, নিরাপদ ও সুশৃঙ্খল অনলাইন ক্যাব পরিষেবা চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরিবহন দপ্তরকে নির্দেশ দেন। তিনি বলেন, যাত্রী সেবার মান উন্নয়ন ও আধুনিক সহজলভ্য পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে মন্ত্রী শ্রী চৌধুরী আজ সচিবালয়ে ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি খোলা বাজারে আলু, পেঁয়াজ, চাল, ডাল, ভোজ্য তেল, চিনি সহ অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর মজুত ও মূল্য স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ী প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান। খাদ্যমন্ত্রী আজ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও ত্রিপুরা পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। এই বৈঠকে শেখের কোটে নবনির্মিত পেট্রোলিয়াম ডিপো থেকে রাজ্যের সর্বত্র নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন আগরতলা শাখার উদ্যোগে নেশামুক্ত ভারত অভিযান জনগণনা 2027 এবং কেন্দ্রীয় সরকারের 12 বছরের আস্থা উন্নয়ন ও জনকল্যাণের উপর দুদিনের জনসংযোগ কর্মসূচি আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। উদ্বোধন করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সমীর কুমার শীল। উপস্থিত ছিলেন সিপাহীজলের অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইন্দ্রনীল ভৌমিক, অধ্যাপক শ্রী শীল নেশামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান। অতিরিক্ত জেলা শাসক শ্রী দত্ত নেশামুক্ত ভারত অভিযান জনগণনা 2027 এবং সরকারের 12 বছরের উন্নয়ন ও জনকল্যাণের গুরুত্ব তুলে ধরেন। বক্তাগণ শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। অনুষ্ঠানে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কৃষি ও পশুপালন এবং মৎস্য চাষ নিয়ে আজ মেলাঘর পুর পরিষদ কার্যালয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। পূর্বাঞ্চলীয় ICAR গবেষণা কেন্দ্র ও সিপাহীজলা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগ আয়োজিত এই কর্মশালায় 100 জনের বেশি কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তব্য রাখেন ICAR পূর্বাঞ্চলীয় গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী PC চন্দন, অধিকর্তা অরুণ দাস, সিপাহীজলা জেলা কৃষি আধিকারিক বিভাস কান্তি দে, ফিশারি কলেজের ডিন অরুণভাই প্যাটেল প্রমুখ। কর্মশালায় কৃষকদের মাছের পোনা, আমের চারা এবং বিভিন্ন ধরনের বীজ প্রদান করা হয়। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং newsonair অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রামে পেজ AIR নিউজ এলার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল newsonair। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের সফরে আজ বেইজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল তিনি চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে বসবেন। 25তম ভারত চীন এই বিশেষ প্রতিনিধি বৈঠকে সীমান্ত সমস্যা ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সফরে চীনের উপরাষ্ট্রপতি হান ঝেং এর সঙ্গে সাক্ষাৎ করবেন শ্রী ডোভাল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে, ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। গণমুক্তি পরিষদ TSU এবং TYF এর উদ্যোগে আজ আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানের পাশে 3 ঘন্টার গণ অবস্থান পালন করা হয়। গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে CPIM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী 125তম সংবিধান সংশোধনী বিল দ্রুত পাশ করার উপর গুরুত্ব আরোপ করেন। তাছাড়া তিনি ADC-তে সমস্ত শূন্যপদ পূরণ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি জানান। সরকারি চাকুরিতে PRTC বাধ্যতামূলক না করার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। TYF নেতা কৌশিক দেববর্মা, TSU নেতা ধন দেববর্মাও গণ অবস্থানে বক্তব্য রাখেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক আগামী 27 আগস্ট দেশব্যাপী খেলো ইন্ডিয়া সংবাদ খেল কে বাদ PM কে সাথ শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করবে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডব্য বলেছেন, জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কর্মসূচি সারা দেশের 1500টি স্থানে অনুষ্ঠিত হবে। এই সকল অনুষ্ঠানে স্থানীয় যুবক যুবতী ক্রীড়াবিদ এবং ছাত্রছাত্রীরা অংশ নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে ভার্চুয়ালি ভাষণ দেবেন। শ্রী মান্ডব্য বলেন, ক্রীড়াপ্রেমী তরুণ এবং ভারতের নীতি নির্ধারকদের মধ্যে সরাসরি মত বিনিময়ের একটি বড় দৃষ্টান্ত হয়ে উঠবে এই কর্মসূচি। এর মাধ্যমে তরুণরা ধ্যান ধারণা এবং নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবে। ওই দিন কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে খেল কি বাদ PM কে সাথ এই কর্মসূচির আয়োজন করা হবে, জানিয়েছেন অধ্যক্ষ ডক্টর অজিত বর্বন। খেলার খবর, দলীপ ট্রফি ক্রিকেটে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ম্যাচটি BCCI সেন্টার ফর এক্সিলেন্স মাঠে চলছে। প্রথম ইনিংসে পূর্বাঞ্চল দল 467 রান করে, জবাবে ব্যাট করতে নেমে উত্তর পূর্বাঞ্চল মাত্র 111 রানে গুটিয়ে যায়। পূর্বাঞ্চলের হয়ে অভিজিৎ সরকার মাত্র 20 রান দিয়ে 5 উইকেট নেন। এরপর উত্তর পূর্বাঞ্চল ফলো অনে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে 7 রান করেছে। রাজ্যভিত্তিক সিনিয়র প্লেট ক্রিকেটে আজ 3টি ম্যাচে জয় পেয়েছে কমলপুর, আম্বাসা এবং জিরানিয়া। MBB স্টেডিয়ামে আয়োজিত 50 ওভারের ম্যাচে আম্বাসা 107 রানে কাঞ্চনপুরকে পরাজিত করেছে। উদয়পুরের জামজুরি মাঠে আয়োজিত অন্য ম্যাচে

ব্রিটানিয়া 10 উইকেটে বিলোনিয়াকে পরাজিত করেছে। শান্তির বাজারের বাইখোরা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আয়োজিত ম্যাচে কমলপুর 7 উইকেটে হারিয়েছে ধর্মনগরকে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত মহিলা ফুটবল লীগে আজ জম্মু জেলা প্লে সেন্টার 2-1 গোলে ফুলোঝানুকে পরাজিত করেছে। মাকান্ত স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে জম্মু জেলা প্লে সেন্টার হয়ে নেকে কে 2টি গোল করেন। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 5.4 মিলিমিটার। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মাসায় HP ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে অত্যাবশ্যকীয় পণ্যের মজুত মূল্য স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল 2 দিনের সফরে আজ বেইজিংয়ে পৌঁছেছেন। আগামী 27 আগস্ট খেলো ইন্ডিয়া সংবাদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

শুনছেন মনোরঞ্জনী, একই হিন্দি ছবির গান অনুষ্ঠান ছবি রিফিউজি। এবারে গানটি শুনবেন অলকা ইয়াগনিক এবং সোনু নিগমের কণ্ঠে।

শুনলেন মনোরঞ্জনই। একই হিন্দি ছবির গান, আজ শুনলেন রিফিউজি ছবির গান। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন অলকা ইয়াগনিক এবং সোনু নিগমের কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।

0: নমস্কার, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের জানা অজানা অনুষ্ঠানে, এবং সে সাথে জানাচ্ছি অনুষ্ঠান শোনার আমন্ত্রণ। আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় এ মাসের বিজ্ঞান বার্তা, আর এ নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি শ্রী তাপস সেন। উনি বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে গত 3 বছর ধরে গেস্ট লেকচারার হিসেবে নিযুক্ত ছিলেন, বর্তমানে তিনি গবেষণার কাজে নিযুক্ত রয়েছেন। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের জানা অজানা অনুষ্ঠানে।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা।
0: হ্যাঁ, আজকে যেহেতু জানা অজানা অনুষ্ঠানের এ মাসের যে আজকের যে পর্ব, এ মাসের বিজ্ঞান বার্তা অর্থাৎ রিসেন্ট যে সমস্ত আবিষ্কারগুলি হয়েছে গত জুলাই এবং এই অগস্ট মাসে, সে সম্পর্কে আপনার কাছ থেকে আমরা বিস্তৃতভাবে শুনব।
1: হ্যাঁ, গত জুন জুলাই মাস মানে আমাদের 2026 যে ইনভেনশনগুলি হয়েছে, তো এগুলো যদি একসাথে বলতে যাই, হাজার হাজার গবেষণা হয়েছে, অনেকগুলো প্রোটোটাইপ, অনেকগুলো ডিসকভারি হয়েছে।

0: হয়েছে, অনেক টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে। তো আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্যে হয়তোবা সম্পূর্ণ আলোচনা কখনোই সম্ভব নয়, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য আলোচনা আমি আজকে এখানে উপস্থাপন করব। যেমন আমার মুখ্য আলোচনাগুলির মধ্যে থাকবে বিজ্ঞান এবং প্রযুক্তির নতুন দিগন্তে এআই এর কতটা অবদান বেড়ে চলেছে, কোয়ান্টাম ফিজিক্সে কি উন্নয়ন ঘটেছে আর স্পেস রিলেটেড কি উন্নয়ন হচ্ছে বর্তমানে, মেডিসিন এবং গ্রিন টেকনোলজিতে কতটা উন্নয়ন এসেছে, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা চালাবো।
1: আচ্ছা, প্রথমে যেহেতু আপনি বললেন যে এআই চ্যাটবট যেটা আপনি বলেছেন যে এটা এবার আমাদের সামনে একটু ক্লিয়ার করবেন এবং কি কি রকম উন্নতি করেছে।
0: বর্তমানে আমরা জানি আমরা এআই চ্যাট জিপিটি বা জেমিনি যাই ইউজ করি না কেন, এগুলোতে আমরা চ্যাটবটের মতো ইউজ করি। মানে আমরা হোয়াটসঅ্যাপে যেমন একজন থেকে একজনের কাছে চ্যাটবটের মতো চ্যাট করি, আমরা ওখানেও সেম ভাবে আমাদের ইনফরমেশনের জন্য চ্যাট করে থাকি। তো বর্তমানে এআই শুধু চ্যাটবট নয়, ওর আরো অনেক উন্নয়ন ঘটেছে। তো 2026 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শুধু সাইন্টিফিক রিসার্চ এর একটি টুল হয়ে উঠেছে বর্তমানে। এটা জুনে এআই ভিত্তিক সাইন্টিফিক রিসার্চ, কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার এবং অটোনোমাস সিস্টেম নিয়েও বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। তো আগে আমরা এআই কে মূলত প্রশ্ন উত্তর দেওয়া বা ছবি তৈরি করার জন্য ব্যবহার করতাম, কিন্তু বর্তমানে এআইতে কি এআইতে আরো উন্নয়নের কারণে যেমন তারা এআই সাহায্যে নতুন মলিকুল খুঁজতে সুবিধা হচ্ছে, প্রোটিন ডিজাইন করতে সুবিধা হচ্ছে, নতুন মেটেরিয়াল তৈরি করতে সুবিধা হচ্ছে এবং সাইন্টিফিক যে ডাটাগুলি অ্যানালাইসিস করতে, তো সাইন্টিফিক ডাটা অ্যানালাইসিস এখন কিন্তু এআই সাহায্যে, পূর্বে কি ছিল আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট মেশিনের প্রয়োজন হতো, কিন্তু বর্তমানে তারা কি হয়েছে সাইন্টিফিক ডাটা অ্যানালাইসিসও কিন্তু আমাদের এআই সাহায্য হচ্ছে। তাছাড়া স্পেস ক্রাফটে অটোনোমাস ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এআই কে খুব পরিমাণে এখন বর্তমানে ব্যবহার করছি। তো এআই যদি আমাকে জিজ্ঞাসা করা হয় এআই মানে আরো কি উন্নয়ন ঘটিয়েছে, তার মধ্যে আমি প্রোটিন ডিজাইনিং যে ব্যাপারটার কথা একটু আগে বলেছিলাম, এআই ডিজাইন প্রোটিন ও সিআরআই SPR বলে একটা জিনিস আছে যেটা হলো মলিকুলার টেকনোলজি, যার সাহায্যে ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ পরিবর্তন করা যায়। আমরা জানি যে আমাদের সবার বডির মধ্যে আলাদা আলাদা ডিএনএ স্ট্রাকচার আছে, তো বর্তমানে এআই এর এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা ডিএনএ কে সহজে কি করতে পারি, পরিবর্তন করতে পারি, জেনেটিক চেঞ্জ আনতে পারি। তো এই ডিএনএ যদি ডিএনএ কে নির্দিষ্ট অংশে যদি আমরা শনাক্ত করি এবং তার পরিবর্তন করি, তবে কিন্তু আমাদের এই জেনেটিক ফাংশন যেটা ওটা কিন্তু এআই সাহায্যে পরিবর্তন করা বা সম্ভব আছে।
1: আচ্ছা আচ্ছা, এই যে আপনি জুন জুলাই মাসের আবিষ্কারগুলির মধ্যে মুখ্য যেগুলি আজকে আলোচনা করবেন বললেন, এআই চ্যাটবট যেটা আপনি বলেছেন যে এআই সাহায্যে এখন ডিএনএ চেঞ্জ করা যায়। আচ্ছা, ডিএনএর গঠন চেঞ্জ করা যায়।
0: আচ্ছা
1: আচ্ছা, এরপর বলেছেন যে কোয়ান্টাম কম্পিউটারের কি উন্নতি হলো এই কিছুদিনের মধ্যে।
0: এই কোয়ান্টাম কম্পিউটারের উপরে বর্তমানে জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ টেকনোলজি স্টোরিও বলা যেতে পারে। তো কোয়ান্টাম কম্পিউটার বেসিক্যালি সিলিকন বেসড কম্পিউটার কম্পিউটিং এর যে ব্যাপারটা এখন বর্তমানে বেরিয়ে এসেছে, তো নেচারে এই জুলাইয়ের বর্তমান সংখ্যায় HRL কোয়ান্টাম টিম এবং তার সহযোগী একটি বিশেষ ইন্টিগ্রেটেড সিলিকন কোয়ান্টাম কম্পিউটিং প্ল্যাটফর্ম নিয়ে প্রতিবেদন এনেছে। তারা বলেছে যে প্রসেসরটি সুপার কন্ডাক্টিং কানেকশনের মাধ্যমে 4 কেলভিন টেম্পারেচারের মধ্যে, তা 4 কেলভিন বা তার কাছাকাছি টেম্পারেচারের কাছে কন্ট্রোল চিপের সঙ্গে যুক্ত হয়ে অটোনোমাস এরর কারেকশন চালাতে পারবে এই কম্পিউটার কম্পিউটিং এর মাধ্যমে। তাহলে আমরা মানে এতে সুবিধা কি হবে, আগে কি হয় কোয়ান্টাম কম্পিউটার কেন যদি আমি যদি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো যে ক্লাসিক্যাল কম্পিউটারিং এর মধ্যে আগে কি ছিল, দুইটা আমাদের ডিজিট সিস্টেম ছিল, একটা হলো ওটা হলো বাইনারি ডিজিট সিস্টেম যেখানে একটা সংখ্যা ছিল 0 আর একটা সংখ্যা ছিল 1। তো আমরা যতগুলি ডাটা আমরা ইনপুট হিসেবে ইউজ করতাম আউটপুট আসার আগে, ওইগুলি কিন্তু জাস্ট কি হতো 0 আর 1 আকারেই ওখানে ইনপুট হতো, ওইগুলিকে আমরা বিট বলে ডিনোট করতাম, বিট ফিজিক্স এর ভাষায় এগুলিকে আমরা বলি বিট। তো বর্তমানে কোয়ান্টাম কম্পিউটারিং এর কারণে এই বিটটা আরো ছোট হয়ে কিউবিট হয়ে গেছে। তো কিউবিট হওয়াতে আমরা কম্পিউটার সুপার পজিশন এখন বর্তমানে সম্ভব হবে বর্তমানে এই রিসার্চ এর ফলে। এর ফলে কিছু নির্দিষ্ট সমস্যার কম্পিউটার কম্পিউটিং এর যে ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে কিন্তু এই কম্পিউটার কম্পিউটিং এর মাধ্যমে।
1: সুবিধা
0: বলতে যদি কিছু সমস্যাগুলিকে দূর করানো যায়, যেমন নয়েসের একটা ব্যাপার আছে কম্পিউটার কম্পিউটিং এর মধ্যে,

0: বিষয়ক বা কি বিষয়ের উপর কিছু আবিষ্কারের মধ্যে হয়েছে কি?
1: হ্যাঁ, যেমন এর মধ্যে আমি যদি একটা উল্লেখযোগ্য বলি, বর্তমানে কিছু রিসার্চ এর মধ্যে তো অপটিক্যাল যে ফাইবার আছে, আমরা যে অপটিক্যাল ফাইবারের কথা শুনেছি, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমাদের বাড়িতে ব্রডব্যান্ড গুলো লাগানো হয় বা অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা জানি যে অপারেশনের মধ্যে চিকিৎসা ক্ষেত্র আমাদের ইউজ হয়, প্রচুর ইউজ হয়, এই অপটিক্যাল ফাইবারের মধ্যে কন্ট্রোল মাইক্রোগ্রিপের মানে আবিষ্কার হয়েছে। তা এতে কি হলো, এটা মানে আমাদের ফিজিক্স স্টুডেন্টের জন্য শুনতে কিন্তু খুব আকর্ষণীয় মনে হবে, কারণ এগুলো আমাদের ফিজিক্স এর ব্রাঞ্চের সাথে খুবই যুক্ত। তো জুলাইয়ের এই গবেষণাতেই মানে তারা প্রকাশ করেছে ন্যাচারের গবেষণাতে যে 38 মাইক্রোমিটার প্রশস্ত একটি 3D মেকানিক্যাল মাইক্রো ক্লক দেখানো হয়েছে, যেটি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে লেজার লাইট ব্যবহার করে নিয়ন্ত্রণ করা যাবে ওটার সাহায্যে। তো তাতে কিভাবে কাজ করবে, যখন একটা লেজার লাইট সিলভার ন্যানো পার্টিকেলস এর মধ্যে পাঠানো হবে, সিলভারের যে পার্টিকেল আছে, আমরা সিলভার পার্টিকেল এমনি তো ওই যে সোলার সেলের যেগুলো আছে সোলার সেলগুলোর মধ্যে ইউজ করি, তো লেজার লাইট যদি ওখানে পাঠানো হয় ন্যানো টেকনোলজির ক্ষেত্রে, তো ম্যাটেরিয়াল ওখানে কি হচ্ছে হিট হবে, যে আমাদের কেনা সিলভারটা, তো হিটিং এর কারণে তো হাইড্রোজেল কনস্ট্রাকশন হবে, যে একদম সংকুচিত হয়ে যাবে, আর মেকানিক্যাল ক্লব মুভমেন্ট হতে দেখা যাবে। তো এ নিয়ে আলোচনা করলে অনেকটা বিস্তৃত হয়ে যায়। তো এর এতে সুবিধা কি হবে ভবিষ্যতে আমাদের
0: সম্ভাবনা,
1: তারা তো এগুলি যেমন ন্যানো ফিজিক্স নিয়ে যারা রিসার্চ করবে, পিএইচডি করবে, তাদের জন্য একটা বিশেষ সুযোগ হয়ে গেছে। তাছাড়া ভবিষ্যতে এগুলি দিয়ে আমরা সিঙ্গেল সেল ম্যানিপুলেশন ইউজ করতে পারবো, মাইক্রো ডিভাইস অ্যাসেম্বলি করতে পারবো, অ্যাসেম্বলি মানে মাইক্রো ডিভাইস মানে ছোট, আমরা যেমন আগে একটা মেমোরি কার্ডের জন্য একটা বিশাল বড় রুমের প্রয়োজন ছিল, এখন একটা মেমোরি কার্ড ছোট্ট একদম আঙ্গুলের সাইজ, আঙ্গুলের করের সাইজের হয়ে গেছে। তো ওই এইভাবে মাইক্রো অ্যাসেম্বল করতে পারবো, মাইক্রো ডিভাইস অ্যাসেম্বল করতে পারবো, ডাটাকে অ্যাসেম্বল করতে পারবো, আর মাইক্রো স্যাম্পেলিং যতগুলো মানে জাস্ট আমরা যা যা জিনিস এতগুলি ডাটার প্রয়োজন ছিল ওই ডাটাগুলোকে মাইক্রো স্যাম্পেলিং করতে পারবো, ছোট করে নিতে পারবো, ছোট আকৃতির নিতে পারবো। তো এগুলো আমাদের কিন্তু একটা ভালো রিসার্চ এর স্কোপ হয়ে গেছে, এবং ফিজিক্স এর স্টুডেন্টরা এগুলোর উপর অনেক কিন্তু কাজ করে যেতে পারবে, এগুলো এতগুলো স্কোপের জায়গা হয়েছে আমাদের জন্য, ফিজিক্স এর স্টুডেন্টের জন্য খুবই একটা স্কোপের জায়গা এগুলো।
0: আচ্ছা, স্পেস এর কথা আপনি বলছেন, যে স্পেস এ কোনো নতুন উদ্ভাবন কি হয়েছে এর মধ্যে?
1: বর্তমানে যদি আমি মহাবিশ্বের মানে প্রাচীনতম যে কোয়াসারের কথা যদিও বলি, তো আমরা ইউক্লিড স্পেস টেলিস্কোপ যেটা 31 অত্যন্ত প্রাচীন কোয়াসার শনাক্ত করেছে বর্তমানে, এর মধ্যে দুটি কোয়াসার এমন সময়ে যখন ইউনিভার্সের বয়স ছিল মাত্র 670 মিলিয়ন ইয়ার্স।
0: কোয়াসার জিনিসটা একটু
1: নিয়ে বলছি, তো কোয়াসারটা হলো মানে বেসিক্যালি একটা উজ্জ্বল অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াস বলা হয়, অ্যাক্টিভ মানে এটা দেখতে আমাদের চকচক করবে, মানে আমাদের যেমন স্টাররা বার্থ হয় তখন তাদের মধ্যে একদম চকচকে থাকে, যখন তারা মিডল এজে যায় তখন আমাদের সান কিন্তু এখন মিডল এজে আছে, এবং সান যখন রেস্ট হবে তখন রেড জাইনে কনভার্ট হয়ে যায়, তো আমরা যারা মহাবিশ্বের সম্বন্ধে একটু ধারণা রাখি তারা জানে এগুলো। তো এই কোয়াসারটা হলো অত্যন্ত উজ্জ্বল অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াস, এর মাঝে থাকে হলো একদম সেন্টারে থাকবে হচ্ছে সুপার মেসিভ ব্ল্যাক হোল, আমরা তো ব্ল্যাক হোল সম্বন্ধে একটা আইডিয়া আছে, তো সুপার মেসিভ ব্ল্যাক হোল যেগুলি কি করে সবগুলোকে সব এনার্জিকে মানে কি করে অ্যাট্রাক্ট করে নিয়ে যায়, তো ওই সুপার মেসিভ ব্ল্যাক হোলটা মাঝে থাকবে, আর ব্ল্যাক হোলের চারপাশে থাকবে হচ্ছে ম্যাটার এসিলারেশন করার সময় বিপুল এনার্জি নির্গত হবে, এখানে প্রচুর পরিমাণ এনার্জি ওটাই হলো আমাদের কোয়াসারটা। তো এটা কেন গুরুত্বপূর্ণ, এইগুলির সাহায্যে কোয়াসারগুলির সাহায্যে আমরা যদি কোয়াসার এখন ডিটেক্ট করা শুরু করেছি, তো বর্তমানে যেহেতু ডিটেক্ট করছে, এগুলির সাহায্যে আমরা প্রথমে গ্যালাক্সি কিভাবে তৈরি হয়েছে, যদিও আমরা জানি যে বিগ ব্যাং থিওরি থেকে একটা পয়েন্ট থেকে আমাদের গ্যালাক্সি তৈরি হয়েছে জানি, বাট পুরাটা তত্ত্ব সত্য না, তো এটারও অনেক মতভেদ আছে। তো এখানে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যখন আরো ডিটেল জানতে পারবো, এই কোয়াসার সম্বন্ধে জানতে পারবো, তখন আমরা গ্যালাক্সি কিভাবে তৈরি হয়েছে এটা সম্বন্ধে জানতে পারবো, সুপার মেসিভ ব্ল্যাক হোল এত দ্রুত কিভাবে বড় হয়, ছোট ছিল ছোট থেকে হঠাৎ করে কেন এত বড় বড় হয়ে যায়, তো ওটা সম্বন্ধে আইডিয়া নিতে পারবো, আর্লি ইউনিভার্সে কেমন ছিল ওটা সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা পাবো। তো এবার আর্লি গ্যালাক্সি সম্পর্কে যদি কোনো নতুন ধারণার কথা বলি, তো এবার বর্তমান অবজারভেশনে তো নেচার ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে যে প্রাচীন গ্যালাক্সির প্রত্যাশার তুলনায় অনেক বেশি অর্গানাইজড এবং স্ট্রাকচার দেখাচ্ছে, আগে কি ছিল তারা স্ক্যাটার ছিল, দ্যাট মিন্স হলো মানে ছড়িয়ে ছড়িয়ে ছিল, আর বর্তমানে তাদের রিসার্চ বলছে যে তারা এখন একদম স্ক্যাটার থেকে অ্যালাইন হয়ে গেছে সজ্জায়, যেমন প্রেয়ারের লাইনে যেমন বাচ্চারা কাঁধে কাঁধে হাত দিয়ে লাইন করে একই লাইনে চলে আসে, এমন অ্যালাইন হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু গ্যালাক্সিতে নতুন সম্পর্ক আমরা কিন্তু জানতে পারছি, কিন্তু এগুলো আমরা আগে কিন্তু জানতে পারতাম না, অত দূর পর্যন্ত আমাদের ভিশানো যেত না। কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটা আসার পরে তো আমরা আগে যেগুলোকে স্ক্যাটার দেখতাম এগুলি কখন

0: এলাইন হিসেবে দেখতে পাচ্ছি, মানে সজ্জিত ভাবে দেখতে পাচ্ছি। যদিও নেচার সবসময় একটা সজ্জাতে একটা প্যাটার্ন রে ফলো করে, সবসময় একটা সজ্জাতে থাকে, ওই জিনিসটা আমরা কিন্তু এখন অবজার্ভ করতে পারছি যে এই উদ্ভাবন কারণে, যে এই টেলিস্কোপের উদ্ভাবনের কারণে। তো এরপরে আমরা যদি মানে যদি মহাবিশ্ব আরো যদি অদৃশ্য প্ল্যানেটের কথা, যখন আমরা জানি যে কিছু প্ল্যানেট অস্তিত্ব আছে কিন্তু তাদের দৃশ্যমান না, তারা আমাদের কাছে এতদিন অদৃশ্য ছিল, তো তাদের সম্বন্ধে যদি আমরা মানে ধারণা যদি বর্তমান জিজ্ঞাসা করি কতটা ধারণা পেয়েছি, তো জুলাইয়ের জুলাই 21 মনে হয় তো ন্যাচার রিসার্চ হাইলাইটের মধ্যে তো বিটাপিটক নামে অত্যন্ত ফেইন্ট এক্সপ্লোনেন্ট শনাক্ত করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। এটি পৃথিবী থেকে দেখা সবচেয়ে ফেইন্ট প্ল্যানেট ডিটেকশন, কিন্তু ফেইন্ট প্ল্যানেট, ফেইন্ট বলতে আমি বোঝাচ্ছি যে যেটাকে একদম মানে স্পষ্ট দেখা যাচ্ছে না, আছে কিন্তু অনুমানের মতো হচ্ছে কিন্তু একদম ফেইন্ট দেখা যাচ্ছে। তো এটা আমাদের পৃথিবী থেকে দেখা ফেইন্ট ডিটেকশনের মধ্যে সবচেয়ে ফেইন্ট হলো এটা উদাহরণ মধ্যে। তো এটা মানে মূলত যদি দেখা যায় যে মানে আমাদের বর্তমানে রিসার্চ গুলি কিন্তু যে হাজারো রিসার্চ তো বিভিন্ন ইউনিভার্সিটিতে হচ্ছে, বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন জায়গাতে রিসার্চ করছে, তো রিসার্চ এর দিকে তাকালে কিন্তু আমাদের বিজ্ঞানটা কিন্তু অনেকটা বেশি উন্নয়নের দিকে যাচ্ছে। তো আমরা এখানে যেমন স্পেস এর কথা বললাম, যেমন আমরা এআই নিয়ে সার বললাম, কম্পিউটার কম্পিউটিং এর কথা বললাম, এআই এর যখন এখন মার্স এক্সপ্লোশন সম্বন্ধেও আমরা বলতে পারি, যেমন 2026 সালে মার্স এক্সপ্লোশনে অটোনোমাস এআই ব্যবহার করে আরো গুরুত্বপূর্ণ হয়ে গেছে। নাসা এর সাহায্যে মার্স ওভারের জন্য এআই জেনারেটেড ডিভাইস প্ল্যান্ট ব্যবহারের অগ্রগতি, স্পেস ক্রাফ অটোনোমাস একটা দিক পদক্ষেপ নিয়েছে। এতে মানে এতে কি হবে, মানে এআই তে মানে আমার যদি মার্স এক্সপ্লোরেশন করা হয় তাতে কি হবে, আর্থ থেকে মার্সের মধ্যে কমিউনিকেশন ডিলে যে অনেক বেশি ছিল এটা কমে যাবে। তার আগে আর্থ থেকে মার্সের যে কমিউনিকেশন ডিলে প্রসেস ছিল এটা কম হয়ে যাবে। তাই প্রতিটি ছোট সিদ্ধান্তের জন্য আর্থকে ইনস্ট্রাকশন পাঠানো বাস্তবত সম্ভব হবে। যেমন আমি মার্সে বসে আজকে প্ল্যান করছি যে মার্সের ওই জায়গার একটা ফটো আমি পৃথিবীতে পাঠাবো, তো পাঠাবো প্ল্যান আমার, কিন্তু আমি যদি আগে এতটা ডিলে হতো যে মানে আমি আজকে পাঠিয়েছি 2-3 দিন 4-5 দিন পরে ইনফরমেশন যাবে, তো আমি ফটো মানে আমার যে ইনফরমেশনটা এখন দরকার এখন নিতে পারছি, তো ওই ডিলেটা কম হলে আমি ফটাফট কোন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা কিন্তু স্টেশনের সাথে আগে আলোচনা করে নিতে পারবো। তো এই জিনিসটা কিন্তু অনেকটা এগিয়ে এসেছে। তো এই হলো আমাদের এআই এর বিশাল যে সমুদ্রের আমরা আছি, ওই এআই সমুদ্রের মধ্যে এআই কিন্তু আমাদের কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। যদি আমি এখন বলি সমুদ্রের মধ্যে, সমুদ্রের কথা বলেছেন তো সমুদ্র থেকে আমার এই কথা মনে পড়ছে যে সমুদ্রের মধ্যে আমরা অনেক সময় প্লাস্টিকের জন্য দেখি অনেক প্রাণীরা মাছ বা অনেক প্রাণীরা মারা যাচ্ছে, তো আমরা কিন্তু ঠিকভাবে ডিটেক্টও করতে পারি না, উপর থেকে কিন্তু প্লাস্টিক ডিটেক্ট করা যায় না, ইভেনচুয়ালি মাইক্রোপ্লাস্টিকেরও একটা ব্যাপার আসে। তো এআই কিন্তু আমরা কিন্তু ওই প্লাস্টিক ডিটেক্ট করতে কিন্তু হেল্প করবে।
1: আচ্ছা,
0: তো বর্তমানে আমি কিছুদিন আগেই একটা নিউজ শুনেছি যে বেঙ্গালুরুতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে তারা একটা প্রোটোটাইপ ক্রিয়েট করেছে, যেখানে মধ্যে আমাদের বর্তমানে যে মোটর ইউজ করা হয়, যে মোটরের জন্য আমরা যে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করি, ওই পার্মানেন্ট ম্যাগনেটের জন্য তো আমরা চীনের উপর সম্পূর্ণরূপে ডিপেন্ডেন্ট ছিলাম, তো চীনের উপর সম্পূর্ণ এই ডিপেন্ডেন্ট প্রসেসটা আসলে কিন্তু কমে যাবে। তো দেখা গেলে দেখা যাবে যে আমরা পার্মানেন্ট ম্যাগনেট, যেহেতু র মেটেরিয়ালটা আমরা চীন থেকে কালেক্ট করতে লাগে, ওই কালেকশনটা বন্ধ হবে। রিজন বিহাইন্ড, তারা এমন একটা প্রোটোটাইপ তৈরি করেছে যেখানে পার্মানেন্ট ম্যাগনেটের দরকার নেই, তারা কি করবে এখানে সফটওয়্যার ঢেলে দেবে, সফটওয়্যার হবে কি দিয়ে চলবে, রান করবে
1: এআই দিয়ে
0: রান করবে। এআই কি না করছে, তো যে মোটরের জন্য, যে প্রোটোটাইপের জন্য আমরা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা আমরা চীনের সাথে ডিল করতে লাগে, ওই ডিলিংটা বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু অনগ্রোয়িং প্রসেসের মধ্যে দিয়ে আছে, নিজেরা তো নিজেরা, এবং এই প্রোটোটাইপ যদি অ্যাপ্রুভাল হয় এবং ভবিষ্যতে বাকি দেশের সাথেও কিন্তু আমরা কিন্তু এটা ডিল করতে পারবো। তো এআই এভাবে আমাদের প্রচুর হেল্প করছে, বিভিন্ন গবেষণায় প্রচুর পরিমাণে আমাদের কিন্তু হেল্প করে চলেছে।
1: হ্যাঁ, এআই এর যে কথাটা যেটা বললেন আপনি, সর্বত্র কিন্তু এখন এআই ঢুকে গেছে সবকিছুর মধ্যে, এখন বিজ্ঞানের যে সমস্ত দিকগুলি রয়েছে। আমি গত অনুষ্ঠানেও এআই নিয়েও আমাদের আলোচনা ছিল, এবং এআই কিন্তু ভালো দিকটাই অনেক রয়েছে, কিন্তু এআই দিয়ে অনেক বেআইনি কাজও এখন হচ্ছে, কিন্তু সেই সম্পর্কে আবারও আমি আপনার কাছ থেকে কিছু জানবো। গত অনুষ্ঠানেও এই নিয়ে আমাদের অতিথির সঙ্গে আমরা আলোচনা করেছিলাম, আপনাকেও জানানোর জন্য বলছি শ্রোতা বন্ধুদের যে এআই এর যে কুফলগুলি রয়েছে। মানুষ এটা।

0: অপব্যবহার করছে।
1: যেমন আমরা সচরাচর দেখতে পাই, মানে আমাদের সানচে যতগুলো সুফল আছে, সুফলগুলিকে আমরা যতটা ঠিকভাবে ইউজ করি না কেন, তার থেকে কুফলটার দিকেই বেশি এগিয়ে যায়। তো আমরা নেগেটিভ জিনিসটাই আমাদের কেন জানি অ্যাট্রাক্ট করে বেশি। তো এই জিনিসটা আমাদের কিন্তু বর্তমান যে জেনারেশনটা আছে, বর্তমান যে জেনারেশন তাদের উপর কিন্তু বিশেষ প্রভাব ফেলেছে। তো আমরা জানি যে আমরা ভয়েস মডুলেশনও চেঞ্জ করতে পারি এসব সাহায্যে। তো এটা কিন্তু একটা কিন্তু হানিকারক হতে পারে। যেমন আমি যদি আপনাকে ফোন করেছি যে আপনি আমি আর আত্মীয় লাগছেন, আমি আপনাকে ইমার্জেন্সি বলে ফোন করে, আমি ফোন না করে আপনার মানে কোন অতিথির একটা ভয়েস দিয়ে আমি আপনাকে কথা বলার ট্রাই করছি আপনার থেকে, হয়তো বা পয়সায় ধান চাইলাম যে আমাকে অমুক টাকা একটু বসে দাও, তো কিন্তু একটা স্ক্যামের মতো হয়ে গেল না। তো স্ক্যামের মতো যে জিনিসটা হচ্ছে কিন্তু এটা এআই দিয়েই করা হচ্ছে। এটা কিন্তু আমাদের আমাদের ডিমেরিটের মধ্যে কিন্তু এআই মধ্যে পড়ছে। যদিও যদি প্রপার রেস্ট্রিকশন না থাকে, তাহলে আমাদের আমরা জানি পিকচারের মধ্যে যেমন অডট পিকচার ক্লিয়ার করা যায়, যেগুলি আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে কিন্তু ধ্বংস করে দিতে পারে। ইভেনচুয়ালি আমি যদি এমন আমি একটা যদি কাজ করি যে কোন একটা কনভারসেশনকে আমি যদি এআই দিয়ে নিজে ক্রিয়েট করে নিই, ওই কনভারসেশন যেটা বেআইনি কনভারসেশন, তাহলে কিন্তু এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে একটা কিন্তু মানে ভ্রমের সৃষ্টি করতে পারে। আর আমরা জানি সোশ্যাল মিডিয়াতে ভ্রমটাই আগে স্প্রেড হয়। তো ভ্রমটা যেহেতু স্প্রেড হয়, এর সাপেক্ষে আমি ফেক নিউজ ছড়িয়ে দিলাম। আমি গতদিন কিছুদিন আগে বলছি যে একটা ট্যাটের নোটিফিকেশন বেরিয়েছে বলে ওরা মানে কিছু সংখ্যক ছেলে মেয়ে কি করলো, একদম আগের একটা নোটিফিকেশনকে ওরা এআই দিয়ে বানিয়ে শুধু ডেটটাকে চেঞ্জ করে দিয়ে ইয়ার চেঞ্জ করে দিয়ে জাস্ট সোশ্যাল মিডিয়াতে স্প্রেড করে দিল। তো সবাই ভাবছে তার এক্সাম হয়ে যাবে, এক্সাম হয়ে যাবে, এক্সামের জন্য প্রিপেয়ার হতে লাগবে এসে। কিন্তু তারা তারপরে তারা তাদের টিআরবিটি বোর্ড থেকে প্রেস কনফারেন্সে জানাতে হলো যে মানে এটা ফেক, যেটা আমাদের তৈরি করে না। তো দেখুন এই হিসাবে এবার কত স্টুডেন্ট হতে প্রিপারেশন শুরু করেছে বা কত স্টুডেন্ট কত জায়গা থেকে বেরিয়ে আসতে হয়েছে। তো এগুলো কিন্তু আমাদের কিন্তু করা উচিত নয়। এটা আমাদের জন্য ভবিষ্যতে কিন্তু বিশাল বড় একটা ফলস একটা জিনিস হয়েও দাঁড়াতে পারে। তো এআই যেমন আমাদের খুব উন্নয়নের দিকে যাচ্ছে, আমি উন্নয়নটাকে বেশি প্রেফারেন্স দেব। আর আমি সবাইকে অনুরোধও জানাবো যে আমার শ্রোতা বন্ধুরা যারা শুনছেন এবং যারা ছাত্রছাত্রীরা যারা এখন মানে এআই নিয়ে পড়াশোনা করছে বা এআই সাহায্যে পড়াশোনা করছে, তাদের সবাইকেই অনুরোধ জানাবো যেন এআই এই যে ডিমেরিট গুলি যেন আমরা গ্রহণ না করি। আর আমরা এআই তে যে উন্নয়ন ঘটছে, আমরা যদি এআই এই চ্যাটজিপিটিতে দেখি যে বর্তমান আমার রিসার্চ পেপার কি কি বেরিয়েছে, এআই রেসপেক্টে কি বেরিয়েছে, আমার ফিজিক্স এর মধ্যে কি উন্নয়ন হয়েছে, কেমিস্ট্রিতে কি উন্নয়ন হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করি, তাহলে অনেকটা বেটার হবে ফিউচার লাইফটা, অনেকটা রেসপেক্টিভে অনেকটা বেটার হবে আমি মনে করি আর কি।
0: সেটাই আমরা আজকে আলোচনা করছি। জানা অজানা অনুষ্ঠানে আজকের পর্বে রয়েছে এ মাসের বিজ্ঞান বার্তা, আর এই নিয়ে আজকে আমাদের অতিথি রয়েছেন শ্রী তাপস সেন। আমরা শুনছি ওনার কাছ থেকে যে এই জুন জুলাই অগাস্টের বিশেষ বিশেষ কি কি আবিষ্কার হয়েছে। উনি বলেছেন এআই চ্যাটবোর্ড সম্পর্কেও বলেছেন, কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে উনি কি কি উন্নয়ন হয়েছে এবং এর সুবিধেগুলি কি সে সম্পর্কে বললেন, এবং ফিজিক্স স্টুডেন্টদের জন্য বিশেষ কি উদ্ভাবন হয়েছে এই কয়েক মাসের মধ্যে, আর এতে ভবিষ্যতে কি উপকারিতা রয়েছে বলেছেন উনি, আর স্পেসের ক্ষেত্রেও এই যে কি কি উন্নতি হয়েছে বা কি কি আবিষ্কার হয়েছে, এবং কোয়াসার যেটা উনি বললেন এই কোয়াসারটা কি এবং এর গুরুত্ব কি, এটা আমরা শুনলাম ওনার কাছ থেকে। এবার জানবো যে পার্সোনালাইজড জিন থেরাপি এই সম্পর্কে এবং এতে কি কি উন্নতি হয়েছে বা কি আবিষ্কার হয়েছে।
1: তো বেসিক্যালি আমি যদি বলি, আমরা তো বর্তমানে বহু রকম রোগের মুখোমুখি হচ্ছি। তো জুলাই 2026 সেবার ইলিপসি আক্রান্ত দুই শিশুর ক্ষেত্রে তো পার্সোনালাইজড জিন থেরাপির উল্লেখযোগ্য ফল প্রকাশিত হয়েছে। তো ন্যাচারাল রিসার্চ হাইলাইটস এর অনুযায়ী একটি নির্দিষ্ট জিন এ একটি কপি এর কার্যকলাপের কমানোর মাধ্যমে রিসাইজ কমানোর চেষ্টা করা হয়েছিল, সাইজটাকে একটু কমানোর চেষ্টা করা হয়েছিল। এটি একটি বড় পরিবর্তনের দিকে কিন্তু আমাদের কিন্তু ইঙ্গিত দিয়ে দিচ্ছে। মানে আগে কি হলো, আগের মেডিসিনে এক রোগ অনেক রোগীর মধ্যে রোগীর জন্য একই ট্রিটমেন্ট ছিল, রোগ একটাই ট্রিটমেন্ট সবার জন্য সেম ছিল। তো ভবিষ্যৎ মেডিসিনে কি হবে, একজন রোগী তার জেনেটিক প্রোফাইল অনুযায়ী ট্রিটমেন্ট পাবে। মানে আমার জেনেটিকে আমার ধরুন আমার আমি দেখলাম যে এখানে রাস্তায় কোন একটা মানুষ আছে, তাদের ফ্যামিলিতে জেনেটিক ওয়াইজ ডায়াবেটিস এর প্রবলেম আছে। তো ডায়াবেটিস এর প্রবলেমটা তার বাবাতে যেমন ছিল, হয়তোবা তার দাদুর কাছ সাপেক্ষে ওই রকম নেই, কিন্তু আবার ছেলের ক্ষেত্রে ওই রকম প্যাটার্ন নাও থাকতে পারে। তো আমরা কি করি, আগে তো রোগের হিসাব মতো মেডিসিন একই রকম দিয়ে দিতাম, একটা গতানুগতিক। বর্তমানে যার জেনেটিক টাইপ।

0: যেমন হবে তার মেডিসিনও কিন্তু তেমন হবে। তাতে পরে কি হবে, আমাদের আগে রিকভারি যে জিনিসটা ছিল, আগে রিকভারি তো ধীরে স্লোতে হতো, ওই রিকভারির রেটটা কিন্তু অনেকটা কিন্তু বেরিয়ে যাবে। এটাই কিন্তু পার্সোনালাইজড বলানো হচ্ছে, যে পার্সন ভেদে আমরা তার জেনেটিক বুঝে তাকে আমরা মেডিসিন দেব, তার মেডিসিন এভাবে যদি দেওয়া যায় তাহলে ওই পার্সন পার্টিকুলারলি রিকভারি হবে,
1: দ্রুত
0: রিকভারি হবে। তো এবার আমরা যদি আরো বর্তমানে যদি মেডিয়াল ইন্ডিয়ান যে বিশাল জেনেটিক ডাটাবেস এর কথাও যদি আমরা একটু একটু আলোচনা করি, তো একটু আলোচনা করলে এখানে ভারতের যে প্রজেক্টগুলি আছে এর ফলাফল কিন্তু জুলাইয়ের বেসিসে যদি বলি প্রায় 9768 সুস্থ মানুষের জেনোম হয়েছে, কিন্তু জেনোম করা হয়েছে, মানে এখন যদি আমি যেহেতু মেডিকেল সায়েন্সের দিকে কথা বলছি। তো এবার এখানে কিন্তু 83টি পপুলেশন গ্রুপ থেকে বিশ্লেষণ করা হয়েছে, তাদের পপুলেশন আলাদা আলাদা, মানে যেমন ধরেন ট্রাইব পিপল, যেমন আমরা বাঙালিরা, তো তাদের এমন 83টি পপুলেশন গ্রুপ নেওয়া হয়েছে, তাদের বিশ্লেষণ করা হয়েছে, প্রায় 130 মিলিয়ন জেনেটিক ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। আপনি বোধহয় জানবেন যে তারা ওই কিনা বলে আমাদের পোস্ট অফিসের থ্রুতে পাঠিয়েছিল, আমরা আমাদের সেলাইভার স্যাম্পল পাঠিয়েছি, এই হিসাবে আমাদের কিন্তু স্যাম্পেল গুলো কালেক্ট হয়েছে, তারা প্রায় 130 মিলিয়নের কাছাকাছি কিন্তু কালেক্ট হয়েছে। এর একটি বড় অংশ কিন্তু গ্লোবাল ডাটাবেস এর আগে রিপোর্টে করা হয়নি, কিন্তু বর্তমানে রিপোর্ট করা হয়েছে। তো এখন আমাদের এই স্যালাইভা থেকে আমার জেনেটিক টাইপস সম্বন্ধে তারা ধারণা থাকবে, আমাদের ডিএনএ সম্পর্কে তাদের কাছে ধারণা থাকবে, তাদের কাছে ইনফরমেশন থাকবে, এবং ইন ফিউচারে আমার কোনো কিছু যদি আমি ডোনেট করতে চাই, ফিউচারে আমি যখন পৃথিবীতে থাকবো না, তখন আমি যদি ডোনেট করতে চাই, তো আমার জেনেটিক প্রেফারেন্সে কেউ যদি এটা মানে ম্যাচ হয়, তারা কিন্তু ডাটাবেস এর মাধ্যমে দেখে ওটা কিন্তু ওখানে সিম্পলি কিন্তু সেন্ড করে দিতে পারবে। তো এটা কিন্তু বিশাল বড় উন্নয়ন কিন্তু। তো ভারতের মানুষের ভবিষ্যৎ মেডিসিনের ক্ষেত্রে, তাদের যেমন পার্সোনালাইজড মেডিসিনের কথা বলেছি, তাদের যে ড্রাগ নেওয়ার যে প্রবণতা এটা দূর করার ক্ষেত্রে এটা কিন্তু খুবই উপকারিতা দেবে। তো এছাড়া আমি যদি আর যদি বর্তমানে আর যদি উন্নয়নের কি হয়েছে বিজ্ঞানের মধ্যে, তারপরে আমি একটা কথা বলতে পারি, ইনভিজিবল ওয়ারবেল এর কথাও বলতে পারি, ওয়ারবেল সেন্সার যেটা আছে, সেন্সারটা মানে আসলে কি কাজে লাগে তা সম্পর্কে একটু বলতে পারি। তো এই বর্তমান জুলাইয়ের নেচারে যেটা মানে সেন্সার সম্বন্ধে বেরিয়েছে গবেষণা, তো গবেষণা প্রকাশিত হয়েছে যেগুলো মুখের উপরে প্রায় অদৃশ্যমানে বসানো যায় এমন ব্রেন সিগন্যালস এর মতো সাইকোলজিক্যাল সিগন্যালের পরিমাপ করতে কিন্তু এখন বর্তমানে এই ওয়ারবেলস গুলি সেন্সারগুলি ইউজ করা হইতেছে। তো এগুলো কি হইতেছে, আমাদের একদম সিম্পল সিম্পল সিগন্যালগুলো যেগুলি আমরা আগে ব্রেইনে কালেক্ট করতো, যেগুলো আমরা কম্পিউটার সাথে কানেক্ট করতে পারতাম না বা ডাটা কালেক্ট করতে পারতাম না, এগুলো কিন্তু এই সেন্সারের মাধ্যমে ধরা পড়ছে, আমরা এগুলো কিন্তু কালেক্ট করতে পারবো। তাহলে এবার এখানে অবাক করার মতো দেখা যাচ্ছে যে কি, আমরা জাস্ট ইলেকট্রনিক একটা সিগন্যাল দিলাম, তারপরে ম্যাটেরিয়াল সায়েন্স এখানে ইউজ করে, তারপরে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিন্তু আমি এই সেন্সার গুলিকে কিন্তু আমি বেরিয়ে মানে ইনফরমেশন গুলি ডাটা গুলি কালেক্ট করে নিতে পারছি। তো এরপরে আমরা আগে কিন্তু ডিসি ব্যাটারি ইউজ করতাম, ডিসি ব্যাটারির মধ্যে যেমন বর্তমান প্রজন্মে যদি আবার ব্যাটারি প্রসেসের কথা বলি, ওখানে কিন্তু বহু উন্নয়ন ঘটেছে। তো তারা ব্যাটারি টেকনোলজির মধ্যে পূর্বের মতো কিন্তু যে পাওয়ার পরিমাণ কম ছিল, এই প্রোটোটাইপটা কিন্তু এখন কম হয়ে এখন এখানে বেশি পরিমাণে পাওয়ার সাপ্লাই করার ব্যবস্থা হয়েছে, প্লাস এবার এটাকে রিচার্জিং এর ব্যবস্থা করা হয়েছে। তো বর্তমানে যে ব্যাটারি সাপ্লাই এর যে ব্যাপারটা আছে এটারও কিন্তু অনেকটা উন্নয়ন ঘটেছে। তো আমি দেখতে গেলে অনেকগুলো এমন রিসার্চ হচ্ছে বর্তমানে যেগুলি সম্পর্কে হয়তো বা আমাদের ধারণা ততটা বেশি নেই, আর কিন্তু আমরা যদি ভালো করে রিসার্চগুলো নিয়ে এসে পড়াশোনা করি তাহলে দেখতে পাবো যে অনেকগুলো বিজ্ঞানের উন্নয়ন ঘটেলো, এবং এগুলি আমাদের বর্তমানে এই যে প্রজন্ম আছে, আমাদের যে শ্রোতা বন্ধুরা আছে, তারা কিন্তু ভবিষ্যতে তাদের রিসার্চ নিয়ে যদি এগুলি নিয়ে আলোচনা করতে চায়, তাদের ফিল্ডটাকে এভাবে তৈরি করতে চায়, তারা কিন্তু এগুলিকে কিন্তু রেফারেন্স হিসেবে নিতে পারে। এবং আমাদের স্টুডেন্ট ছাড়া আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মের মানুষ আছে তাদের জন্য কিন্তু একদম খুব উন্নয়নের দিকে কিন্তু আমাদের বিজ্ঞান এগিয়ে যাচ্ছে।
1: ধন্যবাদ। আজকের অতিথি শ্রী তাপস সেন, উনি আজকে আলোচনা করলেন যে রিসেন্ট যে সমস্ত আবিষ্কারগুলি হয়েছে সেই সম্পর্কে উনি বললেন, বিভিন্ন বিষয় নিয়ে উনি আলোচনা করলেন, সবশেষে বললেন উনি পার্সোনালাইজড জিন থেরাপি এর বিষয়ে উনি মাঝে বলেছেন যে এর সাহায্যে আসলে কি করা হয়, এবং পার্টিকুলার একটি রোগ বিভিন্ন পার্সনের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, এবং সেই ক্ষেত্রে এরকম আবিষ্কার হয়েছে যে কি ধরনের ওষুধ প্রতিজনের

0: ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা খুবই দ্রুত হতে পারে এই পার্সোনালাইজড জিন থেরাপির মাধ্যমে। ধন্যবাদ আজকের অতিথিকে। আজকের অতিথি ছিলেন শ্রী তাপস সেন, উনি গত 3 বছর বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে গেস্ট লেকচারার হিসেবে নিযুক্ত ছিলেন, বর্তমানে তিনি গবেষণার কাজে নিযুক্ত রয়েছেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার অনুষ্ঠান শুনেছেন। নমস্কার।
1: এতক্ষণ পরিবেশিত হল অনুষ্ঠান জানা অজানা। অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণ এবং সংযোজনায় নবনীতা মজুমদার, আকাশবাণী বিলোনিয়া। এবারে শুনবেন পাঁচ মিশালে নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভক্তিগীতি, নিবেদনে অনুপ জলোটা।

শুনছেন পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। দেশাত্মবোধক গানের পর এবারে শুনবেন বাংলা ব্যান্ডের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: যেমন শুনলেন ভক্তিগীতি, নিবেদন করলেন অনুপ জলোচা, পরে শুনলেন গজল, শিল্পী ছিলেন জগজিৎ সিং, আধুনিক গান শুনলেন মান্নাদের কণ্ঠে, জীবনমুখী গান এর শিল্পী ছিলেন নচিকেতা ঘোষ, দুঃখিত নচিকেতা চক্রবর্তী, শুনলেন দেশান্তবোধক গান মান্নাদের কণ্ঠে, এবং সবশেষে শুনলেন বাংলা ব্যান্ডের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শেষ হল পাঁচ মেশালি আকাশবাণী মিলনিয়া। এখন শুনবেন রূপক অনুষ্ঠান, শিল্পী চিরন্তন সন্ধ্যা মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
1: ১৯৩১ শরৎকাল, দিনটি ছিল চৌঠা অক্টোবর। বাবা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং মা হেমপ্রভা মুখোপাধ্যায়ের ঘরে জন্ম নিল এক ক্ষণজন্মা শিশু। পরবর্তীতে যে শিশুর গানের সৌরভে মাতোয়ারা ছিল পুরো দেশ, তিনি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। অবিভক্ত ভারত বেঙ্গল প্রেসিডেন্সি কলকাতার তাঁর জন্ম। আরো নির্দিষ্ট করে বললে কলকাতার ঢাকুরিয়ার বানার্জিপাড়ার বাড়িতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩১ সালের চৌঠা অক্টোবর, বাংলা ১৩৩৮ সালের ১৬ই আশ্বিন। ওনারা ছিলেন ছ ভাই বোন, যদিও দুর্ভাগ্যবশত এক বোন এবং এক ভাই অল্প বয়সেই চলে যান। ছোট্ট বালিকার মধ্যে আস্তে আস্তে গানের প্রতি অনুরাগ ফুটে ওঠে। বিশেষ করে দাদা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় খেয়াল করেন গানের প্রতি বোনের আকর্ষণ। স্বরক্ষেপণের ক্ষমতায় আন্দাজ পেয়েছিলেন ছোট বোনের কণ্ঠে বিশেষ কিছু আছে। দাদার হাত ধরেই সন্ধ্যা পৌঁছেছিলেন তার প্রথম সঙ্গীতাচার্য যামিনী গঙ্গোপাধ্যায়ের কাছে।

শাস্ত্রীয় সঙ্গীতের চর্চায় নিবেদিত প্রাণ ছিলেন সন্ধ্যা। প্রশিক্ষণ নিয়েছিলেন পণ্ডিত সন্তোষ কুমার বসু, পণ্ডিত এ টি কানন এবং পণ্ডিত চিন্ময় লাহিড়ির কাছে। ১৯৪৬ সাল মাত্র ১৫ বছর বয়সেই কিশোরীটির প্রথম হলেন গীতশ্রী পরীক্ষায়। শুরু হল কয়েক যুগ ব্যাপী এক অসামান্য পথ চলার সূচনা। এ পথ সঙ্গীতের নন্দনকাননের পথ। সেবার ছোট্ট কিশোরী প্রথম হল ভজনীয়। ভারতবরণ্য সব মনীষীরা ছিলেন, পরীক্ষক উস্তাদ আলাউদ্দিন খান, উস্তাদ মোহাম্মদ দবির খান, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর দাদা আদরের বোনকে নিয়ে গেলেন পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের কাছে। পণ্ডিতজি ছিলেন আরেক কিংবদন্তি পুরুষ উস্তাদ বড়ে গুলাম আলী খানের ঘনিষ্ঠ। দাদার ইচ্ছে ছিল বোনকে ওস্তাদজির কাছে সঁপে দেওয়া। হল স্বপ্নপূরণ। পণ্ডিত জ্ঞান প্রকাশের বাড়িতেই সেই সুযোগ ঘটে সন্ধ্যার। শুরু হল সেই খ্যাতিমান মানুষটির কাছে সন্ধ্যার নাড়া বাঁধা, যে শেখা অবিচ্ছিন্ন চলেছিল ওস্তাদজির মহাপ্রয়াণ অবধি। তাঁর প্রয়াণের পর তার সুযোগ্য পুত্র ওস্তাদ মুনাওয়ার আলী খানের কাছে গানের পাঠ নেন সন্ধ্যা।

সম্মান জানাতে। শচীনকর্তা ১৯৪৮ সাল থেকেই চেষ্টা করে যাচ্ছিলেন কিশোরীটিকে বোম্বে নিয়ে যাওয়ার। দুবছরের মাথায় সফল হলেন। প্রবাসী হলেন সন্ধ্যা, হিন্দি ছবিতে প্রথম প্লেব্যাক করলেন বরেণ্য সুরকার অনিল বিশ্বাসের সঙ্গে। তার সুরে তারানা ছবির জন্য গাইলেন সন্ধ্যা। এই ছবিতেই তার সঙ্গে গাইলেন লতা মঙ্গেশকর। পরে শচীন দেববর্মনের সুরে গাইলেন, গাইলেন এমন অনেক গান যা মুখে মুখে ফিরতে লাগল, কিন্তু মনের সাড়া পাচ্ছিলেন না। কলকাতা তাকে অহর্নিশ টানত। শেষমেশ দুবছর পর ১৯৫২ সালে কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। এই স্বল্প সময়ের মধ্যেই অবশ্য গেয়ে ফেলেছেন ১৭টি হিন্দি ছায়াছবিতে।

সন্ধ্যা মুখোপাধ্যায় অর্ধ শতাব্দী বেশি সময় ধরে বাংলা সঙ্গীতের সুরের সুধা বর্ষণ করেছেন এবং বাঙালি শ্রোতাকে মুগ্ধ করে রেখেছেন। ব্যক্তিজীবনে সন্ধ্যা মুখোপাধ্যায় কবি শ্যামল গুপ্তের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হন। শ্যামলবাবু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, পড়াশোনা শেষ করে উচ্চপদে চাকুরিরত ছিলেন, কিন্তু গান এবং কবিতার টানে পুনার চাকরি ছেড়ে ফিরে আসেন কলকাতায়। গানের সূত্রেই বন্ধু সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িতে ওর যাতায়াত। বছর চারেক পরে উনি সন্ধ্যার দাদার কাছে সন্ধ্যাকে বিয়ে

প্রস্তাবদেন। কিন্তু দাদা অসুবর্ণ বিয়েতে রাজি হলেন না। বিরহকাতর শ্যামলের কলমে তখন আমরা পেলাম সর্বকালের শ্রেষ্ঠ বাংলা গানের দুটো, বন্ধু সতীনাথের গাওয়া আমি এত যে তোমায় ভালোবেসেছি, অন্যটি মানাদের গাওয়া ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে। পরে অবশ্য মায়ের চেষ্টায় বিয়েতে রাজি হন দাদারা। 1966 সালে 10ই মার্চ বিয়ে হল। বিয়ের পর সন্ধ্যা স্বামীর লেক গার্ডেন্সের বাড়িতে চলে আসেন। 1966 সালে 19শে ডিসেম্বর একমাত্র সন্তান ঝিনুকের জন্ম, যার ভালো নাম সৌমি। ঝিনুক নামটি বাবার পছন্দের। বোম্বে কলকাতা মিলিয়ে বহু সুরকারের সঙ্গে কাজ করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, যাদের মধ্যে রয়েছেন শচীন দেববর্মন, অনিল বিশ্বাস, মদনমোহন, সলিল চৌধুরী, অনুপম ঘটক, নচিকেতা ঘোষ, রবীন্দ্র চট্টোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রমুখরা। তবে ইতিহাস তৈরি হয় যখন তিনি জুটি বাঁধলেন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। উত্তম সুচিত্রা এবং হেমন্ত সন্ধ্যা জুটি পরস্পর পরিপূরক হয়ে উঠল।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা অন্য দিক সবাই দেখতে পায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। শরণার্থীদের পাশে দাঁড়াতে

কে মাধ্যম করে তুললেন তিনি। পূর্ব পাকিস্তানের সঙ্গীত শিল্পী সমর দাস এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের উদ্যোগে কলকাতায় তখন গড়ে উঠেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে প্রথম 21 ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে ঢাকায় পল্টন ময়দানে একটি ওপেন কনসার্ট হয়েছিল। কৃতজ্ঞতা জানাতে সন্ধ্যাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। আমাদের দেশে সবাই ঠিক সময়ে ঠিক সম্মাননাটি পায় না এমন বহু উদাহরণ আছে। এর অন্যতম উদাহরণ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। মানুষের অকুণ্ঠ ভালোবাসায় ভরা ছিল তার সঙ্গীতের জীবন, কিন্তু সরকারি সম্মানের শিখে ছেড়েনি তেমন করে। লাজুক এবং মুখচোরা দম্পতির লবি করাটা ঠিকঠাক হয়নি। ধৃতরাষ্ট্র, পরাকাষ্ঠা, তার মতো কিংবদন্তিকে সামান্য পদ্মশ্রী দিতে চাওয়া, যদিও তিনি সেই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন। এরই মাঝে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম ছবির জন্য পেয়ে যান জাতীয় পুরস্কার, পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বঙ্গবিভূষণ সম্মান। সন্ধ্যা মুখোপাধ্যায় আক্ষরিক অর্থে এক কিংবদন্তি শিল্পী, মানুষের ভালোবাসাই তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। 2022 সালের 15 ফেব্রুয়ারিতে আমরা তাঁকে হারিয়েছি। তাঁর নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়েছে, কিন্তু যতদিন বাংলা ভাষা থাকবে, বাংলা গান থাকবে, বাঙালি জাতিসত্তা থাকবে, ততদিন সন্ধ্যা মুখোপাধ্যায় অমর হয়ে থাকবেন। তাঁকে প্রণাম জানাই।

0: শুনলেন রূপকানুষ্ঠান, শিল্পী চিরন্তন, সন্ধ্যা মুখোপাধ্যায়, সংকলন রীনা দাস, গ্রন্থনা সুদীপ্ত চক্রবর্তী, প্রযোজনা সহায়তা ফোটন চক্রবর্তী, প্রযোজনা দেবাশিস সেনগুপ্ত।
1: এতক্ষণ পরিবেশিত হল রূপকানুষ্ঠান, শিল্পী চিরন্তন, সন্ধ্যা মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন বিবাবরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ পরিবেশিতে হলো। বিবাহবড়ি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করলেন শ্রীকান্ত আচার্য। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ এবং 25শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ এবং 25শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার। অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6টা বাজে 5 মিনিট শুনবেন অমৃত বাণী। অনুষ্ঠান শুনবেন স্বামী বিবেকানন্দের বাণী থেকে পাঠ। সুরাঞ্জলি ভক্তিগীত অনুষ্ঠান সকাল 6টা বাজে 10 মিনিটে। নিবেদনে বোলানাথ মুখোপাধ্যায়। হায়ৌনি খরাং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত। কাকবরকে তত্ত্বভিত্তিক অনুষ্ঠান শুনবেন সকাল 6টা বাজে 25 মিনিটে। 7টায় অনুষ্ঠান আজ সকালে কলকাতা কেন্দ্র থেকে

প্রচারিত বাংলা সংবাদ শুনবেন সকাল 7:25, বেলা 1:30 এবং সন্ধ্যা 7:35। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ শুনবেন 7:35 এবং 7:40। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7:45, শিল্পী অরূপ মজুমদার। 8টা শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। ছায়াগীতি অনুষ্ঠান শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান সকাল 8:15। 9টা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ পুনরায় শুনবেন সকাল 10টায় এবং বেলা 11টায়। গানে গানে 10:05, দেশান্তবোধক গান শুনবেন দেশবন্ধুর অনুষ্ঠানে সকাল 10:05। 10:30 শুনবেন ভজন নিবেদনে অনুপ জলোটা। আকাশবাণী উজ্জ্বন্তর ককবরক অনুষ্ঠান শুনবেন সকাল 11:05 এবং বেলা 1:40। দুপুর 2টায় শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ কিষাণ কথা 2:15, আমি নারী 2:30। অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথায়। আমার কথায় রয়েছেন